0: সকাল ৭টা, আজ সোমবার ৯ ভাদ্র ১০ই রবিউল আউয়াল ২৪শে অগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম, রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য সম্প্রচার মন্ত্রী। সাংবিধানিক নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক নৈতিক দায়িত্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত অন্তত ৩০ জন। এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার, স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্য ও সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী এজন্য নৌ বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মেজবাউল আজিমকে এডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন এবং নতুন প্রধান নৌপ্রধান হিসেবে নিযুক্ত হয় তাকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনার সরেজমিনে পরিদর্শন করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি গতকাল সকালে বঙ্গভবনে পৌঁছলে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্র স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। এই সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান এবং ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। শুক্রবার শপথ গ্রহণের পর রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রীর প্রথম কর্মদিবসের পরিচিতি সভা। সভায় আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
3: বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছে। না, আমরা আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবে, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, এটাই আমাদের দরকার।
2: বিগত সরকারের সময়ে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্যেও দেশের অনিয়ম, ব্যর্থতা ও নির্যাতনের খবর জনগণের সামনে তুলে ধরেছে সংবাদ মাধ্যম।
3: সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে, সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যে কোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা, দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। এই সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচনই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, আগামী দিনে কৃষি পণ্যই হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। তিনি গতকাল রাজধানীতে আকুয়াকালচার নলেজে 2026 অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে জড়িত, তাই এ দুটি খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও টেকসই হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম ও এসানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর সোহানবাগে দক্ষ উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জনগণকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হবে। মন্ত্রী গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিমানকে গড়ে তুলতে কাজ অব্যাহত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি গতকাল রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব এবং অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটের 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় 10 বছর পূর্তি শুধু ফিরে দেখার সময় নয়, বরং নতুন করে উদ্যোগ নেওয়া ও জবাবদিহি নিশ্চিত করার সময়। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য উল্লেখ করে শামা ওবায়দ ইসলাম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক পছন্দ নয়, এটি একমাত্র টেকসই পথ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি গতকাল বরিশালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। আগামী 8ই ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, শেষ হবে 15ই ডিসেম্বর। গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 8ই ডিসেম্বর বাংলা, 10ই ডিসেম্বর ইংরেজি, 13ই ডিসেম্বর গণিত, 15ই ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 82। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে 839 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। 7 দশক ধরে বাংলাদেশ বেতারকে সঙ্গী করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ সুপার। প্রযুক্তির পরিবর্তনের ছোঁয়ায় মোবাইল অ্যাপস বা লাইভ স্ট্রিমিং এলেও পুরনো রেডিও সেটের মেটালিক শব্দেই তিনি খুঁজে পান নিখাদ আনন্দ। বাণিজ্যিক সংস্কৃতির ভিড়ে দেশীয় ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই রাষ্ট্রীয় মাধ্যমটি তার কাছে শেষ আশ্রয়স্থল। এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
5: ছাত্র জীবনেও শুনেছি, চাকরি করাকালীনও শুনেছি, অবসর জীবনে এখনো শুনছি।
6: প্রযুক্তির ডানায় ভর করে বিনোদনের মাধ্যম বদলেছে বহুদূর, তবে সব বদলের ভিড়েও কিছু অভ্যাস থেকে যায় চিরন্তন। বয়স পেরিয়ে 7টি দশক যিনি পার করেছেন এক বিশ্বস্ত সুরকে সঙ্গী করে, তিনি বাংলাদেশ বেতারের একনিষ্ঠ শ্রোতা, পুলিশের একজন সাবেক কর্মকর্তা। সেই স্কুল জীবনের টিফিনের ফাঁকে বা পড়ার টেবিলে শুরু হওয়া রেডিও শোনার প্রেম আজও বিন্দু মাত্র ম্লান হয়নি তার অবসর জীবনে। একসময়ের সেই ভারী কিংবা কাঠের রেডিও সেটগুলো এখন আর বাজারে সহজে দেখা মেলে না, তবে কালের নিয়মে রেডিও থমকে থাকেনি, নিজেকে মানিয়ে নিয়েছে আধুনিক প্রযুক্তির সাথে। মোবাইল অ্যাপস কিংবা ফেসবুক লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বেতারের অনুষ্ঠান এখন ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এসব আধুনিক মাধ্যমের খবর এবিএসএম আলম ঠিকই রাখেন, কিন্তু তার মন আজও টানে সেই চিরাচরিত রেডিও সেটের স্পর্শ।
5: 1958 সালে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি রেডিও শোনা শুরু করছি। এই তো সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত শুনে যাচ্ছি। 80 সালে ঢাকায় আসার পর থেকে কিছুদিন টেলিভিশন রেডিও দুটাই শুনতাম, কিন্তু টেলিভিশন দেখা আমি একেবারে টোটাল বাদ দিয়েছি। রেডিওতে সুবিধা একটা থেকে বিভিন্ন দেশের, বিদেশ থেকে যেসব বাংলা অনুষ্ঠান হতো সেসব শুনে আমার খুব একটা ছাত্র জীবনে যে ইন্টারেস্ট জমেছিল সেইটার থেকেই আমার শোনার একটা স্ত্রিয়া।
7: ভাষাতে
6: ব্যবসায়িক চটক আর বৈচিত্র্যের দাপটে দেশীয় সংস্কৃতি যখন কোণঠাসা, তখনও দেশীয় ঐতিহ্য ও শুদ্ধ সংস্কৃতিকে লালন করার প্রধান কারিগর হিসেবে তিনি দেখেন এই রাষ্ট্রীয় গণমাধ্যমকে। বস্তুনিষ্ঠ সংবাদ আর শেকড় সন্ধানী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ বেতার যে আবহ তৈরি করেছে, এবিএসএম আলমের কাছে তা নিখাত বিনোদনের শেষ আশ্রয়স্থল।
5: যুগের তালে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কাজে সেইগুলো রেডিও ভালো মতো প্রচার করছে। একটা সময় ছিল একটা অনুষ্ঠান হয়েছে, যেমন বাংলাদেশ বেতারে দর্পণ, উত্তরণ, মহানগর ইত্যাদি অনুষ্ঠান, এগুলো তো শুনি। এই বিয়ে যেসব অনুষ্ঠান প্রচার হয় সেসব অনুষ্ঠানের বিষয়ে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, যেটা আমি হয়তো ঘরে বসে খবরের কাগজ পড়ে অনেক সময় হয়তো জানা যায় না।
6: স্মার্টফোনের স্ক্রিনে জীবন যখন অ্যাপ নির্ভর, তখনও পুরনো রেডিও সেটের মেটালিক শব্দে খাঁটি আনন্দ খুঁজে পান এই প্রবীণ শ্রোতা। তার এই সাত দশকের পথচলা প্রমাণ করে প্রযুক্তির রূপ যাই হোক, বাংলাদেশ বেতারের সাথে হৃদয়ের টান কখনো পুরনো হওয়ার নয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানীতে আবর্জনার পাহাড় সমস্তূপ ধসে অন্তত 30 জন নিহত এবং 22 জন আহত হয়েছে। দার এস সালাম এলাকায় খোলা জায়গায় রাখা ময়লার স্তূপ প্রবল বর্ষণে ভেসে যায়, এতে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়। সরকারি সূত্র জানায়, জীবিতদের সন্ধানে, দুর্গতদের উদ্ধারে এবং মরদেহ উদ্ধারে সামরিক বাহিনী সহ গুরুত্বপূর্ণ উপকরণ ও জনবল নিয়োজিত রয়েছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 4 বছরের এক শিশুসহ অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানান, ইসরায়েলি বিমান মধ্য গাজার আজ জাওয়াইদা শহরে প্রথম হামলার পর দ্বিতীয় হামলা করে পার্শ্ববর্তী নুসেইরাত শরণার্থী শিবিরে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েল। খেলার খবর। ক্রিকেট। ম্যাকাইয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে পরাজিত হলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে রেকর্ড 3 ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্টে 1 ইনিংস ও 51 রানে পরাজিত হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95 এবং অস্ট্রেলিয়া 210। উভয় দেশের মধ্যে অনুষ্ঠিত 2 ম্যাচ টেস্ট সিরিজটি 1-1 ড্র হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত অন্তত 30 জন। এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
9: সবার সাথে 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও অনেক বেশি ভালো আছি। আর চলে এলাম আরও একটি নতুন দিনের শুরু, নতুন একটি সকালের শুরু, আর নতুন সকাল নতুন দিন মানেই হচ্ছে মর্নিং মাইক, তাই না? আর সকালবেলা আজকে কিন্তু রাস্তায় অনেক মানুষ ছিল, আমি জানি না মানে গত কয়েকদিন ধরে এত মানুষ ছিল না, আজকে দেখলাম যে মানে কর্মক্ষেত্রে যাওয়ার মানুষ একটু বেশি ছিল। স্কুল কলেজ তো খোলা আছেই কিন্তু মানে কর্মজীবী মানুষ আজকে বেশি দেখেছি, এবং রাস্তায় জ্যাম তেমন পাইনি কিন্তু কিছু কিছু রাস্তায় হয়তো অনেকেই জ্যাম পেয়েছেন। তো ভাবলাম আজকে একটু জ্যাম নিয়ে বিশ্লেষণ করা যাক এবং সকালে রাস্তা নিয়ে বিশ্লেষণ করা যাক সকাল সকাল। তো যারা যারা আমার মতো সকাল সকাল রাস্তায় বের হয়েছেন বা কাজের জন্য বের হয়েছেন বা এখনো গাড়িতে আছেন এবং আমাকে শুনছেন, সবাইকে বলবো অবশ্যই রাস্তাঘাটে নিজের জিনিসপত্র মানে লাইক মোবাইল মানি ব্যাগ এগুলো সাবধানে রাখবেন এবং সাবধানে যাবেন এবং আমাকে শুনবেন, এবং যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ অনেক অনেক বেশি। আর মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে যাবে এখনই ফেসবুক পেজে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। তো আজকের মর্নিং মাইক শুরু করছি যারে যা গানটি দিয়ে, আবিদার। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। বাইজা বুঝা তামা।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত এবং অনেক আড্ডা দিব, গল্প করব। অলরেডি কিন্তু মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে গেছে এবং সেখানে আমি আজকে জানতে চেয়েছি যে কোন রাস্তায় আজকে জ্যাম ছিল বা জ্যাম আছে এখনো। আমাকে চাইলে আপনারা কমেন্ট করে SMS করে জানিয়ে দিতে পারেন, কারণ আমি যখন সকালবেলা এসেছি সকালের সময়টা আসলে এতটা জ্যাম থাকে না, কিন্তু আজকে মানুষজন অনেক বেশি ছিল, মানে মানে বলা যায় যে বাস পুরো ভরপুর ছিল। আর যেহেতু সোমবার আজকে, একদম সপ্তাহের প্রায় শুরুর সময়, তাই হয়তো বা আজকে একটু ভিড়টা বেশি ছিল। তো জ্যামটা কেমন ছিল, কারণ গতকালকে কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় প্রচুর জ্যাম, তো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। তো আপনারা আমাকে কমেন্ট করে SMS করে জানিয়ে দিন যে কোন রাস্তায় এখন কি অবস্থা আছে। 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বরে, আর ফেসবুকেও চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আপনাদের সাথে এই মুহূর্তে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে যাচ্ছি। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ ও বিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস এ যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন।

থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। তো এই মুহূর্তে আরও একটা বিরতি নিয়ে নেই, বিরতি থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনাদের জন্য গরম গরম খবর নিয়ে, গসিপ নিয়ে আবারও আমি তানহা হাজির হয়ে গেলাম মর্নিং মাইকে, এবং গল্প করব, গসিপ করব প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, রাস্তাঘাটের অবস্থা জানতে চাচ্ছিলাম, আজকের ওয়েদারও কিন্তু একটু মেঘলা আকাশ। তো যাই হোক, গরম গরম নিউজ যেটা, সেটা হচ্ছে যে কিংবদন্তী অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সারা অর্জুন। সম্প্রতি এই খবরে নতুন করে আলোচনায় এসেছেন এই গ্ল্যামার কন্যা। আদিত্য ধরের ধুরন্ধর সিনেমায় অভিনয়ের পর থেকে বলিউডে তাকে নিয়ে চর্চা বাড়ছিল। এর আগে তাকে বিভিন্ন টিভিসিতে বিভিন্ন ছোট বাচ্চাদের ক্যারেক্টারে তাকে দেখা গেছে, এবং কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও তাকে দেখা গেছে। তারপর তাকে ধরতে গেলে নায়িকা হিসেবে প্রেজেন্ট করা হয় ধুরন্ধর সিনেমাতে, যেখানে রণবীর সিং এর অপোজিটে সে অ্যাক্টিং করেছেন। বিনোদনের জগতে তার পথ চলা কিন্তু অনেক বছরের, প্রায় 6 বছর বয়স থেকে তামিল সিনেমা দেবিয়া থিরুমাগালের শিশু শিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে তামিল, তেলুগু ও হিন্দি তিন ইন্ডাস্ট্রিতেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রূপালী পর্দার অমর নায়িকা মধুবালার চরিত্রে এই তরুণ অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছি আমরা। সঞ্জয়লীলা বানসালি মধুবালার জীবন নিয়ে বায়োপিকের কাজে হাত দেবেন। মিড ডে এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভ অ্যান্ড ওয়ার এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের শুটিং শুরু করবেন সঞ্জয় লীলা বানসালি। এর আগে কিন্তু একটা রিউমার ছড়িয়েছিল যে মধুবালার ক্যারেক্টারে আমরা আলিয়া ভাটকে দেখতে পাবো বলে একটা ধারণা হয়েছিল। কিন্তু যাই হোক, নতুন নায়িকাকে সুযোগ দিয়েছেন সঞ্জয় লীলা বানসালি, এটার জন্য আসলে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ আলিয়া ভাটের এক্সপ্রেশন এবং অ্যাক্টিং কিন্তু প্রায় সব মুভিতেই সেমই থাকে আমার কাছে মনে হয়। তাই আমার কাছে মনে হয় যে নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত, নতুনদেরকে একবার করে সুযোগ দেওয়া উচিত ভালো চরিত্রে অভিনয় করার জন্য। আর মধুবালা চরিত্রটা কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটির একটা চরিত্র, কারণ তার সাথে জুড়ে আছে পুরো একটা অরা, একটা বলিউড, একটা সুপারস্টার, একটা ট্যাগ, তাই না? তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সারার সাথে আই থিঙ্ক যাবে, কারণ সারার ফেসের স্ট্রাকচারও কিন্তু মধুবালার সাথে অনেকটাই ম্যাচ হয়। তো দেখা যাক কি হয়, সিনেমা যদি হয়ে থাকে তাহলে আমরা তো রিলিজ হওয়ার পরেই বুঝতে পারবো যে কেমন করেছে অভিনয়, তাই না? যাই হোক, আমরা এখন আরো একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আপনারা চাইলে মেসেজ করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো চলুন এই মুহূর্তে আরও একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহার থাকি ঢাকা এফএম 90.4-এ। সো আজকেও আছি, অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অনেক গসিপ শেয়ার করছিলাম আপনাদের সাথে। তবে এই মুহূর্তে আপনাদের জন্য একটা সুন্দর গল্প শেয়ার করতে চাচ্ছি, একটা খুবই সুন্দর গল্প। গতকালকেই আমি সেই গল্পটা পড়েছি এবং শুনেছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক। এক আসামি যার মৃত্যুদণ্ড করা হয়েছিল, তা সে গেছে এক রাজার কাছে যে, রাজা আমাকে বাঁচান, আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে তুলুন। তখন সেই রাজা তাকে একটি শর্ত দেন, তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার সেই মৃত্যুদণ্ড মওকুফ করা হবে। তখন সেই আসামি প্রশ্ন করে যে, প্রশ্নটা কি রাজা, আপনি আমাকে বলেন, আমি সেই উত্তর খুঁজে বের করব যেভাবেই হোক। তখন রাজা বলে যে, তুমি যদি খুঁজে বের করতে পারো নারীরা আসলে কি চায় তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড মুক্তি দেব। তখন সেই আসামি অনেক খুঁজলো, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে দেখা করলো, তাদেরকে জিজ্ঞেস করলো, কিন্তু সে কোনোভাবেই সেই প্রশ্নের উত্তর পেল না, মানে সঠিক উত্তর পেল না। এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে, কিন্তু তার কাছে কোনোটাই পছন্দ হলো না। তারপর সে এরকম মনের দুঃখ নিয়ে, কারণ জঙ্গলের মধ্যে হাঁটছিল, কারণ সে বুঝতে পারছিল যে তার সেই মৃত্যুদণ্ড কখনোই হয়তোবা মওকুফ হওয়ার মতো নেই, কারণ এমন একটা প্রশ্ন তাকে করা হয়েছে। সেই জঙ্গল দিয়ে যখন হাঁটছিল তখন সে জঙ্গলের একটি গাছে বসেছিল এক পেতনি। সেই পেতনি তাকে দেখে জিজ্ঞেস করে যে, এই তুমি এত কষ্টে আছো কেন, কি হয়েছে তোমার, তুমি মন খারাপ করে আছো কেন। তখন সে আসামি স্বীকার করে, মানে তার কাছে বলে যে, আমি তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আমাকে রাজা বলেছে আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমার মৃত্যুদণ্ড মওকুফ করবে। তখন সে পেতনি জিজ্ঞেস করে যে, ঠিক আছে তোমার সেই প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এক শর্তে। তখন আসামি বলে, কি শর্ত? তখন সে পেতনি বলে, তোমার আমাকে বিয়ে করতে হবে। তখন তো আসামি ভয় পেয়ে যায়। পেতনি তখন বলে, তবে আরো একটি শর্ত আছে। কি শর্ত? যে আমি 12 ঘন্টা পেতনি সাজে থাকবো আর 12 ঘন্টা পরী সাজে থাকবো। এখন তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন 12 ঘন্টা আমাকে পেতনির রূপে দেখতে চাও এবং কোন 12 ঘন্টা আমাকে পরী রূপে দেখতে চাও। তখন সে আসামি বলল যে, যেহেতু মানে মনে মনে চিন্তা করছিল যে রাতের বেলা যদি এই পেতনি পরী রূপে থাকে তাহলে দিনের বেলা সে ভয় পাবে পেতনিকে পেতনির রূপে

দেখে, এবং দিনের বেলা যদি সে পেতনি রূপে থাকে সেটাও তার সমস্যা হবে। তাই সে অনেক ভেবে চিনতে সে পেতনিকে একটা উত্তর দিল। পেতনিকে সে বলল যে আমি তো আসলে নির্দিষ্ট করতে পারছি না, তার থেকে ভালো যে তোমার যখন ইচ্ছে হবে তুমি পেতনি রূপে থেকো, তোমার যখন ইচ্ছে হবে তুমি পরী রূপে থেকো, এটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম এবং তোমাকে এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিলাম। পেতনি এই উত্তর শুনে খুশি খুশি হয়ে গেল এবং সে বলল যে যাও, তোমার এই তুমি আমাকে স্বাধীনতা দিয়েছ এবং তোমার এই উত্তরে আমি অনেক খুশি হয়েছি। আমি ডিসিশন নিয়েছি যে আমি সারা জীবনই তোমার কাছে পরী রূপেই থাকব। সেই কথা শুনে আসামি তো অনেক খুশি যে যাক ভালোই হলো। তারপর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আসামি পেতনিকে জিজ্ঞেস করলো যে এবার আমার প্রশ্নের উত্তর দাও যে নারীরা আসলে কি চায়। তখন পেতনি উত্তর দিল নারীরা আসলে স্বাধীনতা চায়, যে স্বাধীনতায় তার মন মর্জি মতো সে চলতে পারবে, তার যেটা ভালো লাগবে সে সেটা করতে পারবে এবং সেখানে আরেকজন পুরুষের বা তার স্বামীর পূর্ণ সাপোর্ট থাকবে। কেমন লাগলো আপনাদের এই গল্পটা? আমার তো অসাধারণ লেগেছে। আসলে ভালোবাসার মানুষ যদি এরকম মুক্ত পাখির মতো করে দেওয়া যায় তাহলে তো অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়, তাই না? আর সেই মুক্ত পাখি কিন্তু তখন সেই খাঁচাতেই থাকতে চায়। যাই হোক, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। সো এই মোমেন্টে আমি আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

Mm-hmm.

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Rock Nation, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: মাইক।
1: আপনার দিলের চোট কেউ বুঝুক আর না বুঝুক আমি তো বুঝতে পারছি, আর এই জন্যই কিন্তু সকাল সকাল চলে আসি একদম সকালের পাখির মতো, এসে হচ্ছে আপনাদের কানে মিষ্টি কিছু শব্দ, মিষ্টি কিছু কথা বলে যাই, এবং সেই কথা শোনার পর আশা করি আপনাদের আর দিলের চোটটা আর থাকবে না। যাই হোক, আচ্ছা এইরকম কেন হয় বলেন তো, যে বিয়ে করার পর ছেলেরা বিয়ে করার আগে বিয়ে করার জন্য পাগল থাকে, আর বিয়ে করার পর বিয়ে না করার জন্য পাগল থাকে, মানে লাইক বিয়েটাকে অনেক বেশি ভয় পায়। এটা কেন, মানে কারণটা কি আমি বুঝতে পারি না, মানে সব ছেলেদেরই একটাই কথা বা সব পুরুষ মানুষেরই একটাই কথা যে আমি ফাইসা গেছি। আচ্ছা এই কারণটা আমাকে আপনারা কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাচ্ছি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গানটি শুনে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাই মাইক। হ্যাপিলি সিঙ্গেল জীবন কাটাচ্ছেন চিত্র নায়ক আরিফিন শুভ, কিন্তু এবার মনে হয় আবারও বিয়ের বাজনা বাজবে, এই নিয়ে গল্প করব আমরা। তবে তার আগে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে আপনাদেরকে। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন অলরেডি 10:15 বেজে গেছে এবং আর অল্প কিছুক্ষণ সময় আছে। আমি একটু দেখতে চাই আমার মর্নিং মাইকের পোস্টে কে কে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে কে কে মেসেজ করেছেন। আমি এখনই কমেন্টগুলো পড়বো। তবে তার আগে আপনাদের সাথে এই আরিফিন শুভর নতুন বিয়ের ইঙ্গিতের খবরটা একটু জেনে আসি। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটু গল্প করা উচিত, তাই না? আচ্ছা, যেটা হচ্ছে যে কাজের কারণে কখনো দেশে কখনো দেশের বাইরে থাকছেন তিনি, তবে বিয়ে ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনায় পরিবর্তনের কথা জানিয়েছেন এই অভিনেতা। তার উপলব্ধি, মানুষ একা বাচ্চার জন্য তৈরি হয়নি। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত মালিক। সিনেমাটি মুক্তির পর আবারও দেশের বাইরে যান তিনি। এর আগে সনি লিভ অরিজিনালের জ্যাজ সিটি সিরিজেও দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। সিরিজটিতে তার অভিনয় প্রশংসিত হয়। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে শুভ জানান, বর্তমানে তিনি হ্যাপিলি সিঙ্গেল, তবে ভবিষ্যতে তার জীবনে আবার সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে আপনারা আমাকে কমেন্ট এসএমএস করে জানান তো আরিফিন শুভর সাথে মানে অনস্ক্রিন জুটি হিসেবে কাকে সব থেকে বেশি ভালো লাগে। আমার তো বিন্দুকে অসাধারণ লাগে। আমি জানি না, বিন্দুর সাথে কিছুদিন আগে একটা নাটক বের হয়েছিল, কিন্তু এরপর আর দেখা হয়নি। কিন্তু আমি চাই আরিফিন শুভর এবং বিন্দুর একটা সিনেমা আসুক, মানে বিন্দুকে আমরা সিনেমা দেখতে চাই। বিন্দুকে আমরা কিন্তু এর আগে হুমায়ুন আহমেদের সিনেমাও দেখেছি দারুচিনি দ্বীপে, সেখান থেকেই কিন্তু আমার তার প্রতি ভালো লাগা শুরু হয়েছে। যাই হোক, কমেন্টে চলে যাই আমরা। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অর্ণব আলী, আসসালামু আলাইকুম দান হাপু, শুভ সকাল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও অনেক বেশি ভালো আছেন এবং শুভ সকাল আপনাকেও। তাওহিদুল ইসলাম, বর্ণশ্রী থেকে শুনছি, ওকে কমেন্ট করেছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজহারুল ইসলাম ফ্লেভার কমেন্ট করেছেন, ওকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি একটা পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে রাস্তাঘাটের কি অবস্থা, মানে কোথাও জ্যাম আছে কিনা জানতে চেয়েছিলাম। তো আপনারা কেউ কিন্তু আমাকে কিছু জানাননি, যাই হোক আমি এখন পর্যন্ত শুনিনি। ওকে, আমাকে একজন মেসেজ করেছে মাত্র, এই শহরের রাস্তায় তো জ্যাম নেই কিন্তু আমার মেসেজ আপনার কাছে যাওয়ার রাস্তায় নিশ্চিত জ্যাম আছে, কেন এটা মনে হলো? ও মাই গড, এটা কেন মনে হলো, মানে কেন মনে হলো? আমি যে মেসেজ তো চলে এসেছে, আমি তো মেসেজ পড়লাম আপনাদের। আপনার আচ্ছা নাম লিখেননি, আচ্ছা নাম লিখেননি, ডিয়ার ম্যাম, ওকে গতকালকেও এসএমএস করেছিলেন, গানের রিকোয়েস্ট তো রাখেন না, রিকোয়েস্ট করতে বলেন কেন? যাই হোক, আপনি বললেন তাই রিকোয়েস্ট করলাম, দেখা যাক কি হয়। হিম অ্যান্ড আই বাই হালসি অ্যান্ড জি জি, নো মোর টুডে, ইয়ার্স অ্যান্ড ইরেগুলার লিসনার অফ মর্নিং মাইক। ওকে, বাবারে বাবা, মানে রীতিমতো মানে কি বলবো, মানে মানে থাকে না কিছু পজিটিভ বয়ফ্রেন্ডের মতো, একটু অভিমানী বয়ফ্রেন্ডের মতো একদম জোর করে বলে, আপনি তো করেন না, তুমি তো করো না, তারপর আমি বলবো, তারপর আমি তোমাকে ভালোবাসব, তারপর আমি তোমাকে শুনবো, ব্যাপারটা এরকমই লাগছিল। থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য, নাম লিখে নিই এবং লিখেছেন এ ইররেগুলার লিসনার, আপনাকে দেখতে চাইবো এবং আপনার নামটিও জানতে চাইবো। যাই হোক, আপনার এই গানটি আমি প্লে করে দিচ্ছি যেটা আপনি রিকোয়েস্ট করছেন, যদি আমার প্লে লিস্টটা থাকে, ওকে আজকে শিওর প্লে করে দিব যদি প্লে লিস্টে থাকে, ঠিক আছে? মাইন্ড করবেন না, আই এম সো সরি, প্লে লিস্টে না থাকলে কোত্থেকে পাবো বলেন? ওকে, সো আমি একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটস।
3: এই ডাক ছড়িয়ে যাক।
2: শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। গানের মাঝখানে চলে আসার কারণ হচ্ছে, এই গানটা আমার অনেক পছন্দের একটি গান এবং অমিতাভ ভট্টাচার্য এবং কবিতা শেঠ মিলে এই গানটি গেয়েছেন এবং খুবই সুন্দর ওয়েক আপ সিড সিনেমার গান, সেখানে কঙ্কনা সেন এবং রণবীর কাপুর অভিনয় করেছিলেন। এবং কঙ্কনা সেনের অভিনয়ের কথা বলতে গেলে তো আসলে বলে শেষ করা যাবে না, কারণ সে যার কন্যা, মানে তার মা ইন্দ্রাণী সেন, আই থিঙ্ক তার মার নাম, ইয়েস ইন্দ্রাণী সেন মেবি, তো তার মা একজন বিখ্যাত অভিনেত্রী এবং বিখ্যাত ডিরেক্টর, এবং তার করা সিনেমা ইতি মৃণালিনী, এই সিনেমাটি আমার অত্যন্ত পছন্দের, এবং সেখানে তার মা এবং মেয়ে দুজনেই অভিনয় করেছেন এবং মেয়ে অভিনয় করেছেন মায়ের ছোটবেলার চরিত্রে, যেটার পরের থেকে, মানে যেই সেই সিনেমাটা দেখার পর থেকেই আমি আসলে কঙ্কনা সেনের ভক্ত হয়ে গেছি। এবং এরপর কঙ্কনা সেনের যত সিনেমা দেখেছি সব সিনেমা আমার অনেক বেশি পছন্দের ছিল, এবং ওয়েক আপ সিডও তার মধ্যে একটি। এবং যারা লাইফ অফ লাইফ ইন এ মেট্রো সিনেমা দেখেছেন তারা তো আরও একবার রিলেট করতে পারবেন যে কঙ্কনা সেনের অভিনয় এতটা ন্যাচুরাল এবং এত সুন্দর। তো যাই হোক, আপনাদের কেমন লাগে কঙ্কনা সেনকে আমাকে জানাবেন, এবং তার সিনেমা মুভি কোনটা ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। এই মুহূর্তে আমি আবারও গানটা প্লে করে দিচ্ছি, যেহেতু গানের মাঝখানে ব্যাঘাত ঘটিয়েছি গানটি প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, এনজয় করুন, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউনড।

৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে ০৯৬১১৯৯৯৬৬৬

0: মর্নিং মাইক,
1: আজকের মর্নিং মাইক এখানেই শেষ করতে হচ্ছে। আমি বিদায় নিচ্ছি, আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও ছিলাম এবং আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার জয়েন হয়ে যাব এবং আবার চলে আসবো আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। আশা করি আপনারাও জয়েন হয়ে যাবেন আগামীকাল। এবং আজকে যারা যারা ছিলেন আমার সাথে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। এবং আশা করি আগামীকালও আপনারা চলে আসবেন ঠিক সময় মতো। আর আগামীকাল হওয়া পর্যন্ত, মানে সকাল হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন। আর শুধু যে ঢাকা এফএম 90.4 তা কিন্তু না, প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শ্রুতিকাব্য নিয়ে রেডিও আম্বার 102.4 এফএম এও আমি থাকবো। সো সেখানেও চাইলে আপনি আমাকে শুনতে পারেন, আমার সাথে গল্প করতে পারেন। সো এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে মিস করবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
3: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নাম্বারে।
2: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
4: I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. I feel like my life ain't mine.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। বাইজা বুঝা তামাত্ত।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 94.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাতা ঘরে বন মন মন মন সুইদা I'm sitting alone সুইদা For me there is none সুইদা I'm sitting alone
1: I'm sitting alone
0: সুইদা

0: টাইম চেক, এখন সময় দুপুর দুটো।
1: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। দিস ইজ অরজির রিদম হেয়ার ব্যাক এগেইন অন এ নিউ উইক, নতুন একটা সপ্তাহের, নতুন একটা দিনের, নতুন একটা দুপুরবেলা। বরাবর দুইটা বেজে গেছে এবং আমি কিন্তু হাজির হয়ে গেছি উইথ মিড ডে ফিলস। আশা করছি অবশ্যই সবার সাথে আজকের এই দুপুরটাতে আমাদের জমিয়ে গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া সুন্দর সুন্দর গান তো থাকছে আমাদের প্লে লিস্ট জুড়ে। সো লিসেনার্স, নতুন একটা দিনে কিন্তু নতুনভাবে আবারও চলে এসেছি। আশা করছি পুরো সময় জুড়ে সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আড্ডা দিব। আর শুরুর মুহূর্তে একটু বলবো যে খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। চলে আসতে হবে হচ্ছে আমাদের ফেসবুক পেজে, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু মিড ডে ফিলসের পোস্টার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সেখানে যদি কমেন্ট করে ফেলেন আই উইল গেট ইউ, অ্যান্ড আপনিও কিন্তু আমার এই আড্ডার একটা অংশ হয়ে যেতে পারছেন। তাছাড়া লিসেনার্স, আপনি কিন্তু চাইলে আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904। ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। তাছাড়া আমাদের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করলে কিন্তু আমাদের একটি অ্যাপও আছে, ঢাকা FM 90.4, আপনি সেটা যদি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আমাকে শুনতে পারবেন, যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, অমৃত বোস দাদা চলে এসেছে, উমের রায়হান চলে এসেছে, মেসেজও দেখা যাচ্ছে, ননস্টপ সবাই যুক্ত হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শুরুর এই মুহূর্তে চলে এসেছেন, হাজির হয়ে যাচ্ছেন। আর আমরা সুন্দর এই দুপুরটাকে সুন্দর একটা গান দিয়ে শুরু করবো, আশা করছি এখনের এই সুন্দর স্টার্টিংটা আমাদের বাকি প্রোগ্রামটাকে সুন্দর করবে। এখন আমরা আরমান ফকিরের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া গানটা শুনবো, আর এটা দিয়ে আজকের দুপুরটা শুরু করছি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আমার সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, যুক্ত হয়ে গেছেন মিডডে ফিলস এর সাথে। লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আজকের মিড ডে ফিল শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা দুপুর, চারিদিকে খুব সুন্দর একটা ওয়েদার, এন্ড আশা করছি এই মুহূর্তে সবাই আমার সাথে যুক্ত আছেন এবং বাংলাদেশে যে প্রান্ত থেকে আমাকে শুনছেন না কেন, খুব ইজিলি আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমাদের ফেসবুক পেজে জয়েন হতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি যুক্ত হয়ে যান, সেখান থেকে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। কমেন্ট সেকশনে কমেন্ট করলেই হবে, আমি আপনার মেসেজ পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন লিসেনার্স। যাই হোক, আশা করছি পুরো দুপুর জুড়ে সবাই আমার আড্ডায় যুক্ত থাকবেন। আজকে আমরা বেশ কিছু মজার বিষয় নিয়ে কথা বলবো। টয় স্টোরি মুভিটা হয়তো বা অনেকেই দেখেছেন, আর এই টয় স্টোরি মুভিটার পর যেই সিনেমাটা বদলে দিয়েছিল স্টিভ জবসের ভাগ্য, এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। আমরা কথা বলবো স্পাইডারম্যানকে নিয়ে। স্পাইডারম্যান স্পাইডারম্যান স্পাইডারম্যান তুনে চুড়ে মেরে দিল কা চেন। হ্যাঁ, স্পাইডারম্যান নিয়েও কথা বলবো, কজ স্পাইডারম্যান এই যে একটা মুভি বা এই যে একটা ক্যারেক্টার, আর আমরা সবাই যে স্পাইডারম্যানের মানে জলজন্ত ফ্যান, বা ছোটোবেলা থেকে আসলে আমরা স্পাইডারম্যানের সিরিজ দেখে বড় হয়েছি, বা স্পাইডারম্যান একটা সুপার ক্যারেক্টার বা একটা কি বলবো যে পাওয়ারফুল ক্যারেক্টার, হ্যাঁ আমরা তো ছোটোবেলা থেকেই মোটামুটি অনেকেই কিন্তু স্পাইডারম্যানের ফ্যান। সো আমরা স্পাইডারম্যানকে কেন এতটা ভালোবাসি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আশা করছি পুরো আড্ডা জুড়ে সবাই থাকবেন। আর এই মুহূর্তে আমি ওয়েলকাম জানাতে চাচ্ছি আমার সাথে এখন কে কে যুক্ত আছে একটু দেখবো। প্রথমে চলে যাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে। অমৃত বোসদাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর, তুমি কি এবার থেকে সানডে সিটি লাইফ করবে? ওকে, নাইস কোয়েশ্চেন দাদা, নাইস কোয়েশ্চেন। সিটি লাইফ নাও হতে পারে, এটা নামটা চেঞ্জ হতে পারে, বাট হ্যাঁ ইনশাল্লাহ আই হোপ সো সানডে থেকে হয়তো বা বিকাল 5টা থেকে জয়েন হব আপনাদের সাথে। তারপর আমি ওয়েলকাম জানাচ্ছি উমের রেহানকে, সে উপস্থিত আছে আমার সাথে কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে যুক্ত আছে আমিনুর ইসলাম, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ দুপুর, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেকেই জিজ্ঞেস করছেন কেমন আছি, সবার উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর তারপর দেখতে পারছি, আচ্ছা স্পাইডারম্যান নিয়ে বলছিলাম, আর স্পাইডারম্যান নিয়ে অনেকে মেসেজ করছেন যে স্পাইডারম্যানের ফ্যান। হ্যাঁ, স্পাইডারম্যানের ফ্যান অনেকেই আছে, স্পাইডারম্যানের ফ্যান পার্সোনালি আমি নিজেও কিন্তু ছোটোবেলা থেকে আসলে স্পাইডারম্যানের অনেক বড় ফ্যান। সো আমরা স্পাইডারম্যানকে কেন এতটা ভালোবাসি এই বিষয়টা নিয়ে অবশ্যই গল্প করবো, এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো, আড্ডা দিব। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে জান্নাতুল হীরা। কি খবর মিস্টার ফেসবুক, ভালো আছো তো? তোমার ফেসবুকের বন্ধুদের নিয়ে নাম্বারের মেসেজ আর পড়তে হবে না, বাটন মোবাইলে যারা মেসেজ করে তারা তো তোমার ফ্রেন্ড না, যারা ফেসবুকে কমেন্ট করে তারাই তোমার ফ্রেন্ড, ব্যাপারটা আসলে এরকম কিছু না। আশা করছি অবশ্যই সবার সাথে কথা হবে। আচ্ছা আমার সাথে দেখতে পাচ্ছি হিয়ং যুক্ত আছে আমার সাথে, যুক্ত আছে জামির আমার সাথে, যুক্ত আছে কিন্তু রিদ, ওকেই। তারপর দেখতে পাচ্ছি রিয়াদ আছে আমার সাথে, আমার সাথে মাম্পি যুক্ত আছে, সুমায়া যুক্ত আছে রংপুর থেকে, নাদিম খান আছে। তারপর আমি দেখতে পাচ্ছি বিনা যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কে আছে, শান্তা যুক্ত আছে চট্টগ্রাম থেকে, ওকেই, অনেকেই যুক্ত আছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সঞ্জিদা, কিউরিয়াস সঞ্জিদা, ওকে। আমি সবার মেসেজে পড়বো, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। তবে এই মুহূর্তে আরও একটা গানে যাচ্ছি আমরা, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে আমাদের জন্য, মিনারের করা একটা গান, মিনার রহমানের গানটা খুব সুন্দর একটা গান, কারণে অকারণে এই গানটা আশা করছি সবার ভালো লাগবে। আর আমার মনে হচ্ছে এই এনভায়রনমেন্টে এই গানটা বিন্দাস হবে। সো কথা বাড়াবো না, সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন মিড ডে ফেজের সাথে, যুক্ত থাকবেন ঢাকা এফএম 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ। এক নেশন এক স্টেশন।
5: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। কি অবস্থা সবার বলেন? আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে চলে এসেছি। সময়টা খুব জলদি চলে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন রেডিও আম্বার, সরি লিসেনার্স, রেডিও আম্বার ঢাকা FM 90.4। এক কাপ চায়ের আড্ডা থেকে আসলাম, যার কারণে হয়তো রেডিও আম্বার বের হয়ে গেছে মুখ থেকে। ঢাকা FM 90.4 সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন। যাই হোক, সবার মেসেজ পড়বো, সবার সাথে গল্প করব। আমি তখন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছিলাম যে স্পাইডারম্যান

स्पाइडरमैन स्पाइडरमैन तू ने चुरे मेरे दिल का चैन स्पाइडरमैन क्यों हम এত ভালোবাসি বা স্পাইডারম্যান এই ক্যারেক্টারটাকে আসলে এত এত মানুষ কেন ভালোবাসে এর পেছনে আসলে কাহিনীটা কি বা স্পাইডারম্যানের সাথে কি আমাদের কোনো আত্মিক সম্পর্ক আছে নাকি স্পাইডারম্যানের সাথে আমাদের কোনো অলৌকিক সম্পর্ক আছে স্পাইডারম্যান কি আদৌ এক্সিস্ট করে স্পাইডারম্যান বলতে কি সত্যি কিছু আছে হ্যাঁ এই জল্পনা কল্পনা নিয়ে কিন্তু আমাদের ছোট থেকে বড় হওয়া এবং হচ্ছে স্পাইডারম্যান যে ক্যারেক্টারটা আছে সবসময় হয়তো বা মানে ছোট থেকে যারা আসলে স্পাইডারম্যান দেখে বড় হয়েছি আমরা বা স্পাইডারম্যানের সাথে আসলে যাদের সম্পৃক্ততা আছে বা এই মুভিটা আসলে যারা এনজয় করেন বা মার্ভেলের ফ্যান যারা আছেন দে নো ওয়েল যে আমরা সবসময় আসলে ছোট থেকে এটাই ভাবতাম যে ইফ আই কুড বি দ্য স্পাইডারম্যান আমি যদি স্পাইডারম্যান হতাম তাহলে কেমন হতো হ্যাঁ ভালোই হতো হ্যাঁ ঢাকা শহর তো ঘুরে বেড়াতাম গুলশান থেকে নাখালপাড়া নাখালপাড়া থেকে গুলশান এখানে ওখানে বিন্দাস স্পাইডারম্যানের মতো জাস্ট খালি এভাবে হাতটা ইয়ে করতাম জাল বের হতো আর হচ্ছে উড়ে উড়ে বেড়াতাম আর কি হ্যাঁ মোটামুটি সবারই কিন্তু এরকম একটা ড্রিম থাকে তবে কেন সবাই স্পাইডারম্যানকে এতটা ভালোবাসে আচ্ছা আমি যদি একটু পেছনে যাই 2021 সালের শেষ দিকে যখন স্পাইডারম্যান নো ওয়ে হোম এই সিরিজটা মুক্তি পায় তখন যুক্তরাষ্ট্রেই কিন্তু ছবিটি আয় করেছিল প্রায় $814 মিলিয়ন অর্থাৎ $814 মিলিয়ন জাস্ট ক্যান ইউ ইমাজিন ইনসেন ইনসেন সেই সাফল্য যেন সুপার হিরো ছবিকে ঘিরে দর্শকের একঘেয়ামির ধারণাকেই উড়িয়ে দিয়েছিল আমি যদি একদম পেছনের কথা বলি তারপর অবশ্যই সামনের দিকে আসবো ছবিটার অভাবনীয় যেই সাফল্যর কারণটা আছে সেটা কিন্তু খুবই পরিষ্কার ছিল সেখানে একসঙ্গে ছিলেন স্পাইডারম্যান মানে স্পাইডারম্যানের পেছনে যে থাকে সবসময় টম হল্যান্ড আর হচ্ছে অ্যান্ড্রু গারফিল্ড ও আসলে স্পাইডারম্যান খ্যাত টবি ম্যাগুয়েরে এই ওই সিরিজে যারা দেখেছেন অর্থাৎ নো ওয়ে হোম আশা করছি বুঝতে পারবেন আর আমি যদি বলি এই ব্যাপারটা নিয়ে আরো যে লাইক মানে মাকড়সার যেই আসলে ডিজাইনের যে ড্রেসটা হ্যাঁ মানে ওই ড্রেসের একটা রাজ পরিবারের পূর্ণ মিলন হয়েছিল কিন্তু স্পাইডারম্যান নো ওয়ে হোমে আর এই দেখতে দেখতে আসলে তারা যেভাবে আগাচ্ছে আচ্ছা তারপর আমি যদি বলি যে স্পাইডারম্যানের মানে এই যে তিনজন স্পাইডারম্যান একসাথে হাজির হওয়া ছিল এই হাজির হওয়ার পেছনে যদি আমি বলি কিছু নিখুঁত ঘটনা সমাপতন কিন্তু আছে এর 2 বছর আগে মুক্তি পেয়েছিল স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারম্যান ভার্স যা অনেক সমালোচকের বিচারে নো হেমের চেয়েও অসাধারণ ছবি মানে স্পাইডারম্যানের প্রতিটা সিরিজ নিয়ে আপনি যত কথা বলবেন কোনোভাবেই কিন্তু কোনো কথা শেষ হবে না স্পাইডারম্যান একটা ইনসেন সিরিজ অ্যান্ড আমার মনে হয় মার্ভেলের এটা আসলে একটা গ্রেট অ্যাচিভমেন্ট হ্যাঁ মানে এই স্পাইডারম্যান নিয়ে কাজ করা যাই হোক স্পাইডারম্যানের এই ব্যাপারটা নিয়ে আরও কথা আছে কথা শেষ হবে না এটা নিয়ে যত কথা বলবো ততই বাড়বে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ধন্যবাদ যারা যুক্ত আছেন মেসেজ করছেন সবার মেসেজই পড়বো তবে এই মুহূর্তে আর একটা গানে চলে যাচ্ছি আমি পরে এসে আবার সবার মেসেজ পড়ছি এখন আমরা শিরোনামহীনের একটা গান শুনবো এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় গানে চলে যাচ্ছে লিসনার্স খুব জলদি আবার ফিরে আসছে আপনাদের মাঝে আশা করছি অবশ্যই সবাই মিড ডে ফিল্ডের সাথেই যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

0: Rock FM 90.4.
1: Shara Deshi.
0: Shabak Sathe.
2: Midday. Midday. Feels.
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার একটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. Listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এবং আমি আর যে রিদম কিন্তু আছে আপনাদের সাথে। দেখতে দেখতে প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কথা বলছিলাম হচ্ছে স্পাইডারম্যান নিয়ে, যে কেন আমরা স্পাইডারম্যানকে এতটা ভালোবাসি। এবং স্পাইডারম্যানের আমরা দুইটা সিরিজ নিয়ে কিন্তু অলরেডি কথা বললাম, যে স্পাইডারম্যান নো ওয়ে হোম এবং হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে যেই স্পাইডারম্যানে একসাথে তিনজন ছিল, অর্থাৎ মানে চারিদিকে হচ্ছে মাকড়সার জালছাপা পোশাকে যখন একটা পূর্ণ মিলন বলা যায় আর কি, পূর্ণ মিলন যেই তিনটা ক্যারেক্টার একসাথে এবং তিনজনের গায়ে যখন স্পাইডারম্যানের সুর, ওই যে ব্যাপারটা ছিল অফ ইনসেন। আচ্ছা, তারপর আমি বলছিলাম যে এই যে এর আগের যেই সিরিজগুলো ছিল এই সিরিজগুলোর সাথে আর এখনের যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, হ্যাঁ, এটার কানেকশনটা কোথায় এবং কেন কেন আমরা আবারও এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের জন্য এতটা পাগল হয়েছি, আমরা কেন এই মুভিটা দেখব, কেন এই মুভিটা দেখেছি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা হবে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। তবে এই মুহূর্তে আমি একটু ওয়েলকাম জানাতে চাই আমার সাথে কে কে যুক্ত আছে, এখন একটু দেখব। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কমেন্ট সেকশনে রাবেয়া ইসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। নাজনীন আহমেদ আছে আমার সাথে, দেখা যাচ্ছে কোথায় কোথায় কোথায়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, নাজনীন আহমেদ লিখেছেন আমি ক্লাস ফোরে পড়ি। ওরে বাবা, এ তো দেখি আমার একদম একদম ছোট্টখাটো একটা বন্ধু। নাইস নাইস, সো সুইট অফ ইউ। আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যেতে যাচ্ছি, দেখি হোয়াটসঅ্যাপে কে কে যুক্ত হয়েছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি সোহান আছে নড়াইল থেকে, ভাই আপনার জন্য অপেক্ষা করছিলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত আছে কিন্তু জুয়েল ভাই মালয়েশিয়া থেকে, ঢাকা এফএম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরোটা সময়। মিনস এ লট ভাইয়া, মিনস এ লট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাইফান, কেমন আছো? রাইফান আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাই, অনেক বড় বিপদের মধ্যে আছি। সাউদাকে একটু বলেন আজকের মতো আমাকে ক্ষমা করে দিতে, আর করবো না, ও আপনার কথা শুনবে। আজকে আমার কপালে কি আছে আল্লাহ ভালো জানে, প্লিজ ভাই আমারে বাঁচান। কেন, কি করেছেন রাইফান আপনি সাউদার সাথে যে সাউদা এতটা রাগ করে বসে আছে? তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, আফরিন আছে। ওকে, হ্যালো রিদম ভূত দাদা, আজ সরম করে না মেসেজ পড়বেন, আমি আজকে ফোন নিলাম বড় আপুর কাছ থেকে, তা না হলে তো মেসেজ দিতাম। পচা ভূত রিদম দাদা, পচা পচা পচা পচা পচা পচা পচা। ওরে বাবা, এতবার পচা লিখেছেন। হোয়াটসঅ্যাপ করছি, না পড়লে এফএম শোনা আজ থেকে বাদ দিব। না না না, এই যে পড়লাম পড়লাম, বাবারে তো ডিরেক্ট থ্রেড দিচ্ছে দেখা যাচ্ছে। মাম্পি আছে, একতরফা হলেও ভালো তো বেশিছিলাম, হয়তো তুমি ভালোবাসোনি কিন্তু আমি তো ভালোবেসেছি, সমস্যা নেই, ওয়ান সাইডেড লাভ অনেক সুন্দর হয়। মাম্পি মাম্পি, আসলেই ওয়ান সাইডেড ভালোবাসাগুলো আসলেই খুব সুন্দর হয়। ও মাই গড, ব্ল্যাক ডায়মন্ড, আমি শুনলাম তুমি নাকি ভেরি ব্যাড। ওকে ফাইন ফাইন, ইশানা মোস্ট ওয়েলকাম। যাই হোক, আরো একটা গানে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় এসে আমি স্পাইডারম্যানের বাকি অংশ নিয়ে কথা বলছি। এখন আমরা আপনাদের সবার পছন্দের একটা গান শুনবো, তাহসিন আহমেদের করা খোলা জানালা দক্ষিণ হাওয়া। খুব সুন্দর একটা গান, আমি গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা এনজয় করবেন। পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি চটজলদি আপনাদের মাঝে।

0: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
0: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: Fields.
1: Hello, জনগণ সবাই শুনেন দিয়ে মন আর যে রিদম আছে আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন, এনজয় করছেন আপনাদের পছন্দের সব গানগুলো। অ্যান্ড আমি কিন্তু আছি আপনাদের সাথে একদম পাঁচটা পর্যন্ত আছি, অনেক গল্প হবে, অনেক কথা হবে পরবর্তী ঘন্টায়, আবারও ফিরে আসছি। এই মুহূর্তে আরও একটা গান চলে যাচ্ছি, মৌসুমি ভৌমিকের করা স্বপ্ন দেখো বল অ্যালবামের আমি যা দেখি। লিসেনার্স, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা এনজয় করবেন, গানটা এনজয় করতে থাকেন। আমি পরবর্তী ঘন্টার শুরুতেই আবার খুব জলদি ফিরে আসার চেষ্টা করছি, আশা করছি অবশ্যই সবাই আমার সাথেই কানেক্টেড থাকবেন।

0: চেক এখন সময় বিকেল চারটা।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আর জি রিদম কিন্তু আছি আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু মিড ডে ফিলস অনুষ্ঠানের শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ লিসেনার্স, 4:01, খুব জলদি মনে হচ্ছে সময়টা চলে গেছে, বাট কোনো সমস্যা নেই, আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে আরও অনেকটা সময় জুড়ে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। অ্যান্ড আমি যদি বলি এই ব্যস্ততম মুহূর্তে বা এই আলসামে ঘেরা যে মুহূর্তটা, এই যে দুপুরবেলায় হয়তো বা সবাই আমরা একটু ঝিমুই বা হচ্ছে আমাদের মধ্যে একটা আলসাম্য কাজ করে, এই মুহূর্তে যারা আসলে সময় বের করে আমার সাথে যুক্ত হয়ে গেছেন বা এই আড্ডাটা জমিয়ে তুলছেন, সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যদি বলি আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে আসলেই মনের অন্তস্থলে অনেক অনেক ভালোবাসা। আমি সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাব, কারণ আজকে মেসেজ আসলে ওভাবে পড়াই হয়নি। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হাফসা যুক্ত হয়ে গেছে আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, হুমায়রা যুক্ত আছে রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি লালমনি হাট থেকে যুক্ত আছে পিউ নাম। ওকে পিউ, পিউ খুব সুন্দর নাম, চির অভাগী গান শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শুনবো আমরা চির অভাগী গান। রাফি আছে সিলেট থেকে, দুদিন বছর ধরে শুনি কিন্তু কখনো মেসেজ করা হয়নি। না মেসেজ করবেন অবশ্যই, আড্ডায় চলে আসবেন, আড্ডা দিবেন আমাদের পার্ট হলে, আমরা আসলে এটা ব্যাপারটা খুব এনজয় করি। ভাইয়া আপনার কেমন মেয়ে পছন্দ বলেন, আমি আপনার বউ খুঁজে দিব, রংপুর থেকে আখি। আখি, এটা খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন, অ্যান্ড এই কোয়েশ্চেনের কোনো অ্যান্সার নেই। সো আমার মনে হয় যে এটা আসলে খুবই রাফ অ্যান্ড টাফ একটা ব্যাপার, আমার বিয়ের জন্য আসলে একটা মেয়ে খুঁজে আনা। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি শারমিন আছে আমার সাথে। হ্যালো জানু, কেমন আছো? একটু ব্যস্ত আছি তাই কথা বলতে পারছি না। না ইটস ওকে শারমিন, ইটস ওকে। রংপুর থেকে সিনহা আছে আমার সাথে। আপনি HSC-তে কোন গ্রুপে ছিলেন? সায়েন্সে ছিলাম। আচ্ছা, মাই বয়ফ্রেন্ড ইজ রিদম। আস্তাকফিরুল্লাহ, এটা কি বললেন, তাই নাকি? আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু তানিয়া সিনহা তিথি রংপুর থেকে। তোমাকে শুনছি, তোমার কথাগুলো অনেক মিষ্টি জানো কি। ও আরে বাবা, আজকে জানলাম। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আমার কথা মিষ্টি কিনা জানি না, তবে আপনার নামটা খুব মিষ্টি, তানিয়া সিনহা তিথি, খুব সুন্দর নাম আপনার। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে, নিশি যুক্ত আছে আমার সাথে। নিশি মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। নিশি রাগ করেছে, নিশির মেসেজ আসলে পড়া হয়নি, তাই নিশি রাগ করার কিচ্ছু নেই। এই যে পড়লাম, ইশরাত আছে রংপুর থেকে আমার সাথে। আমার সাথে যুক্ত আছে সানিম, আমার সাথে যুক্ত আছে পরি, আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, জিসা যুক্ত আছে, ওকেই। আমার সাথে আভা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে। আভা খুব সুন্দর নাম, তুমি কি এনিমি কার্টুন দেখো? এনিমি কার্টুন আগে দেখা হতো, এখন তেমন একটা দেখা হয় না। এই তো এভাবেই যাচ্ছে আর কি। যাই হোক, আমরা স্পাইডারম্যান নিয়ে কথা বলছিলাম বন্ধুরা, আমরা টয় স্টোরি নিয়ে কথা বলতে হবে। টয় স্টোরি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, যেটা কিনা স্টিভ জবসের সাথে আসলে খুবই কানেক্টেড, অ্যান্ড তার ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আসলে এই স্টোরিটা কিভাবে কাজ করেছিল সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে, শেষ ঘন্টার এই শুরুর মুহূর্তে, আরও একটা গানে চলে যাচ্ছি, অনেকেই শুনতে চান গানটা, ঈশান আর সুনিধির করা কোক স্টুডিও বাংলার পাতার বাঁশুরি। খুব খুব ভালো একটা গান, অ্যান্ড খুব চলছে এই গানটা ইদানিং। যাই হোক, আমি গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আবারও আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Midday feels.
2: Hello, জনগণ, সবাই শুনেন দিয়ে মন, দিস ইজ আরজি রিদম হিয়ার ব্যাক এগেইন উইথ মিড ডে ফিলস। মিড ডে ফিলস নিয়ে কিন্তু দুপুর 2টা থেকে হাজির ছিলাম, দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার সময়টাও খুব জলদি চলে যাচ্ছে মনে হচ্ছে, তবে আছি আপনাদের সাথে, আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন। আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম। দেখতে পাচ্ছি আমার সাথে ঈশানা আছে। ঈশানা লিখেছে, জানো তোমার সাথে আমার দুলাভাইয়ের অনেক মিল, আই মিন সেও তোমার মতো ব্ল্যাক ডায়মন্ড, আর দাড়িগুলো একদম সেম। আমি ভাবছিলাম তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে একদম টুইন ব্রাদার লাগবে, কিন্তু দুইটা পার্থক্য আছে। পার্থক্য দুইটা কি ঈশানা, সেটাও একটু শেয়ার করেন, আমরা শুনি। সাউদা আছে সিলেট থেকে আমার সাথে, দেখা যাচ্ছে এটা আমাদের সিলুড়ি সাউদা। ওকে, আপনার শো কোন দিন কোন দিন হয়? আমার শো হচ্ছে সোমবার থেকে বুধবার, আপনারা পেয়ে যাবেন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। মিড ডে ফিলস নিয়ে থাকি ঢাকা এফএম 90.4 এ। বৃহস্পতিবার পেয়ে যাবেন বিকাল 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, যেটা হচ্ছে আমার সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ। অ্যান্ড যারা সন্ধ্যাটাকে স্পেশাল করতে চান বা একটা দিন স্পেশাল করতে চান, তারা উইকেন্ড বাজে হাজির হয়ে যেতে পারেন। তাছাড়া আমাদের আরেকটা যে স্টেশন আছে, রেডিও আম্বার 102.4 এফএম, সেখানে কিন্তু আমাকে প্রতিদিন পেয়ে যাবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু আমি এক কাপ চা নিয়ে হাজির থাকি। সো আশা করছি অবশ্যই সেখানেও যুক্ত হতে পারবেন যদি সকালবেলা আপনি আড্ডা দিতে চান। আর তাছাড়া হয়তোবা রবিবারও রিদম আপনাদের মাঝে আড্ডা দেওয়ার জন্য আবার চলে আসতে পারে। রবিবারে যদি আবারও হাজির হই বা রবিবারে যদি হাজির হওয়ার কোনো প্ল্যান থাকে, অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা তো খোঁজ খবর পাবেনই। আচ্ছা, অবসান ভাই আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? অফিসের দিকে যাচ্ছি গাজীপুর থেকে। ওকে, অবসান ভাই সবসময় যাত্রাপথে থাকে, সবসময়। অবসান ভাই যাত্রাপথে থাকেন, সেফলি চলাফেরা করবেন, একটু দেখে শুনে চলাফেরা করবেন। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে? সাদিয়া যুক্ত আছে রংপুর থেকে, কখনো মেসেজ করেনি, আজকে মেসেজ করেছে, খুব খুশি হলাম। আশা করছি এখন থেকে রেগুলার শুনবেন, রেগুলার যুক্ত হবেন, যুক্ত থাকবেন। সিলেট থেকে ইমরান আহমেদ জিদান আছে আমার সাথে, খুব ভালো লাগছে, পারলে একটা গান প্লে করবেন হাবিব ওয়াহিদের কণ্ঠে। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো মাই ফ্রেন্ড, আপনাকে আপনার পছন্দের একটা গান শোনানোর জন্য। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি শাকিল খান আছে শিলদহ, শিলদহ একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলি বগুড়া। ওরে বাবারে, আচ্ছা আপনাদের এই শিলদহ বাড়ি কি, এটা কি শিলাইদহ ঘাট বা বগুড়ার যে শিলাইদহ ঘাট, ঘাট বলতে একটা ঘাট আছে, সেই ঘাটের আশেপাশে কোথাও কি? কজ আমি একবার গিয়েছিলাম বগুড়ার শিলাইদা ঘাটে, সো এটা কি সেটা কি না আই ডোন্ট নো, একটু জানাবেন কষ্ট করে। রংপুর থেকে হালিমা আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে পারমিতা যুক্ত আছে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে, তমা আছে সিলুড়ি তমা। সত্যি রে ভাই, সিলেটে রেডিও আমার শোনা যায়ই না, তবে তবে তবে বর্তমানে খুব জোরে বৃষ্টি হচ্ছে বুঝলা, নাইস নাইস, ঢাকায় যদি একটু বৃষ্টি হতো বেশ ভালো হতো। যিনি আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে মারুফা, কোথায় আমার সাথে যুক্ত আছে কে, হ মারুফা, আমি ঠিকই বলেছি মারুফা আছে। আপনাকে অনেক অনেক থ্যাংকস আমার মেসেজটা পড়ার জন্য। ভাইয়া একটা সত্যি কথা বলি, আমি না আপনার কণ্ঠের উপর ক্রাশ খেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, একটু লিমিট করে খাবেন, বেশি খেলে পরে ডায়াবেটিক্স হয়ে যাবে। সামিয়া আছে রংপুর থেকে আমার সাথে, দেখা যাচ্ছে। রিদম ভাই গত উইকে যে চন্দ্রা নামে গেস্ট আসছিল ভালোবাসা বাংলাদেশে, সে কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, চন্দ্রা হচ্ছে আমার খুব আগের, মানে আমার ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড আর কি, চন্দ্রা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি বাপ্পি আছে লালমনিরহাট থেকে, আর অনেকেই যুক্ত আছে, সবাইকে ধন্যবাদ। আমি একটা গানে চলে যাচ্ছি এই মুহূর্তে, আবারও ফিরে আসব। আমরা এখন বাংলা ফাইভের একটা গান শুনবো, তোমায় আমি চিনি না অ্যালবামের, তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি, কনফিউশন। হ্যাঁ, এই কনফিউশন গানটাই শুনে আসি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝেই কনফিউশন ক্লিয়ার করে।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো হয়তো বা বিদায় জানাতে হচ্ছে মিডফিল্ড থেকে। মিডফিল্ড নিয়ে আমি একদম প্রথম ঘন্টা অর্থাৎ দুপুর 2টা থেকে কিন্তু হাজির ছিলাম আপনাদের মাঝে। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর আমি যদি বলি আমাদের কমেন্ট সেকশন, দেন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সব জায়গায় মোটামুটি আজকে অনেকেই ছিলেন, সবাইকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যাওয়ার আগে এই মুহূর্তে আমার সাথে কে কে যুক্ত আছে আমি একটু দেখে যেতে চাই। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে ঈশানা আছে। আচ্ছা ঈশানা, পার্থক্যটা লিখেছে দুলাভাই ম্যারিড, তুমি আনম্যারিড। ওকে, তোমার দাঁতের থেকে আমার দুলাভাইয়ের দাঁত আর একটু বেশি সাদা। আচ্ছা তাই নাকি, নাইস নাইস। ওকে ওকে, শেষ মুহূর্তে আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, গাজীপুর কালীগঞ্জ থেকে আছে আমার সাথে নুসরাত, আমার সাথে যুক্ত আছে নিশি। ওকে বিআই, এখন দেখতে পারলাম, আমি রাগ করেছি, আমি আপনার মেসেজ একদম শেষ মুহূর্তে পেয়েছি নিশি, অ্যান্ড আমি দেখা মাত্রই পড়েছি। আশা করছি এটা নিয়ে আমার মনে হয় যে রাগ করার কিছু নেই। আচ্ছা যাই হোক, চট্টগ্রাম থেকে অনন্য ঐশী আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে সানিম। ওকে, আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে নিপা রায় আছে আমার সাথে, সিলেট থেকে ঝুনিয়া যুক্ত আছে, ঝুনিয়া ঝুনিয়া খুব সুন্দর নাম। হাসান জামিল আছে চট্টগ্রাম থেকে, আপনি বলছেন 102.4 FM সকাল 10টা থেকে 11টা কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা সকাল 8টা থেকে, এটা 10টা থেকে না, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি আর কি। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে তুবা যুক্ত আছে, একটি গাছে দুটি পাখি, পাখি দুটি সাদা, তোমার আমার বন্ধুত্ব কালো সুতায় গাথা, আজকে তুমি কষ্ট পেলে কষ্ট পাবো আমি, তোমার মতো কাছের মানুষ কোথায় পাবো আমি। বাহ খুব সুন্দর লিখেছেন তুবা। তারপর দেখতে পাচ্ছি ফেসবুকে সার্চ করেছিলাম কিন্তু পাইনি। আচ্ছা facebook.com/ILoveDhakaFM, Dhaka FM 90.4 এর অফিসিয়াল পেজটা এভাবে সার্চ করলেই পেয়ে যাবেন আপনি। আমি মেসেজ দিলে পড়েন না কেন, আমি সবার মেসেজই পড়ি, আশা করছি এটা নিয়ে আসলে কোনো কনফিউশনের কিছু নেই। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে, কে যুক্ত আছে, জিনিয়া যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে মাম্পি। জিনিয়া লিখেছে, আমি এমন একটা তুমি চাই যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নেই, তাই নাকি। রিদম ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। পিঙ্কি আছে রংপুর থেকে আমার সাথে, চট্টগ্রাম থেকে তুহা যুক্ত আছে আমার সাথে, যুক্ত আছে একদম শেষ পর্যায়ে কে, রাতুল। ওকে ভাইয়া, এই আরজের মানেটা কি, আরজে মানে হচ্ছে রেডিও জকি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, শাহিন। ওকে শাহিন আহমেদ চৌধুরী সিলেট থেকে ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া যুক্ত হওয়ার জন্য। যাই হোক একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি সবাই আজকের বাকিটা দিন সবার ভালো কাটবে, সুন্দরভাবে কাটবে। কিছুক্ষণ পর মুকুল ভাই চলে আসছে মুকুল টি স্টল নিয়ে, আশা করছি আবারও সবাই আড্ডায় জমে উঠবেন, আড্ডাটা জমে উঠবে বিকালবেলার, এই আড্ডা জমে উঠবে আপনাদের। আর আমি আবারও আগামী দিন ঠিক একই সময় অর্থাৎ দুপুর 2টা বাজে মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যাব Dhaka FM 90.4 এ। আশা করছি তখন আবারও সবাই যুক্ত হবেন, আবারও সবার সাথে গল্প হবে, কথা হবে। আর স্পাইডারম্যানের স্টোরির বাকিটা শেষ করতে পারিনি, আশা করছি আবার কালকে ইনশাল্লাহ কথা বলবো, সমস্যা নেই। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব। গানটা আমার খুব কাছের এক বড় ভাইয়ের গান, আহসান তানভীর পিয়ালের করা অর্থাৎ অর সিগনেচারের, আমার দেহ খান। গানটা শুনলেই আসলে একটা খারাপ লাগা কাজ করে, সো এই গানটা দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন Dhaka FM 90.4 এর সাথে।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: cool stay strong একটু কাপটা একটু ভালো করে গরম পানি দিয়ে ধুইয়া তারপর চা দে
1: খালি হাসি ভাই বুঝলাম না কিছু মানে কি একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে মনে হয় বডির মধ্যে বুঝতে পারছি না এটা কিসের কারণে এমন হচ্ছে খালি হাসি ভাই আমার আমি জানি না ভাই মাফ করে দিয়েন মানে আমি বুঝতে পারি না মানে কেন হাসি পায় হাসির কোনো ঘটনা ঘটেনি কিন্তু তারপর আমার খালি হাসি পায় মানে একটা সমস্যা আমি আগে মানুষজনকে দেখতাম যে অনেকেই দেখি যে রাস্তা একটু মানে ব্রেনের প্রবলেম হলে যে একা একা কথা বলে আর মিটিমিটি করে হাসতো আর কি তা আমি তাদের দিকে দেখতাম এটা কি আমার বদ দেওয়া লাগলো কি না আমি তাদের দেখে একটু নিজেও হাসতাম এখন দিয়ে নিজেই হাসি আজকে রাস্তা দিয়ে আসি আর কিছু একটা মনে হলো আর হাসা শুরু হলো মানে মিটিমিটি হাসি আর কি কিন্তু এখন একটু প্রাণ খুলে মানে আমার প্রিয় মানুষগুলোর কাছে চলে আসছি তো এখন একটু প্রাণ খুলে আমি হাসতে পারছি আর কি তা হাসবো আর কি ভালো লাগে হাসতে আমার কেন জানি আমি বুঝলাম না কিছু আজকে আমার মনে হচ্ছে যে একটু হেসেই নেই আজকে আসলে আগে একটু হাসতে হবে একটু হাসি আজকে

Castor John no cu falou assim, deu pra um colher. Como calou no celular? Dar bata com isso aqui. Eu não posso. Cara. Ah, tá bom. Oh, oh. Bu bana geldi o maçta. Please tam bay bay bay. Pardon, pardon, maçta, maçta. Koma çay maç kore de bay, ama bu kutu bedaya gidiyor. Of. আচ্ছা, এটা কি কেমিক্যাল রিঅ্যাকশন একটু জানাবেন তো, ওই যে এফ এম পোকা জাহাঙ্গীর আরো বিজ্ঞ লোকজন আছে, মানে আমার কাহিনীটা কি, আমি কোন মানে এমন কিছু না যে অনেক টাকা পয়সা পেয়ে গেছি, যে অনেক অনেক সুখে আসতেছি, শান্তিতে আছি এমনি, এটা ঠিক আছে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু শান্তিতে থাকলে কি মানুষ কি এভাবে হাসবে নাকি। যাই হোক, শুরু হয়ে গেল মুকুল স্টি স্টল, আমি মুকুল আছি আপনাদের সাথে, রাত 8টা পর্যন্ত থাকবো, এবং যারা আমাকে নতুন শুনছেন, আমি ঢাকা এফ এম এর মেহমান বলতে পারেন, সপ্তাহে একদিন আসি, এখন একটু সময়টা বেড়েছে, দুই দিন আসবো, রবিবার দিনও আসবো, রবিবার না বুধবার দিন আসবো আর কি, বুধবার দিন, সেটা হচ্ছে যে রাত 11টার সময়, হ্যাঁ, আমার নতুন শো জীবন গল্প, সেখানে আপনি ফেসবুকেও দেখতে পাবেন, ইউটিউব ঢাকা এফ এম 90.4 ইউটিউবে গেলেও আপনারা শোটা দেখতে পাবেন, তাছাড়া আমাদের স্ট্রিমিং এই এখানে 90.4 এর ফ্রিকোয়েন্সিতে আপনারা শুনতে পাবেন, একসাথে তিন জায়গাতেই আপনারা জীবন গল্প শুনতে পাবেন, জীবনের গল্প, এবং সেখানে আপনারা উপস্থিত হবেন আশা করি, প্রোমো বাদছে আপনারা জানেন যে জীবন গল্প কেমন অনুষ্ঠান, একটা দুটা দেখলে বুঝে যাবেন, আপনারা আসবেন আশা করি। তা বুধবার দিন রাত 11টায় হচ্ছে আমার শো, আর এমনিতে রেগুলার যেটা করি সপ্তাহে একদিন, সেটা হচ্ছে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মুকুল স্টি স্টল। আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ফেসবুক, যারা ফেসবুকে ইতিমধ্যে রয়েছেন, সার্চে গিয়ে জাস্ট লিখুন যে আই লাভ ঢাকা এফ এম, মানে জাস্ট লিখবেন না, মানে বললাম আর কি, শব্দযোগ করলাম, আই লাভ ঢাকা এফ এম লিখবেন, লিখলেই দেখবেন যে ঢাকা এফ এম এর একটা পেজ পেয়ে যাবেন, সেই পেজের মধ্যে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি পড়ে শোনাবো। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারটা সেভ করে রাখবেন, আমাকে তাৎক্ষণিক এস এম এস করতে পারবেন, মুকুল নামে সেভ করে রাখতে পারবেন, 01841904904, ওকে, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, সেগুলো পড়ে শোনাবো, ইতিমধ্যে অনেকজন হোয়াটসঅ্যাপ করে ফেলেছে। আজকের দিনটা তো সোমবার, আজকে 24 আগস্ট, কিভাবে জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 8 মাস চলছে না, কিভাবে দেখেন কিভাবে সময় চলে যায় না, একদম আমার নানা একটা কথা বলতো, কি জানি কি কি সময় যায় ফাঁকে ফাঁকে, মানে আরে জ্ঞানী একটা কথা ভুলে গেলাম, মানে জ্ঞানী কথা তো বেশি মনে থাকে না, বুঝছেন না, একটা বাজে কথা বলতেন দেখতেন যে কি সুন্দর মনে থাকতো, নানা একটা জ্ঞানী কথা বলেছিলাম ভুলে গেছি, আরে আচ্ছা যাক মনে হলে বলবো নি, যাই হোক সময় চলে যাচ্ছে, যে 8 মাস চলে গেল এই মাসের, এই বছরের কেমন জানি লাগে, আর 24 আগস্ট 2026, আর 9 ভাদ্র, আজকে 1433 বাংলা, ভাদ্র মাসটা গেলে আমি একটু খুশি হই আর কি, ভাদ্রের গরম একটা থাকে তাই না, একটু গরম পড়ছে, এপ্রিলে যেমন একটা গরম ছিল, ওই যে বৈশাখ জ্যৈষ্ঠের একটা গরম থাকে, তারপর একটু মিডিয়াম একটা অবস্থা থাকে, তবে এই ভাদ্র মাসে ওই যে তাল পেকে যায় গরমে, হ্যাঁ ভাদ্রর গরম কিন্তু ভয়ঙ্কর গরম, তা ভাদ্রটা কেটে গেলেই মানে এই মনে হচ্ছে যে আগস্ট সেপ্টেম্বরটা গেলেই অক্টোবর থেকে আমরা আরামে থাকতে পারবো, মানে শীত না পড়লেও মানে ঠান্ডা অবস্থাটা থাকবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 6টা মাস আবার খুব শান্তিতে থাকতে পারবো, আর শীতকাল তো আমার এমনিতেই খুব পছন্দ, আপনাদের অনেক ভালো লাগে, ওকে, এস এম এস কমেন্টের অপেক্ষা রইলাম আপনাদের, আর আমরা আমি আসতে না আসতেই একজন একটা গানের কথা বলছিল, তো আমি গানটা দিয়ে শুরু করি, যেহেতু সুন্দর গান, অর্ণবের একটা গান শুনতে চেয়েছিল, সোনার ময়না পাখি, এটা মনপুরা ফিল্মে গানটা ব্যবহৃত হয়েছিল, মনপুরা ছবির গান, গিয়াসুদ্দিন সেলিমের ছবিটা দেখেছিলাম অনেক আগে, তাই না, ছবিটা খুব হিট করেছিল বাংলা সিনেমার জগতে, যতগুলো হিট ছবি আছে এর মধ্যে মনপুরার নাম আমরা বলতে পারি, একদম মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ গিয়ে ছবিটা দেখেছে। যাক, মনপুরা ছবির এই গানটা দিয়েই শুরু করছি, আসার সময় একজনই রিকোয়েস্ট করলো, মানে আসার পর দেখি যে হোয়াটসঅ্যাপের মধ্যে তার রিকোয়েস্ট, তাহলে তাকে আর কষ্ট দিয়ে লাভ কি, শুরুতেই না বলে না যে শুরুতেই গলো ধরলে ঝামেলা, একটু মন টন খারাপ করে দেওয়া ঠিক না, গান শুনি, গান শুনে ফিরে আসছি, তারপর আপনাদের কমেন্ট এস এম এস সব কিছু পড়বো, একটু ঠান্ডা গান আর কি, আমি ভেবেছিলাম একটু হাসির গান দিয়ে শুরু করবো, কিন্তু দেখলাম যে না মানুষটাকে কষ্ট দিয়ে লাভ নেই, গান শুনতে চায় অর্ণবের সোনার ময়না পাখি, শোনো, তুমি খুশি তো আমিও খুশি, আবার হাসিবে

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমি মুকুল আছি আপনার সাথে, আর স্টুডিও হইতে 5:11। আর ফেসবুকে অনেক কমেন্ট হোয়াটসঅ্যাপও চলে আসছে, সবগুলো পড়ে ফেলি। পূর্ণিমা খাতুন আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, শুভ বিকেল, কেমন আছেন? ভালো আছি পূর্ণিমা। বুঝতে পারছেন যে খালি হাসির রোগ হয়েছে, কিছু হলেই কেন জানি খালি হাসি পায় আর কি। হ্যাঁ, কি রোগ আমি বুঝতে পারলাম না, একটা সমস্যার মধ্যে আছি। টাকা পয়সা যে পকেটে অনেক বেশি আছে তা নয়, কিন্তু হাসি পায় আর কি। এটা কি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আমার শরীরের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না, কেউ বুঝলে একটু জানাবেন। আচ্ছা, সামান্তা লিখেছে আরবি জ্যোতি বান্ধবী কই। আচ্ছা, আরবি জ্যোতিকে আমরা কি ইদানিং একটু কম দেখি নাকি? একটু মন খারাপ থাকে মনে হয় আরবি জ্যোতি, আমি কিছুই বুঝতে পারছি না। মানুষের জীবন আসলে রহস্য ভেদা, রহস্য ভরা, এ কারণেই আমি জীবন গল্প শোটা শুরু করেছি। তা এর মধ্যে আরবি জ্যোতিকেও ইদানিং তার লক্ষণ ভালো মনে হচ্ছে না, কেমন কেমন যেন লাগছে, একটু উদাসীন মনে হচ্ছে সে। আচ্ছা, মিজানুর রহমান হীরা ভাই, আমাদের হীরা ভাই বর্তমানে নেদারল্যান্ডে আছে, সুন্দর একটা লেখা লিখে পাঠিয়েছে। শুধু হাঁটছি শহরের শব্দ পেছনে ফেলে, চেনা মুখগুলোকে স্মৃতির ভাজে রেখে একটা অচেনা আকাশের দিকে। দিগন্তটা বারবার কাছে আসে, আবার একটু দূরে সরে যায়, ঠিক কিছু মানুষের মতো। তবু অদ্ভুতভাবে ভালো লাগে, কারণ সবকিছু পেয়ে যাওয়ার নাম জীবন নয়, কিছু অপূর্ণতা সঙ্গে নিয়েও হেসে সামনে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন। রাইট, সবকিছু যদি পূর্ণতা পেয়ে যায় জীবনে, সব পেয়ে গেলে তো আর জীবন হলো না, ওটা কেমন জানি এক ঘেয়েমি লাগবে আর কি। হ্যাঁ, তা একটু অপূর্ণতা থাকাটা ভালো। খুব সুন্দর লিখেছে আমাদের হীরা ভাই, ভালো হীরা ভাই, খুব সুন্দর আপনার লেখা, আমার খুব ভালো লাগে। উম্মে রায়হান, মুকুল ভাইয়া উপস্থিত হয়ে গেলাম, শুভ বিকেল। শুভ বিকেল রায়হানকে, আর খুবই ভালো একজন বন্ধু আমাদের, সবসময় জয়েন করে আর একদম যথারীতি নিয়মিত, সামান্তার মতো ফাঁকিবাজ না, স্কুলে একদম ভালোভাবে উপস্থিত হয়, একদম ক্লাস টাইমের আগে সে চলে আসে, এটা আমার খুব ভালো লাগে। সামান্তা লিখেছে কেমন আছো? ভালো আছি সামান্তা। আর আলামিন, কি খবর মুকুল ভাই? আচ্ছা, সব ভালো, ভালো আছি, ভালো আছি, আর জিজ্ঞেস করবেন না, আমি ভালো আছি, দেখেন না খালি হাসি ভাই। আমাদের সাইফুর জয়েন করেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? আন্টি কেমন আছে? লাভবায়ক ভাইজান, আচ্ছা ওকে, সাইফুরকে অনেক ধন্যবাদ। আর আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, গত পরশু রাত থেকে আমার আবার জ্বর এসছে, তা এখন আসার সময় দেখলাম যে দুপুরে গোসল টোসল করে ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে আছে আর কি। তা আমি বললাম যে রেস্ট নাও, কমে যাবে, তো জ্বরটা একটু কমেছে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা, আমি তো ভয় লাগে, কেন এই বয়সে ডেঙ্গু হলে তো বিপদ। আমার বউয়ের জ্বর হয়েছিল গত সপ্তাহে, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, বাচ্চাকে স্কুল টুস্কুল নেওয়া, আমার বউ নিয়ে যায় বাচ্চাকে, বুঝছেন না, আমি একটু অলস মানুষ, একটু আরামপ্রিয় মানুষ, সকালবেলা ঘুম থেকে ওটা কঠিন হয়ে যায়, এই 6টার সময় উঠে, বুঝছেন, এরকম আর কি। সম্মান করি, স্যালুট, মানে মেয়ে জাতিদেরকে সম্মান করতে হবে, এরা আসলে অনেক কষ্ট করে। যে আমার বউ আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যায়, তা আমার দুদিন যেতে হয়েছিল, দুদিনই আমার মনে হচ্ছে যে 2 মাস ধরে আমি স্কুলে দিয়ে আসছি এরকম লাগছে আর কি। যাই হোক, এখন আবার আমার ওয়াইফ জ্বর থেকে উঠেছে, সে ভালো হয়ে গেছে, আম্মা আবার অসুস্থ হয়ে পড়লো, একটু দোয়া করবেন আম্মার জন্য। আর সাইফুরকে ইদানিং একটু উদাসীন লাগছে, বুঝতে পারছি না, সাইফুরকে উদাসীন লাগছে, জ্যোতিকে উদাসীন লাগছে, কাহিনিগুলো কিছু বুঝতে পারছি না, সবাই এত উদাসীন কেন? আর কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমার সাথে যোগাযোগ করবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর সাইফুরকে আমরা একটু কাজের প্রেশার থেকে কমিয়ে দিই, সাইফুর অনেকদিন ধরে টি স্টলে কাজ করছে, সামান্তা চাটা বানাবে, সবকিছু খাওয়াবে। আর সাইফুরকে আমি টাকা রাখার ক্যাশের দায়িত্বটা দিয়ে দিলাম, যে টাকা পয়সা যা হবে ক্যাশে দিয়ে দিবে, আর শো শেষ করার সময় সাইফুর আমাকে বুঝিয়ে দিবে আর কি, যে কত টাকা বিক্রি হলো, কত টাকা আছে, তখন আমি টাকা টাকা নিয়ে বাসায় যাবো আর কি। আমার তো সংসার চালাতে হবে, তাই না? আর আপনাদের বেতন তো আমি দিই। ওকে, সাইফুরকে আমরা একটু কাজের থেকে কমিয়ে দিই, সবাই সামান্তার কাছে চা চাইবেন, আর সামান্তা না থাকলে তখন আমি আর সাইফুর মিলে কিছু একটা করবো আর কি, কারণ সামান্তার একটা বাতিক আছে, সে মাঝে মাঝে থাকে না আর কি, ভাব নেয় আর কি, এটা একটা ভাব আর কি, এটা একটা ভাবস, কোনোরকম যে সবসময় থাকলে মনে হয় দাম কমে যাবে, মনে একটা ভাবস সে নিয়ে থাকে। মোহাম্মদ রিয়াদ লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া, ভাই সাহেব? আচ্ছা, আমাদের কবি রিয়াদ কবিই বলবো তাকে, অসম্ভব সুন্দর লেখা তার, আমার খুব ভালো লাগে। ভাই সাহেব ভালো আছি, একটা একটা বিস্কুট আর কফি দাও, সামান্তা লিখেছে। আমি তো দিব, আচ্ছা তুমি তো নিয়ে খাবা তোমার দোকান এখান থেকে, আবার আমার আমাকে দেওয়ার কি আছে, আমি বুঝতে পারলাম না কিছু। আচ্ছা, আর সামান্তা লিখেছে যে আমার সাথে মিললে তো হাসবেই, তাই না, আমার সাথে বন্ধুত্ব করার ফল। আচ্ছা, সামান্তা যেহেতু আমার বন্ধু, ও সেও সবসময় হাসে, তা তার ধারণা হচ্ছে যে তার সাথে বন্ধুত্ব হওয়ার কারণে আমার এই হাসির রোগটা হতেও পারে, এটা একটা রিয়াকশন হতে পারে আর কি। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এরকম আর কি, যে হাসির সঙ্গে হাসি বাস, এরকম কিছু একটা আর কি। সামান্তা যেহেতু হাসে আমিও হাসি। বাংলাদেশের একটা মুভি দেখেছি, ছুঁয়ে দিলে মন, আচ্ছা এই ছবিটাও ছুঁয়ে দিলে মন, সুন্দর ছিল। তোমার সব কথাই আমার মনে থাকে, জ্ঞানী মানুষ তো, মানে আমি আমি জ্ঞানী আর কি, তোমার কথা বলি নাই, মানে আমি জ্ঞানী মানুষ, আমি কিছু বললে এটা সবাই মনে রাখে আর কি, এটা হচ্ছে আসল কথা। আর হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়তে চেয়েছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে অনেক বেশি কমেন্ট চলে আসছে না। মাঝে মাঝে দেখছেন মুখটা কিভাবে আটকা যায়, অনেক বেশি কমেন্ট চলে আসছে বলেছিলাম, কিন্তু আসলে আসছে না, অনেক বেশি কমেন্ট চলে আসছে আর কি। হ্যাঁ, তাই এই কমেন্টগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, তাহলে একটা গান শুনে এসে ফেসবুকের কমেন্টগুলো পড়বো না, আমি হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ে ফেলবো। হ্যাঁ, এরপরে এসে তা একটু গান শুনি। আর এবার যে গানটা শোনাবো, এটা আমার পছন্দের গান, আমি প্লে লিস্টের মধ্যে সংযুক্ত করলাম এই গানটা, আশা করি ভালো লাগবে। আপনার তো আমার সম্পর্কে অবগত আছেন আর কি, বস্তুনিষ্ঠ একটা ছেলে, হ্যাঁ গানের পছন্দও ভালো, ছেলেও ভালো, সব দিক দিয়ে ভালো আর কি। হ্যাঁ, তাই না, এটা একটা ব্যাপার, খালি মাথার চুলগুলো পড়ে গেছে আর দাড়ি রেপে গেছে, বয়স হচ্ছে না আস্তে আস্তে, এখানে কিন্তু ছেলে ভালো কিন্তু। হ্যাঁ, অনেকে আমাকে যে টাক, আমার চুল নেয়, আমাকে নানা রকমভাবে খেপানোর চেষ্টা করে, টাকলা এরকম কিছু, কিন্তু ছেলে খুবই ভালো, মানে এটা আপনি নাম এসলে বুঝতে পারবেন না আর কি। দেখেন কি সুন্দর একটা গান বাজালাম, আবার হাসি পায়, কি এক সমস্যা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: গানের আর্টিস্টের নাম হচ্ছে ফাল্গুনী পাঠক। আপনারা অনেক আগে গান গিয়েছিল, এই বাচ্চা মেয়েরা বুঝবে না, যারা বাচ্চা মেয়েগুলা চুরি টুরি পরে আমার শো শুনছে, এরা অনেকেই ফাল্গুনী পাঠককে চিনে না, আমি একটু চিনিয়ে দিলাম। আচ্ছা, ওকে, হোয়াটসঅ্যাপে আমার সাথে জয়েন করেছে এটাকে হীরাভাই। হীরাভাই কি লিখেছে, মনে চায় সব ব্যস্ততার কোলাহল পেছনে ফেলে একদিন গ্রামের পথে ফিরে যাই, ফিরে যাই সে চেনা মাটির গন্ধে, সবুজ ধান ক্ষেতের পাশে পুকুর পাড়ের নীরবতা, যেখানে বিকেল নামে ধীরে পাখির ডাকে সকাল হয় আর রাতের আকাশে তারারা যেন একটু বেশি আপন লাগে। আচ্ছা, হীরার আমার একটা জিনিস খুব পছন্দ, হীরা গ্রামে ছিল, কোথায় জানি বিক্রমপুর, আচ্ছা, যেটা হলো সে গ্রামে বড় হয়েছে, তারপর সে ইউরোপে গিয়েছে, কিন্তু আমরা সবসময় দেখি যে যখন মানুষ ইউরোপে যায় আস্তে আস্তে কিন্তু তাদের সাথে নিজেকে মিলিয়ে ফেলে, কিন্তু হীরার মধ্যে এই জিনিসটা নাই। হীরা কিন্তু ইউরোপের অনেক দেশ ঘুরে ফেলেছে, তারপরও তার কথাবার্তা লেখা সব কিছুর মধ্যে কিন্তু দেশের একটা টান রয়েছে না। তা হীরা, আমি যেটা বলি আপনাকে যে সবসময় তো মানুষ বিদেশ করে না, আপনি যদি সেটেল হওয়ার ইচ্ছা থাকে যে বউ বাচ্চা সব নিয়ে ইউরোপে চলে যাবেন সেটা ভিন্ন কথা, আপনি কাজ করুন যে একটা টাকা পয়সা তো লাগবে যখন আপনি দেশে আসবেন কোনো একটা ব্যবসা বাণিজ্য করলেন, কারণ আপনি যেহেতু বিদেশে চাকরি করছেন দেশে এসে আসলে চাকরি করতে পারবেন না, এটা কঠিন হয়ে যাবে, আপনার একটা ব্যবসা বাণিজ্য করতে হবে আর কি, এর জন্য তো কিছু টাকা পয়সা দরকার। তা আপনি যদি দেশের প্রতি এত টান থাকে, আপনি একটা সময় নির্দিষ্ট টাইম আপনি ধরেন যে এই পরিমাণ সময় আমি বিদেশে থাকব, তারপর দেশে ফিরে আসব। এবং আসলে জীবনটা কিছু না, আমি অনেককে দেখেছি, আমার পরিচিত একজন আছে যে আমাদের, আমি যে দোকানে চা খাই সেখানে বসে চা সিগারেট খায় একটা লোক, সে ইতালির একদম পাসপোর্টধারী, ইতালিতে তার একদম রেসিডেন্সিয়াল পাওয়া, ইতালির পাসপোর্ট তার আর কি, সে কিন্তু ইতালি থেকে চলে আসছে। আমি বললাম যে ইতালিতে মানুষজন যেতে চায় এরকম, আপনি এরকম পাসপোর্ট পেয়ে এরকম কো ভাই ভাল লাগে না, বুঝছেন, একদম সোজা বাংলা, একদম এই আমার মতো প্লাস্টিকের স্যান্ডেল পরে ঘুরে বেড়া উড়া উড়া, কোনো জামা কাপড়ের খোঁজ খবর নাই, কেমন জানি পরে থাকে, চুল অগোছালো, দেখলাম যে খুব ভালো, সে চা সিগারেট খাচ্ছে বসে বসে ওখানে, আর আমার সাথে কথা বললাম, আমি এরকম বলে যে ভাল লাগে না ইতালি ইতালি বিদেশ সব দেখেছি ভাল লাগে না ভাই, দেশই ভালো এরকম বলে আর কি। তো একজন এক এক ইচ্ছা। তা হীরার লেখা এবং সবকিছু তো আমার মনে হয় দেশের প্রতি তার একটা টান আছে, তো কোনো একটা সময় নির্দিষ্ট সময় পরে আপনি সবকিছু গুছিয়ে আপনি ইনশাল্লাহ দেশে চলে আসবেন যদি আপনার ইচ্ছা থাকে আর কি। ওকে, আর জীবনটা খুব ছোট, যে যেটা ভাল লাগবে সেটা করবেন, মানে এমন না যে প্রতিযোগিতা। আমরা অনেককে দেখি যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে যে বৃদ্ধ বয়সে মানে আমেরিকায় চলে গেছে, ওখানে এখন আবার বলছে ভাল লাগছে না, আবার বলে যে ছেলে মেয়ে আছে কি করব, মানে নানা রকম দোধান্দার মধ্যে ভাই দেখতে দেখতে হুট করে দেখবেন যে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, যেটা ভাল লাগে সেটা করেন, মানে যেখানে ভাল লাগে থাকতে সেখানে থাকবেন। আমার এক বন্ধুর কথা আমার খুব ভালো লেগেছিল, সে ব্যবসা বাণিজ্য করে, মানে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে এখন, খুবই ভালো ছোটবেলার বন্ধু, আমি রেজাল্ট ভালোই করতাম, মানে আমি পাস বয় না, মানে আমি 1 থেকে 5 মধ্যে আমার রোল থাকতো, আর তার রোল থাকতো ধরেন 60-65 উপরে আর কি। কিন্তু আজকে সে যদি বলেন অর্থনৈতিক অবস্থার দিক থেকে সে আমার চেয়ে অনেক সফল। তার একটা কথা আমার খুব ভালো লেগেছিল, এই কোরবানি ঈদের দিন তার সাথে আমার দেখা হয়েছিল, অনেকদিন পর দেখা হলো, বিদেশ বিদেশ ঘুরে বেড়ায়। তা বলে দোস্ত কি জানি ওই আমেরিকাতে গেছি, তার ফ্লোরিডাতে থাকে, তার বাচ্চা পড়ে ওখানে, তো বলতেছে ওই ফ্লোরিডাতে ঘুমাইতে আমার যেমন লাগে আমার এই চামিলিবাগে আমার বাসায় ঘুমাইতে একই রকম লাগে, আমি কিছু টের পাই না, বুঝছিস, এই কাজে যাই আবার চলে আসি এমনই লাগে আর কি। আমার বন্ধুটাও খুব সহজ তার বিদেশ টেরেশ নিয়ে এত মাথা ব্যথা নেই যে ওখানে সেটেল হতে হবে, কয়ে যাই বাচ্চা আছে এরকম, আমার ঘুমাইতে ফ্লোরিডায় যেমন লাগে আমার ওই চামিলিবাগে ঘুমাতে এমন লাগে, এরকম হচ্ছে কথা। ওকে, হীরাভাইয়ের সাথে সাথে অনেক কথা মনে পড়ে গেল। আর আজকে হোয়াটসঅ্যাপে কাহিনী কি, সবাই তো আক্রমণ করলো হোয়াটসঅ্যাপে মনে হচ্ছে। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে শুভ বিকেল জানিয়েছে, অনেক ধন্যবাদ। তারপর খসু ভাই শুভ পরন্ত বিকেল, বাপরে বাপ বিকেল দেওয়া ফালা দিয়েছেন নাকি আপনার, বিকেল তো ভাই এমনি এমনি যাবে, বিকেল বিকেলের পরে সন্ধ্যা আসবে, তাহলে কি বলবো, পরন্ত সন্ধ্যা, এই পরন্ত রাত, রাত গভীর হয়ে গেলে। আচ্ছা যাক, খসু ভাই একটু সাহিত্যিক মানুষ, একটু একটু তার মধ্যে একটু সাহিত্যিক একটু ভাব রয়েছে আমি তার লেখা বুঝতে পারি। যাক, পরন্ত বিকেলে, বিকেলটাকে ফেলে দিলাম, এই পরন্ত বিকেলে কি হয়েছে, কেমন আছেন কুল ব্রাদার মুকুল ভাই, বাসার সবাই ভালো আছে? পরন্ত বিকেলে আমি ভালো আছি, কিন্তু পরন্ত বিকেলে আমার মা একটু খারাপ আছে, মার জ্বর এসছে, জ্বর একটু কমেছে কিন্তু গা হাত পা অনেক ব্যথা। আমি খুব চিন্তায় ছিলাম ডেঙ্গু হয় কিনা, তা আশা করি যে ডেঙ্গু না, আমার জন্য একটু দোয়া করবেন এই পরন্ত বিকেলে। আচ্ছা, আমি ভালো আছি, বাসে বসে শুনছি, বাসায় ব্যাক করছি, প্রতি সোমবার বিকেলটা যেন একটু ছোটখাটো উৎসব, কারণ আপনার সাথে আড্ডা দেওয়ার সুযোগ থাকে, আপনাকে শুনতে পারি। আচ্ছা, আপনার কাছে আত্মসন্তুষ্টির সংজ্ঞা আসলে কি? সাইকোলজিক্যাল প্রশ্ন করে ফেললাম, বাপরে বাপ, আপনার কাছে আত্মসন্তুষ্টির সংজ্ঞাটা আসলে কি? আত্মসন্তুষ্টির সংজ্ঞাটা আসলে কি এখন বললে, আবার এরকম প্রশ্ন করলে তো আমার, আমি ঘাবড়ে যাই আর কি, কি বলবো। তবে মানে আত্মসন্তুষ্টি যেটা হচ্ছে যে আপনি নিজের যেটা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকা। এখন আমি বলি আত্মসন্তুষ্টি হচ্ছে, আপনি যেমন খসরু ভাই বাসে করে আপনি কমলাপুর বাসায় ফিরছেন, তাই না? আমার বন্ধু ধরেন বড় পোস্টে চাকরি করে এক জায়গায়, সেই রকম একটা গাড়ি চালায় আর কি। আমি মাঝে মাঝে উঠি শখ করে, আমার ভালো লাগে আর কি, বুঝছেন না, বন্ধুদের গাড়িটাই থাকলে তো ভালোই লাগে, আমাকে সবাই আদর করে, তার গাড়িতে চড়ি, আমার গাড়ি নেই তো কি হয়েছে। তখন ঘটনা হচ্ছে যে বন্ধু কিন্তু আবার অফিস করে আরাম করে গাড়িতে করে বাসায় আসবে। এখন আপনি বাসের মধ্যে বসে আছেন, আমাকে শুনছেন, এখন আপনার মনে হলো যে আমার যদি একটা গাড়ি থাকতো, কি সুন্দর গাড়িতে করে এসি ছেড়ে আরাম করে যাচ্ছে বাড়িতে, আমি এত কষ্ট করে যাচ্ছি, প্রতিদিনকে এভাবেই যাব। এখানেই হচ্ছে আত্মসন্তুষ্টির ঘাটতি, মানে এখানে আপনি পরাজিত হলেন আর কি, ডুবে গেলেন। যেভাবে চলুক, মানুষ যা ইচ্ছা করুক, আপনি এই বাসের মধ্যে বসে যে আত্মসন্তুষ্টিটা পাচ্ছেন, যে আপনি সন্তুষ্ট যে না, আমার যতটুকু আমি স্যালারি পাই তা দিয়ে আমার এই সংসার চালাতে হয়, আমার এভাবে আসতে হয়, আমি বাসে করে যাচ্ছি, এর মধ্যে যদি আপনি সুখ খুঁজে পান সেটাই হচ্ছে সন্তুষ্টি। এটাই আমি মনে করি, মানে আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই হচ্ছে আত্মসন্তুষ্টি আমি মনে করি আর কি। আমার ভাষায় কোনো সাইকোলজিক্যাল টিজিক্যাল কিছু না, এগুলো কিছু না, আমি নর্মালি মনে করি আমার যা আছে তা নিয়ে খুশি থাকাটাই হচ্ছে এই জিনিসটা। এখন ধরেন আমার সব বন্ধু বান্ধবের গাড়ি আছে, হ্যাঁ বিশ্বাস করেন আমার একদম কোনো বানানো কথা না, আমি যাদের সাথে আড্ডা মারি এদের সবার গাড়ি আছে, ডাবল গাড়ি, দুইটা করে গাড়ি আছে, আমার একটাও গাড়ি নেই। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু মনে একটু এগুলো জাগে না, কোনো আত্মসন্তুষ্টি মানে আমার কোনো হিংসাও হয় না, মানে কখনো মনে হয় না যে আমার বন্ধুটার গাড়ি আছে এরকম। আমার ভালো লাগে যে আমার বন্ধুদের গাড়ি আছে, হ্যাঁ একদম অনেস্টলি বলছি, একদম আপনারা যদি বিশ্বাস না করেন, আমার মনের মধ্যে বিন্দুমাত্র আমি মানে কলুষিত না, আমার বন্ধুর গাড়িটা আমার ভালো লাগে, আমার মনে হয় যে এটা আমার গাড়ি, কেন কখনো কোনো প্রয়োজন হলে আমি আমার বন্ধুকে বললেই গাড়ি পাঠিয়ে দিবে। হ্যাঁ, তা আমি এই জিনিসটা জানি। আমার আব্বা মৃত্যুর আগে একবার হার্ট অ্যাটাক করলো, রাত দুইটার সময় আমার বন্ধুকে আমি ফোন দিয়েছি, আমার বন্ধু গাড়ি চালিয়ে এসে আমার আব্বাকে নিয়ে বারডেম হসপিটালে নিয়ে গেছে, বুঝছেন। তা আমার তো গাড়ি দরকার নাই, আমার 10-12টা গাড়ি আছে, বিশ্বাস করেন আমার বন্ধুরা এত ভালো, এবং আমি যখনই বলবো সে চলে আসবে। এই আত্মসন্তুষ্টির কথা বলতে গিয়ে আমার একটু বন্ধুদের একটু প্রশংসা করে দিলাম আর কি। যাই হোক, কথার ছলে কথা চলে আসে, তো এটা হচ্ছে কথা খসু ভাই, সন্তুষ্টি হচ্ছে আপনি এখন বাসায় যাবেন, বাসায় গিয়ে কেউ দেখবেন যে ওই কি বলে পিনাট বাটার দিয়ে একদম ওরকম দামি দোকান। রাত দুইটার সময় আমার বন্ধুকে আমি ফোন দিয়েছি, আমার বন্ধু গাড়ি চালিয়ে এসে আমার আব্বাকে নিয়ে বারডেম হসপিটালে নিয়ে গেছে, বুঝছেন। তা আমার তো গাড়ি দরকার নাই, আমার 10-12টা গাড়ি আছে, বিশ্বাস করেন আমার বন্ধুরা এত ভালো, এবং আমি যখনই বলবো সে চলে আসবে। এই আত্মসন্তুষ্টির কথা বলতে গিয়ে আমার একটু বন্ধুদের একটু প্রশংসা করে দিলাম আর কি। যাই হোক, কথার ছলে কথা চলে আসে, তো এটা হচ্ছে কথা খসু ভাই, সন্তুষ্টি হচ্ছে আপনি এখন বাসায় যাবেন, বাসায় গিয়ে কেউ দেখবেন যে ওই কি বলে পিনাট বাটার দিয়ে একদম ওরকম দামি দোকানের পাউরুটি খাচ্ছে, আর আপনি নর্মাল গিয়ে আপনি একটা

যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে আপনি করবেন, এটা হচ্ছে আত্মতৃপ্তি। আর একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে যে তার মানে এই নয় যে আপনি একটা গাড়ি কিনবেন না কিংবা আপনি ভালো কিছু করবেন না, সেটা চেষ্টা থাকবে, কিন্তু জীবনকে কষ্ট দিয়ে, হ্যাঁ জীবনকে কষ্ট দিয়ে আপনি টাকার পিছে ছুটতে থাকবেন যে ভালো থাকার জন্য, এইটা আমি পক্ষপাতিত্ব না। আপনার আল্লাহ কপালে থাকলে, আপনি কাজ করতে থাকলে কোনো এক সময় দেখবেন যে সব কিছু চলে আসবে, মানে নিজেকে জীবন বিসর্জন দিয়ে আপনার সেই জিনিসটা দরকার নেই। ওকে, অনেক কথা বলে ফেললাম, আকেলমানকে ইশারাই কাফি। আমি আশা করি যে খসরু ভাইয়ের অতটুকু বুদ্ধি আছে সে বুঝে ফেলেছে। আচ্ছা, এখানে কি লিখেছে, ব্ল্যাক ডায়মন্ড, আমি শুনলাম তুমি নাকি ভেরি ব্যাড, এটা কে বলছে ব্ল্যাক ব্যাড, কি বলছে এটা, জানো তোমার সাথে আমার দুলাভাইয়ের অনেক মিল, আই মিন সেও তোমার মতো কি ডায়মন্ড আর দাড়িগুলো একদম সেম, আমি ভাবতেছিলাম তোমার দুজনকে পাশাপাশি দেখলে একদম টুইন ব্রাদার লাগবে। আচ্ছা, আপনার দুলাভাইয়ের সাথে আমার মিল পেয়েছেন খুঁজে, দুলাভাইয়ের নাম কি, দুলাভাই ম্যারিড, তুমি আনম্যারিড, আমি কে বললো আনম্যারিড, আচ্ছা আচ্ছা, আমার দাঁতের থেকেও দুলাভাইয়ের দাঁত, আমার দাঁতের থেকে দুলাভাইয়ের দাঁত সাদা, কি বলছে কোথায় কি বলছেন আপনি, আমার দাঁত তো অনেক সাদা। আচ্ছা, আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমি ঈশানা রংপুর থেকে, আচ্ছা রেড টি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ড্রিঙ্ক, আচ্ছা ওকে আপনাকে চা খাওয়াবো। আর দুলাভাইকে, দুলাভাইয়ের একটা ছবি পাঠান তো দেখি তো কোন দুলাভাই আমার মতো দেখতে, দেখি তো মিল আছে কিনা, আর আমি তো দাড়ি রাখা শুরু হয়েছে, আপনি দেখলেন কোত্থেকে আমাকে। আসসালামু আলাইকুম, শুভ বিকেল ভাইয়া সকল বন্ধুকে, রায়হান সৈয়দপুর থেকে, রায়হানকে অনেক শুভেচ্ছা, রায়হান আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে, আর মিকাইল ভাই চলে আসছে আমাদের, মিকাইল ভাইও খুব ভালো একজন মানুষ, আমাদের নিয়মিত লিসেনার, ব্যাঙ্গালোরে থাকে ইন্ডিয়া থেকে, হ্যালো ভাইয়া শুভ বিকেল, হ্যাঁ আপনাকেও পরন্ত বিকেলে শুভেচ্ছা। আজকে আমি পেয়েছি, হ্যাঁ কসু ভাইয়ের থেকে একটা শব্দ পেয়েছি, আমি জানতাম শব্দটা, কিন্তু এই পরন্ত বিকেলের শব্দটা এখন হঠাৎ করে মাথার মধ্যে, এক হচ্ছে হাসি পায় আর খালি পরন্ত বিকেলের কথাটা মনে পড়ছে। ভাইয়া মুসলিমা পিঠাঘরে আপনাকে স্বাগতম, আমাদের নরসিংদীর মহারাজ ভাই মোশারফ হোসেন মহারাজ আমাদের সবসময় শুনে, খুব সুন্দর লাগে, আমি যদি তার পিঠাঘরে, আমি তো থাকলে হবে না, এটা সাইফুর কিংবা সামান্তা গেলে ভালো হতো, আমি তো এখানে শো করবো তাই না, সে সবসময় তার একটা পিঠাঘর রয়েছে সেখানে, সে আমার শোটা শুনে, সে রেডিওতে জোরে রেডিওতে ঢাকা FM ছেড়ে দেয়, তার কাস্টমাররাও শুনে এবং তার কথাও শুনে। তা মোশাররফ হোসেন মহারাজ ইব্রাহিমপুর বেলাবন নরসিংদীতে তার দোকান, কোনো এক সময় সুযোগ হলে যাবো। মুস্তিমা পিঠাঘরে আপনাকে স্বাগতম, অবশ্যই ভাইয়া আসবো, দল বলে চলে আসবো কোনো এক সময়। তারপর আমাদের অবসান, আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছেন, অবসান বলছি উত্তরের অফিস থেকে জয়েন করলাম, আচ্ছা আজকে অফিস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনার জন্য আপনার মায়ের জন্য দোয়া রইল, আমাকেও একটা দায়িত্ব দেন টি স্টলে, আপনি ব্যস্ত মানুষ খসরু ভাই, আপনারা অনেক কষ্ট করেন, আপনারা দুজন আসলেই আল্লাহ আপনাদেরকে হায়াত নেক হায়াত দান করুক, এবং আপনারা দুজন অনেক কষ্ট করেন, যেভাবে দৌড়াদৌড়ি করেন অফিসও দূরে, দুজনই একই রকম অবস্থা, আপনাদের দায়িত্ব দেওয়া লাগবে না, আপনারা গেস্ট সবসময় টি স্টলে এসে বসবেন, সামান্তা আমি সাইফুর আপনাদেরকে চা বানিয়ে খাওয়াবো, হ্যাঁ খাইয়েবো না খাওয়াবো, আচ্ছা কি ধরনের বাংলা শুরু করলাম আমি বলুন তো, খাইয়েবো, এটা হয়েছিল কি খাইয়েবো বলে এখন মনে হলো, আচ্ছা একটু এত কমেন্ট আজকে কোন দিকে যে যাই একটু বলি আর কি, ওই লঞ্চে করে যাচ্ছিল আমাকে, সত্যি কাহিনী কিন্তু আমার আম্মার মুখে শোনা, আমি ছোটবেলায় আম্মা আমাকে নিয়ে লঞ্চে করে যাচ্ছিল চাঁদপুরে, তখন ছিল বেঙ্গল ওয়াটার ছিল, ওই লঞ্চটা উঠে গেছে আর কি অনেক আগের কথা, তখন লঞ্চে যেতে 6.5-7 ঘন্টা লাগতো চাঁদপুরে, তার কারণটা ছিল একটা ইঞ্জিনের লঞ্চ, কিন্তু এখন প্রতিটা লঞ্চে 2টা ইঞ্জিন, এই কারণে 3.5 ঘন্টা আমরা চাঁদপুর চলে যাই, 3 ঘন্টা 20 মিনিট লাগে আর কি, ওকে, তো তখন 6.5-6 ঘন্টা লাগতো, তখন অনেকেই খাবার টাবার নিয়ে যেত, তখন ওই রুমের মধ্যে কেবিনগুলো ছিল, এখন তো সোফা টোফা অনেক রকম কেবিন, তখন এরকম ছিল না, একটা রুমের মধ্যে বেঞ্চ ছিল, ওর মধ্যে বসতো, তা তখন আম্মা বসেছে, আম্মার কোলে আমি, আর পাশে এক মহিলা বসেছে, তা মহিলা আম্মাকে বলবে আর কি যে আপনি একটু সরে বসেন, মানে আমি বসবো আর কি, আপনি একটু সরে বসেন, তা সে বলছিল আম্মাকে যে একটু শুদ্ধ করে, একটু ভেবেছিল যে এটা শুদ্ধ ভাষা, সে বলছিল যে আপনি একটু সাউগায় বসেন তো, মানে তার আম্মা একটু তাকিয়েছিল তার দিকে, একটু সাউগায় বসেন না আপনি, মানে আপনি একটু সরে বসেন আর কি, সে বলেছিল আপনি একটু সাউগায় বসেন আর কি, তা আম্মা এখনো এই কথাটা বলে আমার শুনলে হাসি পায়, আম্মা এই বয়স হয়ে গেল আম্মাকে বলি যে আম্মা একটু ওই লঞ্চের গল্পটা বলো তো, হ্যাঁ মহিলা বলেছিল বুঝছে যে আপনি একটু সাউগায় বসেন, এরকম আর কি খেয়েছিলাম এরকম একটা কি জানি একটা শব্দ বলে ফেললাম একটু আগে। আচ্ছা তারপর কেমন আছেন মুকুল ভাই, মাহাদি সিলেট থেকে জয়েন করেছে, মুকুল ভাই ভালো আছে, একটা হাসি রোগে ডুবে আছে, খালি হাসি পায়, আমাদের ভাবনা চলে আসছে
কেমন আছো মুকুল, তোমার কি হয়েছে, পাগলের মতো তো হাসি পায় কেন, এটাই বুঝতে পারছি না। এটা হলো সামান্তার

রোগটা আসছে, সামান্তাখালী হাসে তো, সে বলছে যে তার বন্ধু হয়েছে এই কারণে নাকি আমারও হাসি পায়। বাসার সবাই ভালো আছে তো আন্টি, কেমন আছে? আন্টির জ্বর গত পরশুদিন থেকে আজকে একটু কম, গায়ে ব্যথা, মানে জ্বর হলে যে ব্যথাটা হয়, দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমার সুস্থ হয়ে যায়। আচ্ছা মুকুল, আমার মার জন্য সবাই অনেক দোয়া করিও, আম্মাও শনিবার গোসলখানায় পড়ে যায়, কোমরে অনেক ব্যথা পায়, কষ্ট পেয়েছে, এটা খুবই দুঃখজনক। এই বয়সকালে সবাই খালি বাথরুমে পড়ে যায়, একটু সাবধানে থাকতে হবে সবার। আর আমরা ভাবনার মার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আন্টি যাতে সুস্থ হয়ে যায়। আর যাদের বাসায় বয়স্ক বাবা মা রয়েছে কিংবা নানা নানি থাকলেও, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যাতে বাথরুম কিন্তু ভয়ঙ্কর জিনিস, আপনারা ইয়ে কিনবে ওই যে মপগুলা পাওয়া যায় না, মপই তো বলে মপ, আমি বাসায় সবসময় এটা ইউজ করি, মানে একদম নিয়ম, যে গোসল করবে এটা মুছে আসতে হবে, নাহলে একদম শাস্তি হবে আর কি। তাই একদম রূপকথাকেও বলে দিই, গোসল করার সাথে সাথে বাথরুম পরিষ্কার থাকবে, একদম বাথরুম চকচকা থাকবে সবসময়। হ্যাঁ, হাত মুখ ধুলে উজু করলেও বাথরুম মপ দিয়ে টেনে পরিষ্কার রাখবে, কেননা কখন কে আম্মা গেল, দেখা গেল যে পড়ে গেল। হ্যাঁ, তো এই কারণে বাথরুমটা সবসময় পরিষ্কার করে রাখতে হবে, পানি যাতে না থাকে। আর মপ তো এখন সব দোকানেই পাওয়া যায়, মপই না মপ, মপই তো বলে। হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যায় আর কি, শব্দ ভুলে যাই, গান শুনি আগে না, মাথাটা ঠিক করে একটু। ভাবনাও টেনশনে পড়ে গেছে যে পাগলের মতো হাসো কেন, হাসি পেলে আমি কি করবো, আমাদের কেউ কাতুকুতু দেয় না, এমনি হাসি পায়। হাসিস না, একটু মুডে বসে থাকতো, ভাব নে, একটা ভাব নে, একটা ভাব নিয়ে বসে থাকতো।

0: Amazing is the little lehaju.
1: ছত্রিশ টাকা রিচার্জে ছত্রিশ মিনিট বোনাস। একত্রিশ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ছত্রিশ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ছত্রিশ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
0: নামুনিয়া লাকিয়া কন্দের দারুণ একটা গান শুনলাম, এর মধ্যে হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ে নিই। আরেকজন লিখেছে, ভাইয়া গানগুলো খুব জোশ। আচ্ছা, আপনার ভালো লাগলো আমি খুশি, মানে আপনার ভালো লাগলে আমি খুশি, আপনাদের ভালো লাগলে আমি খুশি। আচ্ছা, এর মধ্যে তারপর আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমি শাকিন আহমেদ চৌধুরী সিলেট থেকে শুনছি, আমি আছি আপনার সাথে, অনেক ধন্যবাদ ভাই। এই কারণে আমি বলছি যে আমার পাশে কে আছে, আবার এখানে কে এখানে ভিড় করে আছে, দেখি যে শাহিন ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া ভালো আছেন তো? আপনি না, খুবই ভালো, সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছে। আমাদের অঙ্কুর বড়ুয়াকে দেখতে পাচ্ছি, ওই সুন্দর কদম ফুলের ছবি পাঠিয়েছে। আচ্ছা, বর্ষায় না কদম ফুল থাকে, এখন কি কদম ফুল আছে নাকি? আচ্ছা, থাকতে পারে এখন না। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ বিকেল, শুভ বিকেল ওকে, আমি বললাম যে শুভ মুকুল। আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হলাম, শুনছি ভালো লাগছে ভাইয়া, পাগল মন গানটি একটু শুনিয়ে দিন। আচ্ছা, চেষ্টা করব। পাগল মন না, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, এটা তো। আচ্ছা, আমি চেষ্টা করব। কিয়া হাল হ্যায় দাদু, জাকারিয়া এসএমএস করেছিল, দাদুর হাল ভালো আছে, আর দাদুর আমার জন্য একটু দেওয়া করবে জাকারিয়া, হ্যাঁ, আমার যাতে জ্বরটা কমে যায়, বয়স হয়েছে তো, আমার খুব খারাপ লাগে, আম্মা খালি বলে ব্যথা ব্যথা, জ্বরে ব্যথা, এই জ্বর, আম্মার জ্বর আমাকে দিয়ে দাও আল্লাহ, আম্মার আম্মাকে সুস্থ করে দাও। আচ্ছা, FM পোকা ময়মনসিং থেকে, নারীরা চাইলে গোলাপি বাসে বাদাম শশা বিক্রি করে বেকারত্ব দূর করতে পারেন, এটা ভালো বলেছে আমাদের সামান্তা, তারপর আরবি জ্যোতি, তারপর ওই যে পূর্ণিমা রয়েছে, যে এখন যেহেতু নারীদের জন্য বাস বের হয়েছে, তো এখানে নারীরাই বসবে, কোনো সমস্যা নেই, আপনি শশা বিক্রি করতে পারেন, এটা খুবই ভালো হবে, শশা কেটে পিস পিস করে লবণ মরিচ দিয়ে ওখানে শশা আমড়া বাদাম এগুলো বিক্রি করতে পারেন। আমি FM পোকা মমিন সিংকে অনেক ধন্যবাদ জানাই, খুবই বিচক্ষণ একটা ছেলে, সে আমাদের টিস্টল লিসেনারদেরকে ভালো উৎসাহিত করেছে। আচ্ছা, সামান্তা আবার বাসের মধ্যে যদি শশা আমড়া এগুলো পেয়ারা বিক্রি করে, তাহলে তো আমার চায়ের দোকানটা একটু সমস্যা হয়ে যাবে, এটা তো একটু চিন্তা করতে হবে FM পোকা। আচ্ছা, সামান্তা বাদে সবাই বাসে আপনারা ওখানে চাকরি নিতে পারেন আর কি, ওকে। আর সামান্তা যদি মনে করে যে একটু বেশি টাকা ইনকাম করবে, তাহলে বাসে শশা টশা বিক্রি করতে পারে, গোলাপি বাস বেরোয়েছে, আপনি অবশ্যই কাজটা করতে পারবেন, খুবই ভালো হবে। আচ্ছা, না না, আপনি যেগুলো পড়লেন সেগুলো আমি রিদম ভাইয়াকে বলেছিলাম, শেষে যেই মেসেজটা পড়লেন সেটা আপনাকে বলেছি। ঈশান আমাদের সাথে জয়েন করেছে, রিদমকে একটা মেসেজ করেছিল, এখন আবার আমাকে এসএমএস করেছে লাস্টে আর কি, ওকে। তো ঈশান উল্টাপাল্টা করে ফেলেন কেন, রিদম তো দম শেষ করে চলে গেছে, এখন আমি দম দিচ্ছি, আর আপনি হঠাৎ করে কি সব লিখেছেন, দুলাভাইয়ের সাথে আমার চেহারার মিল, মানে রিদমের সাথে আপনার দুলাভাইয়ের চেহারার মিল। পাগল মন রে দিলরুবা খান খুব সুন্দর করে গিয়েছেন, কি বলেছে এটা, আমাদের হীরাভাই বলেছে না? আচ্ছা, তাহলে তো ঠিকই বলেছে। আচ্ছা, যেহেতু হীরাভাই বলেছে ঠিকই বলেছে, না সত্যি তাই, দিলরুবা খান খুব সুন্দর করে গিয়েছে, এবং পাগল মন গানটা খুবই হিট, অনেকেই গিয়েছে, তবে দিলরুবা খানেরটাই আমার ভালো লাগে। ওকে, এই মুহূর্তে একটা গান শুনবো, একটা ইংরেজি গান শুনি, তারপর ফিরে আসছি, সেটা হচ্ছে হোয়াট ইজ লাভ, ওই সংজ্ঞার মতো, যে আত্মসন্তুষ্টির সংজ্ঞা কি আমার কাছে খসরু জিজ্ঞেস করেছিল, তো এরকম আসলে ভালোবাসাটা কি একটু বুঝি, কাহিনীটা কি, যদিও ইংরেজি বুঝতে পারবো না গানের মধ্যে, সব কিছু তো বুঝি না, সব গানের ইংরেজি গানের লিরিক কিন্তু ধরতে পারি না, না খুব ভালো ইংরেজি না জানলে ধরা কঠিন, আমার মতো ওই মূর্খ সূর্খ মানুষ, তবে বুঝি আর কি কিছু, কিন্তু মাঝে মাঝে এক্সেন্টগুলো ধরতে পারি না মাঝে মাঝে। হোয়াট ইজ লাভ,

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পরন্তু বিকেলে যে এত এসএমএস আসছে, এত কমেন্ট আসছে, আমি কখন পড়বো? আচ্ছা, সামান্তা বলছে আমি অন্য কোথাও যাব না, আমি টি স্টলেই ঠিক আছি। ওকে, সামান্তাকে অনেক ধন্যবাদ যে সে আমাদের অনেক ভালোবাসে। সে একটা লোভনীয় বাসের চাকরির অফার, সে এফএম পোকার অফারটা সে পায়ে ঠেলে সরিয়ে দিয়েছে। সে বলছে টি স্টলে আমি ভালো আছি। এনজি সাহু আমাদের সাথে জয়েন করেছে। আবার সামান্তা লিখেছে না না, গোলাপি বাসে ওসব বিক্রি করবো না, আমি টি স্টলেই ঠিক আছি। ওকে, অনেক ধন্যবাদ। যাদের ইচ্ছা তারা চাকরি করেন। এনজি শাহাবু আমাদের সাথে জয়েন করেছে। সোহেল মাসুদ, শুভ অপরাহ্ন, অনেক ধন্যবাদ ভাই। শফিক ভাই জয়েন করেছে, মনে পড়ে রুবিরা গানটা শুনতে চেয়েছে। আচ্ছা, রাহুল দেব বর্মনের একটা গান শোনাবো আপনাকে পরের ঘন্টায়। ওকে, তারপর সুজানা, সাদিয়া সুজানা, দুইটা নাম নেওয়া কি দরকার? এত 18 থেকে 20 কোটি মানুষ এই দেশে, মেয়েরাও তো কত, অর্ধেক মেয়ে হবে। এখন আপনি এতগুলা নাম, সাদিয়া সুজানার দরকার ছিল? আপনি সুজানা হলেই তো যথেষ্ট ছিল। আপনার বাবা মাকে বলবেন যে দুইটা নাম আমাকে দেওয়া কি দরকার, আরেকটা মানুষের ভাত মেরে দিলেন, আরেকজনের নাম হতো সাদিয়া, সাদিয়া রাখতেন আপনি, আপনার নামটা সাদিয়া হতো কিংবা সুজানা হতো, হলে তো সাদিয়া সুজানা, এটা কেমন নাম? সাদিয়া সুজানা খান হলো এক কথা, যে আপনি বংশ টাইটেল লাগিয়েছেন, তাই না? এরকম একটা কিছু একটা আর কি। যাক, সাদিয়া সুজানাকে অনেক ধন্যবাদ। শাহাবু আমাদের সাথে জয়েন করেছিল। তারপর ভালোবাসা একটা নিয়ে দাঁড়িয়ে আছে না, আমি একটা ভালোবাসা দিয়ে দিই। সামান্তা লিখেছে টি স্টলে ওয়াশরুম সাইফুল ভাইয়া পরিষ্কার করবে। একদমই না, সাইফুলের মন খারাপ আমি ইদানিং লক্ষ্য করছি। সাইফুলকে আমি ক্যাশের দায়িত্ব দিলাম, একদম বিশ্বাস করে সাইফুল, হ্যাঁ, টাকা পয়সা আবার এদিক সেদিক করো না, পিছনের পকেট, তুমি ক্যাশে বসে থাকবা কিন্তু ইয়ে করবা, ওই যে পকেট ছাড়া প্যান্ট পরে আসবা আর কি। হ্যাঁ, পকেট ছাড়া প্যান্ট পরে আসবা, তাহলে তোমার সুবিধা হবে, কেননা পকেট থাকলেই ঝামেলা হয়ে যায়। পকেট থাকলেই খালি মনে হয় যে কিছু একটা একটু পকেটে রেখে দিই এরকম একটা। যদিও সাইফুরের প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস আছে, এই কারণে ওকে ক্যাশে বসিয়েছি। আমি রাত 8টার সময় আমাকে হিসাব দিয়ে দিবা যে কয় কাপ চা বিক্রি হলো, কত টাকা, হিসাব টিসাব তোমার বুঝে যাবে। আর তুমি নেক্সট সপ্তাহ থেকে একটা প্যান্ট বানো, আমি টাকা দিয়ে দিবো, প্যান্টের পকেট থাকবে না, সামনে দুইটা পকেট, পিছিয়ে দুইটা পকেট থাকে না, চারটা পকেট, লোককে বলবা যে পকেট ছাড়া প্যান্ট বানা দেন আমাকে। হ্যাঁ, তাহলে খুব ভালো হবে, পকেট থাকবে না, তাহলে তোমার কোনো টেনশন নেই। ওকে, আর সাইকেল চালায় দোকানে চলে আসবা, ঠিক আছে? কোনো টাকা টোকা দেওয়া দরকার নেই, মানে সোমবার দিন টাকা ফ্রি চলবা। আমরা এরকম মাঝে মাঝে চলতে পারি, যেমন আমি একদিন বাসা মানি ব্যাগ ফেলে চলে আসছিলাম না, পুরো মাগনা চললাম, দিব্যি পেরিস খাই, এটা খাই, মানে বিশ্বাস করেন কোনো কিছুই দেখি ঘাটতি নেই। বাস ভাড়া মাগনা হয়ে গেল, আরেক লোক বাস ভাড়া দিয়ে দিল আমাকে, এত বললাম যে আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি বিকাশ করে দিব। বলে যে কি বলেন ভাই, 10 টাকার জন্য বিকাশ করবেন, আপনাকে ভালো লেগেছে, আপনি নেন, আরো টাকা নিয়ে যান, আপনি ওখান থেকে যাবেন কেমন? আমি ওইটা হেঁটে যাবো, কেন আপনি আরো 50 টাকা রাখেন, বিশ্বাস করেন, সে দিয়ে দেয়। তারপর অফিসে আসলাম, টাকা চাই, কেন আমি নিয়ে যাবো, মানে অফিসে আমার এক কলিগ বলে যে টাকা দেয় না, আমার লোন দেয় না, বলেন তো। আমি বললাম যে আমার টাকা দাও, বাসা যাবো, কেন আমি নিয়ে যাবো, লঞ্চ ভাড়া সে দিচ্ছে। যাওয়ার পথে আমি বললাম যে আমি পেরিস খাবো, পেরিস খান, তারপরে পেরিস খাওয়ালো, দিব্যি আমি বাসায় চলে গেলাম, জানেন, টাকা ছাড়া, মানিব্যাগ ছাড়া চলা যায়। আপনারা মাঝে মাঝে টেস্ট করতে পারেন, এটা মানিব্যাগ ছাড়া বেরোয় যাবেন, কোথায় কত দূর যাবেন, কি হয় একটু টেস্ট করবেন, দেখবেন কি হয়, যে বাসাদারে বলবেন যে টাকা নেই, নাম্বার দেবে, এটা বিকাশ করে দেবো পরে, বুঝছেন? এরকম মাঝে মাঝে করবেন, জীবনটা এনজয় করতে হবে বিভিন্নভাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমিনা আক্তার, শুভ বিকেল মুকুল ভাইয়া, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটি গান শোনাবেন। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান তো খুবই ভালো গান, কিন্তু ঘুমিয়ে পড়বেন তো এই পরন্ত বিকেলবেলা, এই পরন্ত বিকেলটা শেষ হোক, আমি তারপর আস্তে আস্তে নিয়াজ মোহাম্মদের একটা গান শোনাবো, যেহেতু আপনি ভাবি আবদার করেছে, আর কি বলবো আর কি, এটা তো আবদার না রেখে কোনো উপায় নেই আর কি। আচ্ছা, নিয়াজ মোহাম্মদের গান শুনতে চায়। আচ্ছা, থাক, সামান্তা লিখেছে রুহাইসা মেহের এত নীরব কেন, বিচার চাই। আচ্ছা, রুহাইসা মেহের একটু চুপচাপ আছে, বিচার চাওয়ার কিছু নেই, সবাইকে শান্তিতে থাকতে দাও, সবাই যার যার মতো থাকুক। তারপর সুরাইয়া আমাদের সাথে জয়েন করেছিল, অনেকদিন পরে দেখতে পাচ্ছি। সামান্তা, আমার কাছ থেকে কোনো শব্দ পাও না নাকি তুমি? আচ্ছা, পাচ্ছি তো। শফিক ভাই শুভ বিকেল জানিয়েছে, এনজি সামান্তা, তারপর শ্যাম্পু জয়েন করেছে, শ্যাম্পু আমার মুখে বিষ, অন্তরে অ্যাসিড। আচ্ছা, ভয়ঙ্কর মেয়ে তো দেখা যাচ্ছে, দূরে থাকবেন সবসময় এর কাছ থেকে। তারপর রুহাসা মেহের চলে আসো, সবাই ডাকছে তোমাকে। নুমাইরা হানি আমাদের সাথে জয়েন করেছে, আসসালামু আলাইকুম, আমি আপনাকে 3 বছর ধরে শুনি, আজকে প্রথম লিখলাম, কেন হাতে ব্যথা নাকি আপনার? হাত ভেঙে গেছে নাকি? তিন বছর ধরে শুনছেন আপনি, আর আপনি এখন লিখলেন, আমি খুব রাগ করেছি, মাইন্ড করেছি আমি। আচ্ছা ভালো করেছেন, মাঝে মাঝে লিখবেন তো, এটা কোনো কথা? তিন বছর ধরে আপনি আমাকে শুনছেন, হ্যাঁ, কানের মধ্যে আমি, আর হাতের মধ্যে আজকে লিখলেন আর কি। হ্যাঁ, আমি বলছি হাত ভেঙে গিয়েছিল বুঝি আপনার। আচ্ছা সামান্তা আবার কি লেখে? মেয়েটাকে লিখেই যাচ্ছে, নিজে যা কিছু আছে তাই হলো আত্মসন্তুষ্টি, যেমন মনের মতো একটা বন্ধু থাকলেই হয়, সবার সব থাকে না, নিচের দিকে তাকাবেন সবসময়, আল্লাহ যা দেন তা নিয়ে খুশি থাকতে হবে। চমৎকার লিখেছে সামান্তা, আমি তো এই কথাই বললাম যে নিজের যা আছে তার মধ্যে সন্তুষ্টিটাই হচ্ছে আত্মসন্তুষ্টি, এবং কখনোই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবেন না, আল্লাহ আপনাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। হ্যাঁ ওকে, তারপর আমাদের সাথে FM পোকা জাহাঙ্গীর আলম জয়েন করেছে, পাজর দখলকারী আবদার করেছে, পাজর ভরা ভালোবাসা তাকে দিতে হবে, কি সাংঘাতিক জুলুমকারী সে ভাবা যায়, দখলকৃত স্থানেরই আবার দলিল চায়। আচ্ছা তারপর শাহাবুদ্দিন মুকুল ভাই, আচ্ছা কেমন আছেন? ভালো আছি। আইনা নিসা আমাদের সাথে জয়েন করেছিল, রিমাকে দেখতে পাচ্ছি, এত আর্যে কোত্থেকে আসলো, আর্যে রিমা, নুসরাত, শাহাবুদ্দিন, তারপর জাকারিয়া হোসেন আমাদের সাথে জয়েন করেছিল, ওয়ালাইকুম আসসালাম ভাই। ইমরান তুহিন ব্রাদার কেমন আছেন? ভালো আছি। রাফসান জয়েন করেছে, শাহাবুদ্দিন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপর উম্মে রাহান লিখেছে, মুকুল ভাই আমাকে একটা গান শোনাবেন সম্ভব হলে, জেমসের বাবা গান। আচ্ছা জেমসের বাবা গানটা আমি ছাড়তে চাই না, এটা শোনালে আমার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ আমি বাকি ঘন্টা কথা বলতে পারবো না। ওকে রাহান, একটু ভাইয়াকে একটু বুঝতে হবে, কারণ আমি আব্বার কোনো কিছু শুনলে, কেউ বাবাকে নিয়ে কিছু লিখলেই আমার আবেগ আপ্লুত হয়ে যাই, তো জেমসের বাবা গান শুনলে আমি আপনার কান্নাকাটি শুরু করে দেবো। থাক এই গানটা পরে শুনবো, কিংবা কোনো এক সময় যাওয়ার সময় বাজিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ আমি গান শুনবো না, আপনারা শুনবেন, শেষ গান বাজিয়ে দিয়ে চলে যাবো এরকম। আচ্ছা কোথায় ফাঁকিবাজি করছি দেখাও, সামান্তা লিখেছে, না ফাঁকিবাজি আপনি অনেক করেছেন মাঝে মাঝে, ওই যে আমার খালতো বোনের বাচ্চার বাচ্চার জন্মদিনের কি দাওয়াত আমি পরে আসবো এরকম এরকম অনেক দেখেছি। আচ্ছা ভাইয়া আমি টোস্ট লাভার, ভেরি গুড, আমিও টোস্ট লাভার, আমার চা দিয়ে টোস্ট বিস্কুট অনেক ভালো লাগে। পূর্ণিমা খাতুন, আজ আপনাকে শুনতে পারবো না কারণ ফোনে MB নাই, এই যে আরেকটা ফাঁকি দেওয়া শুরু করলো। আচ্ছা ওকে, অনেকের অনেক কমেন্ট SMS পড়লাম, এবার গানে যেতে চাই, তারপর পরের ঘন্টায় ফিরে আসবো, একটা বিজ্ঞাপন শুনবো, তারপরে গান শুনবো, তারপর পরের ঘন্টায় ফিরে আসি। হ্যাঁ যেহেতু সময় কম,
2: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস, 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি, প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

রাইট, সব ভালো, তুই একা বাসিস না, কিছু আমাকেও একটু ভালোবাসতে দিস। আর ঘটনাটা হচ্ছে যে প্রেম নিয়ে, আসলে প্রেম খুবই জটিল একটা জিনিস, যে আমরা বয়সকালে দেখেছি তো, মানে অনেক যারা একটু হিরো টাইপের বন্ধু বান্ধবের মধ্যে যে হিরো ছিল আর কি, খুব দেখতে শুনতে সুন্দর, মেয়েরা তার জন্য পাগল, দেখা যেত যে একসাথে তিন চারটা প্রেম করতো আর কি, খুব একটা ভাব কথা বলতো। এখন তো বয়স হয়েছে, জিনিসগুলো বুঝি, এগুলো আসলে প্রতারণা করা, এগুলো খুব একটা গুনাহের কাজ, এগুলো করতে হয় না এবং কাউকে কষ্ট দিতে হয় না। এটা ছেলের বেলাও যেমন মেয়ের বেলাও তাই, খালি হিরো ছেলেরা না, সুন্দর মেয়েরাও দেখা যায় অনেক সময় অনেক ছেলেদেরকে ঘুরাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে জীবনের সাথে জড়িত। দেখা যায় যে কোনো একটা মানুষ আপনাকে ভালোবাসলো, আপনি তাকে প্রশ্রয় দিলেন, তারপর ভালোবাসার পর আপনি দেখা গেল যে সরে গেলেন সেখান থেকে, সে একটা কষ্ট পেল। এই কষ্টগুলো দেওয়া ঠিক না, যদি ভালো নাই বাসেন তাহলে তাকে প্রশ্রয় কেন দিবেন, তার সাথে কথাই বলা কি দরকার, তাই না? তো এরকম জিনিসগুলো আমরা মেনটেন করবো, অবশ্যই এই জিনিসগুলো একটু বোঝা উচিত। আর সবসময় আসলে সবকিছু নিয়ে দুঃস্বামী করা ঠিক না। এই প্রেম জিনিসটা খুব একটা আবেগতাড়িত ব্যাপার তো, মনের ব্যাপার, আমি একটু সিরিয়াস কথাগুলোই বলছি আর কি। হ্যাঁ, এটা আবার মনে করেন আমি হেসে হেসে দুষ্টামি করে বলছি, একদম সিরিয়াস বলছি আর কি। মানে এই আবেগতাড়িত ব্যাপারগুলো নিয়ে ফাজলামি করা ঠিক না আর কি কোনো সময়। যদি আপনি মনে করেন যে না, আমি জীবনে এই মানুষটার সাথেই থাকবো, তখন সেই মানুষটাকে সিলেক্ট করবেন এবং তার সাথে আপনি সম্পর্ক গড়ে তুলবেন, তাকে আপনি বিয়ে করবেন এরকম। কিন্তু আপনি কয়েকদিন তার সাথে দুষ্টামি করলেন, একটু কথাবার্তা বললেন, ফোন টোন করলেন, তারপর বললেন যে না এটা হচ্ছে না, আমি তো বিদেশ চলে যাব, আমাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকুক, এই জিনিসগুলো ঠিক নয়। হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়া ঠিক না। আর যদি কথা বলেনি তাহলে কেন বললেন আপনি, যদি তাকে ভালো নাই বাসতে পারেন এখন? হ্যাঁ, এই জিনিসগুলো একটু মেনটেন করা উচিত, একটু জ্ঞান দিয়ে দিলাম সবাইকে। ওকে, অভিজ্ঞতা থেকে বলছি আর কি, এগুলো ঠিক না আর কি কখনো। তারপর বন্ধন সিনেমা থেকে বসে বসে ভাবি, এই গানটি যদি সম্ভব হয় তাহলে রেখে দিও। আচ্ছা জাকারিয়া, এই গান তো নাই মনে হয় আমার কাছে, এটা এটা পিঙ্কির সাথে যোগাযোগ করবেন, ওই যে ও একটা পুরাতন গানের একটা প্রোগ্রাম করে না, সেখানে এইসব গান টান বাজে আর কি, আমি খুঁজে পাই না এগুলো, আমার জন্য এগুলো নিষেধ মনে হয়, তালা মেরে রেখেছে, আমি খুঁজেই পাই না এই গান। বন্ধন সিনেমা থেকে বসে বসে ভাবি, কি ভাবেন আপনি বসে বসে? আচ্ছা যদি সম্ভব হয় রেখে দিও। আচ্ছা, নিরামিষ বসে আছি তাই গানটার কথা মনে থাকবো। নিরামিষ মানে আর কি, এমনি বসে আছেন এর জন্য নিরামিষ বলছেন? আচ্ছা ওকে, ঠিক আছে। তা আমি খুব প্রোটিন নিয়ে বসে আছি মনে হয়, তাই না, যেহেতু রেডিও শো করছি। সাইফুল বলছে যে পরন্ত রোদ, পরন্ত আলো, পরন্ত বেলা, পরন্ত পর্যন্ত, পরন্ত ছায়া, পরন্ত আবির, পরন্ত বাতাস, পরন্ত সোনালি, পরন্ত গোধুলি, পরন্ত কিরণ, সবকিছু আজ পরন্ত। পকেট ছাড়া প্যান্ট হয় না, পকেট ছাড়া লুঙ্গি হয়। আরে প্যান্ট পরে আসবেন, আমার কথা বুঝতে হবে তো সাইফুর। পকেট ছাড়া প্যান্ট তাহলে হবে কি, মনের মধ্যে যদি টাকা নেওয়ার ইচ্ছা থাকে তারপরেও পকেট থাকবে না, টাকা রাখা যাবে না, কিন্তু লুঙ্গি সমস্যা আছে, আমি জানি তো, আমি অভিজ্ঞ লুঙ্গি পরায়, কারণ ছোটবেলার থেকে লুঙ্গি পরি, মানে ম্যাজিকের মতো, মানে ভয়ঙ্কর ভাবে আমি লুঙ্গি পরতে পারি, মানে এটা কেউ কল্পনা করতে পারবে না, ম্যাজিকের মতো। দেখবেন যে লুঙ্গি মানে কি বলে এটা, মেসির পায়ে যেমন লেগে থাকে না বল, যে কোনোভাবে বল ছড়ানো যায় না, আর লুঙ্গিও এরকম গায়ের সাথে লেগে থাকে। ঘটনাটা হচ্ছে যে লুঙ্গি পরলে লুঙ্গির কোছার মধ্যে গুজে টাকা নেওয়া যায়, এটা একটা প্রবলেম, কিন্তু প্যান্টের মধ্যে টাকা গুজা যায় না। এটা পকেট ছাড়া প্যান্ট বানাতে বলেছি, বিজ্ঞ বয়স হয়েছে যা বলি তা শুনেন, পকেট ছাড়া প্যান্ট পরে কাল আগামী দিন দোকানে আসবেন, লুঙ্গি পরলে লুঙ্গির মধ্যে গুজে এখানে টাকা রাখা যায়, সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কুর বড়ুয়া আবারও কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ দিয়েছে, অনেক ধন্যবাদ। এই লোকটা আসলে বেশি অমায়িক আর কি, একবার SMS করে, তারপরে আবার SMSটা যদি পড়ি আবার ধন্যবাদ দেয়, আবার খুবই ভালো ভাই, ওরকম আর কি, ওই যে বাসায় বিয়ে শাদী গেলে দেয় না, একবার খাওয়ার পরে আবার বলে যে আরেকটা রোস নেন না আপনি, ওরকম অঙ্কুর বড়ুয়া তাই। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর শুনছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমি সীমা মুনি রংপুর থেকে শুনছি, অনেক ধন্যবাদ সীমা। আর মাঝে মাঝে একটু থাকবেন তো, হঠাৎ করে কোথায় চলে যান, গায়েব হয়ে যান। FM পোকা ময়মনসিং থেকে, উচ্চতা কম হওয়ার কারণে কোথাও বসলে পা মাটিতে পড়ে না, মানুষ ভাবে অহংকারী। এটা খুব ভালো বলেছেন না, উচ্চতা কম হওয়ার কারণে কোথাও বসলে পা মাটিতে পড়ে না, মানুষ ভাবে অহংকারী। ঠিকই বলেছেন, আমি আমার দেখি তো, আমার তো না, আমার উচ্চতা ঠিক আছে মোটামুটি, আমার পা মাটিতে পড়ে আর কি। ওকে, কথা কম কাজ বেশি, কান্না কম হাসি বেশি, সামান্তার মুকুলের মতো হাসবেন, মন ভালো থাকবে। এবং এটা হাসে খালি, খালি হাসে, কি আজব। আচ্ছা এবার গান শুনবো আমরা, কি জানি শুনতে চেয়েছিল।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
5: শুনছেন ঢাকা FM 90.4। আর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি, তারপর বিস্তারিত আলোচনা করব। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আম্বার আইটি সংক্রান্ত তথ্য জানিয়ে দিলাম। আর একটা কথা, যে জীবন গল্প শুরু হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম অনেকদিন পর, প্রায় 1.5 বছর পর আবারও শুরু হচ্ছে। এবং কামিং সুন বলেছে প্রোমোর মধ্যে, যেটা হলো এখন আপনাদেরকে সময়টা বলে দিই, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে, মানে সামনে মাস থেকে, আজকে তো কত, 24 তারিখ, তাই না? সামনের মাস থেকে সেপ্টেম্বর মাসে, জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এটা কি আগস্ট মাস নাকি? এটা তো আগস্ট, আচ্ছা সেপ্টেম্বর। হ্যাঁ, মানে আগামী মাস থেকে প্রতি বুধবার রাত 11টার সময় শুনতে পাবেন জীবন গল্প। ওকে, এটা ম্যাক্সিমাম 1 ঘন্টার শো আপনারা শুনতে পাবেন রাত 11টায়। ওকে, প্রতি বুধবার রাত 11টায় আপনাদেরকে জানিয়ে রাখছি, প্রতি বুধবার রাত 11টায় এই ঢাকা FM এর ফ্রিকোয়েন্সিতে। রেডিও ধরলে রেডিওতে আপনি সাউন্ড শুনতে পাবেন, আর যদি আপনি ভিডিও সহ দেখতে চান আমাদের ফেসবুকে, আই লাভ ঢাকা FM ফেসবুকে পোস্ট করা থাকবে শোটা, সেখানেও দেখতে পারেন। কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন, আমাদের ইউটিউব একদমই সোজা ঢাকা FM 90.4 লিখলে চলে আসবে ওই ইউটিউবে, সেখানেও এই শোটা থাকবে। আশা করি যে আপনারা সবাই থাকবেন, এবং আমি খুব খুশি হব যদি আপনারাও আপনাদের জীবনের গল্প বলেন। আমি সবসময় বলি যে জীবন গল্পতে অংশগ্রহণ করাটা এটা আপনাদের একটা নিজেদের দায়িত্ব, এবং এই কারণে দায়িত্ব বলি যে এটা শুধু একটা অনুষ্ঠান নয়। আমি চাচ্ছি, যেহেতু সিজন টু আমি একটু অন্যভাবে করছি, এটা হচ্ছে যে আপনার যদি কোনো ব্যর্থতার গল্প আপনি বলেন, এতে আপনি ছোট হবেন না। আমরা সেই ব্যর্থতাটা শুনে দেখা যাবে যে হাজার হাজার মানুষের উপকার হবে। হ্যাঁ, লাখো মানুষ আপনার কথাটা শুনে তারা উপকৃত হবে, তারা চেষ্টা করবে যে সেই কাজটা না করতে, কিংবা কিভাবে করবে আপনার কাছ থেকে শুনে তারা শিখতে পারবে। কিংবা আপনার যদি কোনো সাফল্যের গল্প আমাদের সাথে শেয়ার করেন, তাহলে মানুষজন বুঝতে পারবে যে আপনার গল্প শুনে মানুষজন অনুপ্রাণিত হবে, তারাও চেষ্টা করবে এই কাজটা করার জন্য। সাফল্য, ব্যর্থতা সব কিছুই রয়েছে। প্রেম, ভালোবাসার কথা শেয়ার করতে পারেন। আপনি যদি গভীর কোনো কাউকে ভালোবেসে থাকেন, গল্পটা যদি খুব সুন্দর হয় যে সেই গল্পটা বলতে চান, কিন্তু আপনার জীবনের শেষে তাকে আর পাননি আপনি, হ্যাঁ এই গল্প আপনি বলতে পারেন না, প্রেম ভালোবাসার কথাও বলতে পারেন। যদি এরকম গভীর, মানে টাচি হতে হবে, টাচ করার মতো, হৃদয়ে ছুঁয়ে যেতে হবে এমন গল্প হলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আর খুবই সহজ, এই জীবন গল্পে অংশগ্রহণ করতে হলে যেটা করতে হবে, যে আমি যে নাম্বারটা বলি 01841904904, এটা তো জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট আপনি একটা SMS করবেন, প্রথমে লিখবেন জীবন গল্প, কেন কারণ অনেক এস এম এস আসে, এত এস এম এস এর ভিড়ে আপনাকে পাওয়া যাবে না, তখন জীবন গল্প লিখলে আমরা সেগুলো খুঁজে বের করব। জীবন গল্প স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং লোকেশন, কোথায় থাকেন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে, যে নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই একটাই নাম্বার। এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা অফিস থেকে যোগাযোগ করে আপনাকে আসার ব্যবস্থা করব। আর আপনি অবশ্যই আসবেন আমি প্রত্যাশা করি, এবং যদি নাও আসেন শোটা বেশি করে শুনবেন বুধবার রাতে বেলা, এবং অবশ্যই শেয়ার করবেন সবার সাথে, ছোটা ছড়িয়ে দিবেন সবার মাঝে। ওকে, আচ্ছা, এর মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে কে ভাইয়া, আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে, প্রশংসা করা উচিত, মানুষজন প্রশংসা করলে নিতে পারি না, কানটা লাল হয়ে যায়, মানে আমার কথা নাকি ভালো লাগে, আমি ভালো তো কিছু বলি না রে ভাই, যা মন চায় বলি আর কি, এটা এখন যদি আপনার ভালো লেগে যায় কি বলবো, আমাকে একটু ম্যাজিকটা শিখিয়ে দেন তো, যে কি করে আপনার মতো কথা বলা যায়, এটা তো টাকা পয়সা আমি নেই না কথা শেখানোর জন্য, যেটা হলো আমাকে একটু বিরিয়ানি খাওয়ালে হবে, মানে একটু রোস্ট দিয়ে, রোস্টটা আমার খুব পছন্দ, একটু পোলাও আর রোস্ট খাওয়াবেন, আর যদি সম্ভব হয় এক গ্লাস বোরানি, যদি আপনার চাপ না পড়ে আর কি পকেটের মধ্যে, সাইফুরের যেমন পকেট নেই সাইফুর খাওয়াতে পারবে না, এরকম আর কি আপনার যদি চাপ না পড়ে আর কি, আপনি একটু পোলাও খাওয়াবেন, সাদা পোলাও, সাথে একটা রোস্ট থাকবে আর এক গ্লাস বোরানি থাকবে, আর যদি এক পিস বেগুন ভাজি যদি পাশে থাকে তাহলে খুব ভালো হয় আর কি। হ্যাঁ, এটা তাহলে আমি আমি আপনাকে শিখিয়ে দিব, যে যদি আমার মানে আমি শিখাবো হচ্ছে আমি যেভাবে কথা বলি আমার যেটা ভালো লাগে ওরকম ওরকম কথা আপনাকে শিখিয়ে দিতে পারি। হ্যাঁ, এতটুকু পারবো, তাহলে ডিল ডান, ডিল ডান হয়ে গেল, সেটা হচ্ছে যে পোলাও, সাদা পোলাও, সাথে একটা রোস্ট আর এক গ্লাস বোরানি, আর সম্ভব হলে একটা বেগুন ভাজি, একটা যদি একটা বড় বেগুন যদি ভাজি করে যদি পাশে দিতে পারেন আর কি। হ্যাঁ, খুবই প্রিয় ভাই বেগুন ভাজি, আমার তো এখনই পোলাও দিয়ে বেগুন ভাজি খেতে ইচ্ছে করছে বলুন তো, আবার বিপদ হচ্ছে কি খালি বেগুন ভাজি দিয়ে পোলাও খেতে ভালো লাগে না, মানে ওইটা সাথে থাকতে হবে আর কি, একটু আবার একটু মাংসও লাগে, পোলাও হলে মাংস ছাড়া ভালো লাগে না আর কি, একটু রোস্ট থাকবে আর বেগুন ভাজি থাকবে, আর ডিমের কোরমা যদি থাকে ওইটাও মজা লাগে, পোলাও দিয়ে সবই মজা লাগে দেখি খাইতে, কিন্তু আবার মাংস থাকতে হবে। যাই হোক, আপনাকে আপনার মাথা মনে হয় ঘুরে গেছে মনে হয় না, আপনি আর কথা শিখতে চান না, কারণ আমি যেভাবে এই একবার ডিম কোরমা এরকম বোরানি, আমি আবার বলি, আচ্ছা আবার রিক্যাপ করি, সাদা পোলাও, একটু রোস্ট থাকবে আর এক গ্লাস বোরানি, যান বেগুন টেগুন বাদ, এগুলো কোনো ঝামেলার দিকে যাওয়া দরকার নেই। ওকে, আচ্ছা, ভাবনার কি হয়েছে, কিভাবে ভাবনা, ভাবনা একটা গানের কথা বলেছিল কিন্তু খুঁজে পাচ্ছি না, ভাবনা আমি খুবই দুঃখিত খুঁজে পাচ্ছি না, তবে আপনাকে আমি অর্থহীনের একটা গান শুনিয়ে দিব, অর্থহীনের একটা গানের কথা বলছেন কিন্তু অনেক খুঁজলাম, কোথায় হারিয়ে গেল, চোখের নিচে না সোফার নিচে কোথায় আছে জানি, রুমে অগোচালো ভাই, চেয়ার টেবিলের নিচে গান পড়ে থাকতে পারে, যাক অর্থহীনের একটা গান শোনাবো ভাবনাকে। হ্যাঁ, ভাবনা ভাববেন না কিচ্ছু, কিচ্ছু ভাববেন না আপনি, পরন্ত বিকেলবেলা আপনি কিচ্ছু ভাববেন না, আজকে খসরু ভাইয়ের আমরা পাইছি একদম পরন্ত বিকেল দিয়ে, আজকে অনেক অনেকজন অনেক বিষয়, মাঝে মাঝে ভালো লাগে কিছু শব্দ নিয়ে যদি আমরা চর্চা করি এটা কিন্তু মজা লাগে, তাই না, খসরু ভাই লিখেছিল পরন্ত বিকেল, তারপরে আবার একটু আগে সাইফুরও অনেক পরন্ত রাত তাত অনেক কিছু লিখেছে। আচ্ছা, এই পরন্ত বিকেলবেলা এখন একটা গান শুনবো, আর ডি বর্মনের খুব ক্লাসিক সং।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে 6:20, আর মাগরিবের নামাজের সময় কিন্তু এগিয়ে এসছে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পর আবার একটা ছোট্ট বিরতিতে যাব, আর এবার একটু তাড়াতাড়ি চলে আসার, নামাজ পড়েই চলে আসার চেষ্টা করব। আমি দেরি করব না যেহেতু আপনারাও ওয়েট করেন। আর যারা মসজিদে যান, আমাদের শফিক ভাই মসজিদে যায় হয়তো, কিংবা বাসায় থাকলে তো আবার জয়েন করতে পারবেন। ওকে, এখন মনে আজান হচ্ছে 6:30। হ্যাঁ, আমাদের হাতে সময় কম আছে। সামান্তা লিখেছে, আমার বাসায় চলে আসো, থালি সাজিয়ে খাওয়াবো। বাহ, শুক্রান সামান্তা, আমি খুব খুশি হলাম, আমার মনটা ভরে গেল যে আমার বন্ধুরা এত ভালো। মানে কি সুন্দর, আমাকে আমি খাবারের কথা বলতে বলতেই একদম সে থালি সাজিয়ে আমাকে খাওয়াবে বলেছে। একদম আমার খুব ইচ্ছা করে এরকম থালি সাজিয়ে খেতে, যে আমার একটু পোলাও থাকবে মাঝখানে, একটা রোস্ট থাকবে, হ্যাঁ, আর একটু বেগুন ভাজি থাকবে, বেগুন ভাজি, একটা ডিমের কোরমা, ওই যে সাদা কোরমা করে না, ডিম, মিষ্টি ডিম, ওটাও মজা লাগে, সাথে থাকবে, আর ইলিশ মাছ একটা মচমচে ভাজা, পেঁয়াজ বেরেস্তা ছিটানো থাকবে উপরে, বুঝাতে পারছি তো। হ্যাঁ, ওরকম আর কি। ইলিশ মাছ তো খাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে আসলে, যে এত দাম। ও, ছোট ইলিশ খাওয়া যায়, ছোট ইলিশ কিনতে পারলে হবে, ছোট ইলিশও কিন্তু মজা আছে। আমার সেদিন বাসায় এনেছিল যেগুলো একটু ছোট ছোট ইলিশ, মানে জাটকা না, তার বড় আর কি, মানে 3-4 উঠে 1 কেজিতে, ওগুলো খারাপ লাগে না, মজা লাগে। কিন্তু 1 কেজির ইলিশ তো অনেক দাম আসলে, হ্যাঁ, 2600-2700 টাকা, মানে মানুষের একদম জাতীয় মাছ। হ্যাঁ, এই জাতীয় মাছটার যদি এত দাম থাকে, এটা হলো মানে আমি বুঝলাম না কিছু, এটা পাঙ্গাস মাছকে আসলে জাতীয় মাছ করা দেওয়া উচিত। এই সামান্তার যেমন পছন্দের মাছ পাঙ্গাস, সেই পাঙ্গাসটাই জাতীয় মাছ করা উচিত, যেটা সবাই খেতে পারবে। কাঁঠাল যেমন রাস্তাঘাটে থাকে, কাঁঠালের বিচি খাচ্ছি, ভর্তা খাচ্ছি, কাঁচা কাঁঠাল খাচ্ছি, মানে এটা জাতীয় একটা ফল, একটা মানায়, তাই না? এরকম রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় একটা আমাদের পশু, সে জঙ্গলে হুঙ্কার ছাড়ে, কত সুন্দর লাগে। এই একটা ইলিশ মাছ বলেন, হ্যাঁ, এত নদীর মধ্যে হচ্ছে, এত কিছু হচ্ছে, এটার মধ্যে আসলে একটা সিন্ডিকেট আছে, একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। যেমন আমাদের এক ইলিশ মাছ বিক্রেতা বলেছিল, ভাই এটা গত বছরের মাছ, এগুলো নাকি কোলেস্টেরলের মধ্যে সংগ্রহ করে রাখে, তারপর বেশি দামে বিক্রি করে। যাই হোক, ইলিশ মাছ বড়গুলা খাওয়া সবার পক্ষে সম্ভব না, ঝামেলার ব্যাপার হয়ে গেছে। সামান্তা, আমাকে থালি সাজিয়ে খাওয়াবে, সামান্তার ইচ্ছা পূর্ণ হোক, আমারও ইচ্ছা পূর্ণ হোক, কোনো এক সময় সুযোগ পেলে যদি ঢাকার বাইরে, সামান্তাদের বাড়ি তো অনেক দূরে, কখনো যদি যাওয়া হয় তখন খাওয়া হবে। ওকে, আচ্ছা, তারপর হৃদয়ের মাঝে হোগলার বেড়া অনেকক্ষণ পরে এসছে, মেয়েরা ছেলেদের এমনিই দেখতে পারে না, এখন থেকে নাকি তারা আবার রাস্তায় গাড়িও চালাবে। আচ্ছা, গাড়ি চালাবে, এটা ভালো তো, এটা নিয়ে কিন্তু মস্করা করা যাবে না। কিন্তু আমি কিন্তু এটা খুব পছন্দ করেছি, সরকারের উদ্যোগটা, মেয়েদের জন্য একটা বাস দরকার। তবে যেটা হলো যে মানে পরিপূর্ণ প্যাসেঞ্জার পায় কি না, এটা একটা ব্যাপার। আমার ইচ্ছা ছিল যে, মানে আমার মতামত ছিল যে এরকম, যে 20টা বাস না নামিয়ে 50টা বাস নামাক, একেবারে অর্ধেক, মানে 15টা সিট মহিলাদের জন্য বরাদ্দ থাকুক, মানে অর্ধেক মহিলাদের জন্য বরাদ্দ থাকুক, তাহলেও তো কি বাসটা সবসময় সচল থাকতো, মানে যাত্রী ভরপুর থাকতো। অনেক সময় দেখা যায় যে মহিলাদের জন্য বাস নামানো হবে, কিন্তু দেখা যাবে যে মহিলা যাত্রী কিন্তু খুব পাওয়া যাচ্ছে না। মহিলা যাত্রী কিন্তু আমরা বাসের মধ্যে উঠি তো, চড়ি, দেখা যায় যে 6-7 জন 8 জন থাকে আর কি, পুরো বাস ছেলেরাই থাকে। তো দেখা যাবে যে কদিন পর বলবে যে বাস লস হচ্ছে, আমাদের বাসে কোনো প্রফিট নাই, এটা বন্ধ হয়ে গেছে, এরকম কিন্তু হতে পারে, যে বলবে যে প্যাসেঞ্জার কম এরকম। তো এই কারণে আমি বলছি যে 20টার জায়গায় 50টা বাস নামান, মানুষজনের যাতায়াতের সুবিধা হোক, এবং এই অটোরিকশার দৌরাত্মে আমরা যেভাবে বিপদে আছি, এগুলা বন্ধ করা খুব মুশকিল হয়ে গেছে। কারণ এখন এত অটোরিকশা নেমেছে, মানে এরা বিশাল আন্দোলন করে বসে থাকবে যদি আপনি এগুলো বন্ধ করতে চান। তো সেই জায়গায় আসলে তাদেরকে মোকাবেলা করতে হবে এই বাস দিয়ে, মানে দোতলা বাস নামিয়ে দেন 50টা। হ্যাঁ, আমি যখন রাস্তায় দোতলা বাস চলতে থাকবে, তখন অটোরিকশা এমনি ভাগবে, তখন অটোরিকশা কেউ উঠবে না তো। এখন আমি কেন অটোরিকশা উঠি, আমি বাধ্য হয়ে উঠি, কেননা আমি বাসটা পাচ্ছি না, কিংবা বাসটা ভিড়, একদম গাদাগাদি করে আমার উঠতে হচ্ছে। এই কারণে আমি একটু টাকা থাকলে আমি অটোরিকশা করে উঠে যাচ্ছি। কিন্তু যখন আপনি আমাকে পর্যাপ্ত পরিমাণ বাস সার্ভিস থাকবে, তখন কিন্তু আমি অটোরিকশা উঠবো না। তো অটোরিকশা বন্ধ করতে হবে না, আপনি বাস সার্ভিসটার আগে সরকারকে বলছি আর কি, যে বাস সার্ভিসটা মজবুত করেন, দেখবেন যে অটোরিকশা আস্তে আস্তে এরা আস্তে আস্তেই ভ্যানিশ হয়ে যাবে, এদেরকে কিছু বলতে হবে না আর কি। হ্যাঁ, যেমন সিডি দেখেন না, আগে আমরা ক্যাসেট ভাড়া দিত 10 টাকা করে, আমরা ভিসিআর দেখতাম, তারপর যখন সিডি প্লেয়ার আসলো আস্তে আস্তে দোকানগুলো বন্ধ হয়ে গেল, এরকম একটা জিনিসকে অল্টারনেটিভ বা একটা জিনিস এসে বন্ধ করে দেয় আর কি। এরকম আর কি, যে বাস মহিলাদের বাস সার্ভিস এই হৃদয়ের মাঝে হোগলার বেড়া ভেজাল লাগিয়ে দিয়েছে। একটা বাসের কথা তুলে আমার অনেক কথা বেরোচ্ছে খালি, আমার এই প্রবলেমটাই একটা চাবি একটা মেরে দিলে না খালি কথা বলতেই থাকি খালি, একটা সমস্যা এটা, একটা ভীষণ সমস্যা এটা। আচ্ছা যাই হোক, আমি আশা করি যে মহিলা বাস সার্ভিস সফল হোক এই প্রত্যাশা করি, কিন্তু তারা যাতে আবার 3-4 মাস পরে না বলে যে আমাদের প্যাসেঞ্জার হচ্ছে না, আমরা লসে আছি, এটা আর চালাতে পারছি না, এরকম ঘটতেও পারে। এই কারণে বলছিলাম যে বাস সবার জন্যই করুক, মেয়েদের জন্য আসন সংখ্যা বাড়িয়ে দেক, এখানে মেয়েরা ছাড়া বসতে পারবে না, শেষ, একদম সোজা কথা। তাহলে হবে কি, বাসটা সচল থাকতো, মানে আমরা উঠতাম, ভিড় থাকতো, বাসটা ভরপুর থাকতো, ব্যবসা হতো। হ্যাঁ, বুঝাতে পেরেছি তো, জ্ঞানী লোকের কথা তো একটু বুঝে নেবেন আর কি, যেভাবে বলি আর কি। আচ্ছা, সাইফুর রহমান, গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয়, ফরিং বসলে নাকি প্রেম হয়, আর আমার গায়ে শুধু মশাই বসে, আমার কপালে প্রেম বিয়ে কিছুই নেই, শুধু মশার কামড়ি আছে। জটিল কথা বলেছে ছেলেটা, এটা মশা বসলে, মশা বসলে তো আমি জানি ডেঙ্গু হয় আর কি, ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, নানা রকম ঝামেলা হয়, আসে মশার খারাপ জিনিস একটা, প্রজাপতি বসে না, না তো বিয়েটা ঝামেলা, ফরিংও বসে না, খালি মশা বসে, মাছ মাছি বসে আপনার গায়ে, মাছি বসলেও তো একটা বোঝা যেত আর কি, মিষ্টি টিষ্টির মধ্যে মাছি দেখা যায়, মাছি বসে না মনে, না। আচ্ছা যাক, এগুলা নিয়ে আর একটু পরে কথা হবে, কেননা আজানের বিরতিতে যেতে হবে, তো আমার মনে হয় যে আমরা একটা গান শুনে মাগরিবে আজানের সময় হয়ে গেছে, আমি বিরতিতে চলে যাই, মাগরিবের নামাজ এবং আজানের পরে আবার ফিরে আসব, আর এই মুহূর্তে বিজ্ঞাপন একটা শুনবো, তারপর আমরা ভাবনার একটা গান শুনে যাই আমরা। হ্যাঁ, ভাবনার গান শুনে তারপর বিরতিতে যাব।
0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে, বিস্তারিত জানতে কল করুন 09611999666,

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

أشهد أن محمد رسول الله أشهد

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আচ্ছা বলো,
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।
5: রায় শুনছেন ঢাকা FM 90.4। মাগরিবের নামাজ আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম, একটু দেরি করে ফেলেছি, দুঃখিত। আর এই মুহূর্ত থেকে একদম আপনাদের সাথে রাত 8টা পর্যন্ত আছি। আর জীবন গল্পর প্রমোদ শুনলে নিয়ে, এবং আগামী মাস থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে, প্রথম বুধবার থেকে আপনারা শুনতে পাবেন, প্রতি বুধবার রাত 11টায় আপনারা জীবন গল্প শুনতে পাবেন এবং দেখতে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল ঢাকা FM 90.4 লিখলে ইউটিউবে পেয়ে যাবেন, সেই চ্যানেলে এই শোটা আপলোড করা হবে, এবং সেই সাথে আপনারা ফ্রিকোয়েন্সিতে 90.4 এ আপনারা শুনতে, সেই সাথে ফেসবুকেও যদি আপনারা থাকেন, ফেসবুকে আপনারা আমাদের এই পেজে গেলেই, ঢাকা আই লাভ ঢাকা FM যে পেজটা রয়েছে সেখানে গেলেই আপনারা সেটা দেখতে পাবেন এবং শুনতে পাবেন একই সাথে। সেটা হচ্ছে প্রতি বুধবার রাত 11টায়। ওকে, নাদিরা রাইসা আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছিল, হাজার ব্যস্ততা ক্লান্তির মধ্যে একটু শান্তি একটু আনন্দের হয়ে আসে আমার জীবনে ঢাকা FM 90.4, অনেক ভালোবাসা নাদিরা, খুব সুন্দর করে লিখেছেন, আমিও খুব আবেগ আপ্লুত হয়ে পড়লাম, খুব ভালো লাগলো। আজহারুল ইসলাম ফ্লেভার আমাদের সাথে জয়েন করেছে, ফ্লেভার ভাইও খুব ভালো একটা মানুষ, আমাদের সাথে সবসময় থাকে, আমাদেরকে উৎসাহিত করে, ভালো লাগে। আমাদের সাইফুরের মনটা খুব খারাপ, সে কি লিখেছে দেখি। আচ্ছা, আমার কালা মনে একটা প্রশ্ন, সাইফুরের মন কালাকে বললো? আমি তো মনে করি যে পরিষ্কার একটা সাদা মনের মানুষ। যারা বিবাহিত তারাও দুঃখে আছে, যারা বিয়ে করে নাই তারাও দুঃখে আছে, যারা প্রেম করতেছে তারাও দুঃখে আছে, যারা প্রেম করতেছে না তারাও দুঃখে আছে, যাদের টাকা বেশি তারাও দুঃখে আছে, যাদের টাকা নাই তারাও অবশ্যই দুঃখে আছে, তাহলে সুখে আছে কারা? আসলে সুখে কেউ নাই, এক এক দুঃখ এক এক রকম। হ্যাঁ সাইফুর, এগুলো মেনে নিতে হবে, পৃথিবীটা হচ্ছে, জীবনটা হচ্ছে একটা ব্যালেন্স আর স্যাক্রিফাইস, আমি মনে করি আর কি, মানে ব্যালেন্স করে চলা, এটাই হচ্ছে আপনার সুখে থাকার মূল মন্ত্র, আপনি ব্যালেন্স করতে হবে। আপনি ধরেন সংসারে আপনার যৌথ পরিবারে যদি থাকেন, আপনার স্ত্রী আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, দেখা যাবে তাদের মধ্যে নানা রকম কথাবার্তা নিয়ে বউর সাথে শাশুড়ির লেগে গেল, কিংবা ননদের সাথে লেগে গেল, এরকম নানা রকম কিছু হয়। কিন্তু আপনি যদি এখানে একজন ভালো মেসির মতো একটা ভালো প্লেয়ার না হন, আপনি এই জিনিসগুলো কিন্তু মেনটেন করা খুব কঠিন হয়ে যাবে, আপনাকে পুরো একদম লিড দিতে হবে পুরো জিনিসটা, যাতে কারোর সাথে কারো কোনো কনফ্লিক্ট না হয়। তো এই কারণে এই ব্যালেন্সটা আপনার শিখতে হবে, এবং মাঝে মাঝে কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে, তাহলেই জীবনটা দেখবেন যে সুন্দরভাবে চলছে। আর জীবনটা খুবই ছোট, জীবন নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই, জীবনে কারোর জন্যেই জীবন থেমে থাকে না, এটাও মাথায় রাখতে হবে। জীবন চলমান, বহমান, প্রবাহমান, যাই বলেন, জীবন চলতেই থাকবে, হ্যাঁ, কারোর জন্য জীবন থেমে থাকে না। আর জীবনে নানা রকম জানালা, উইন্ডোগুলো খুলে রাখবেন, একটা বন্ধ হলে যাতে আরেকটা থাকে। হ্যাঁ, আমি যেমন নিজের প্রশংসা করার জন্য না, মানে এটা আমি বোঝানোর জন্য বলছি, মানে আমার এখন এই যে আমি দাঁড়িয়ে রেখেছি একদম নিয়ত করে, হ্যাঁ, একদম ইসলামিক উদ্দেশ্যে দাঁড়িয়ে রেখেছি, তা আমার এখন মসজিদ টানে, তা আমার দেখা যায় যে আমি আগে খুব বেশি আড্ডা দিতাম, সবসময় চলে যেতাম সন্ধ্যার পর, তা এখন আমি মাঝে মাঝে যাই, আর মাঝে মাঝে মসজিদে যাই, মসজিদে গেলে আমার ভালো লাগে। তা এখন যে যে ধর্মের মানুষ আছেন, আপনারা আপনাদের প্রার্থনা করবেন, তো এইটার মধ্যে একটা শান্তি আছে। তা আপনি যদি মনে করেন যে না, আপনি গিটার বাজাতে পারেন, আপনি একটু গিটার প্র্যাকটিস করলেন, আপনি যদি বই পড়তে ভালো লাগে একটু বই পড়লেন, গান শুনতে ভালো লাগে একটু গান শুনলেন, ছবি আঁকতে মন চাইলে ছবি আঁকলেন, মানে জীবনে বাঁচার জন্য মাধ্যম দরকার। হ্যাঁ, এই মাধ্যমগুলাই হচ্ছে নানা রকম উইন্ডো, আপনি যখন 10টা উইন্ডো আপনি ওপেন করবেন তখন দেখা যাবে যে একটা বন্ধ হলে আরেকটা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। মানে বেঁচে থাকার একটা অবলম্বন লাগে, এই কারণেই বলছি মানে সবসময় যে প্রেমপ্রীতি সবকিছু নয়, আপনার পছন্দের মানুষটা আপনার জীবন থেকে চলে যাওয়া মানে আপনি হতাশ হয়ে গেলেন, জীবন পাগল হয়ে গেলেন, তা কিন্তু নয়। একজন চলে গেছে এরকম মনে হতো, মানে আমার তো প্রেম টেম তো করেছি না, সত্যি কথা যেটা আমি মুখে বলে ফেলি আর কি সবসময়, প্রেম করেছি, তা যার সাথে যখন প্রেম হতো তখন মনে হতো যে তাকে ছাড়া আমার পৃথিবী অন্ধকার, জীবন চলবে না। তারপর দেখা গেল যে সে নাই, চলে গেল কোনো একটা কারণে, তারপর আরেকজনের সাথে পরিচয় হলো, তার সাথে প্রেম হলো, তখন মনে হলো যে তাকে ছাড়া তো আমার পৃথিবী অচল, তাকে ছাড়া চলবে না। দেখেন আগে কিন্তু আগের জনের কথাই মনে হতো যে তাকে ছাড়া চলবে না, এখন আমি আমার স্ত্রীর সাথে সংসার করছি, আমার সন্তান হচ্ছে, তাই না, এখন আমি তাকে নিয়ে হ্যাপি। তো এরকম আর কি, জীবন আসলে কার জন্য বসে থাকে না, হয়তো কিছুটা সময় কষ্ট থাকে কিংবা অতীত প্রেমগুলো ভালোবাসাগুলো আপনার মনে একটা স্মৃতি হয়ে থাকে, আপনার মনে নানা রকম ভাবে মনে হতে পারে, তো এই জিনিসটা সমস্যা নেই, মনে হওয়া কোনো অস্বাভাবিক কিছু না। তবে কখনো কাউকে ব্লেম করবেন না, যাকে ভালোবেসেছিলেন একবার তাকে সবসময় শ্রদ্ধা করবেন, এটাই হচ্ছে আসল কথা, এই শ্রদ্ধাটা সবসময় রাখবেন। হ্যাঁ, কোনো নোংরামি এর মধ্যে প্রবেশ করতে দিবেন না, যে আমি এখন আমার সাথে তার সম্পর্ক নেই কিন্তু তার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। অনেকেই দেখা যায় যে প্রেম ভেঙে গেল, ওই মেয়েটার বদনাম করা শুরু করলো, বিভিন্ন জনের কাছে তার কথা বলা শুরু করলো, কিংবা ওই মেয়েটা করলো কি ছেলেটার বদনাম করা শুরু করলো, এই জিনিসগুলো খুবই নোংরামি, এগুলো ঠিক নয়। ভালোবাসার একটা একটা সম্মানের জায়গায় শ্রদ্ধা রাখতে হবে, প্রেম ভালোবাসা তো জীবনে থাকবে, এবং আমি মনে করি যে জীবনের একটা বিশাল অংশ হচ্ছে ভালোবাসা, তো এই ভালোবাসাকে সম্মান করতে শিখতে হবে ছেলে মেয়ে উভয়ই। যে কখনো কিছু হলে, ব্রেকআপ হলে কখনো কারো বদনাম তার কথা বলবেন না, আপনি চুপ থাকবেন, আপনি তো একটা সময় তাকে ভালোবাসতেন, তাই না, তো এখন কেন তার বদনাম করবেন। আচ্ছা, মোহাম্মদ আবু ফরাদ লিখেছে, ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলে খালি চির অভাগী, এত অভাগীর ভিড়ে আমি তো নিজেকে কোটিপতি মনে করতেছি। আচ্ছা, খুবই ভালো, মনের মধ্যে যদি এই ধারণা আসে এটা খুব ভালো। আনন্দ লিখেছে, মদে আর কি নেশা, সাইফুর নেশা তো হয়েছে মায়াবতীর চোখে থাকিতে। আচ্ছা, আনন্দ লিখেছে মায়াবতীতে সব নেশার উপরে সাইফুরের নেশা। আচ্ছা, হতে পারে সাইফুর যদি কাউকে সব নেশাকে হার মানিয়ে ভালোবাসতে পারে সেটা তো অনেক ভালো, মানে সে সুলতান শাহজাহান হয়ে যায় কি জানি, সম্রাট শাহজাহান হয়ে যাক না, অসুবিধা কি। আচ্ছা, আনন্দ একটা কবিতা লিখেছে, অনেক বড়, আচ্ছা বেশি বড় না লিখি, ভরা নদী শুকায় যায় শীতের আগমনে, আবার চোখের বিরহের জল শুকাবে না তুমি বিনে। আচ্ছা, খুব কঠিন কথা, ভরা বর্ষায় কদম ফুল ফুটেছিলাম মনে, তুমি বিনে ঝরে গেল অবহেলায় অযতনে, সবুজ পল্লবে ভরে গিয়েছিল মনে গহীন বন, ধীরে ধীরে সব হলদে হয়ে ঝরে যাবে অকারণ, ঝুম বর্ষায় বেঁধেছিলাম গিয়ে পাখির নীরে বাসা, চলে গেলে তাই সেই বাসা আজ শুধুই সর্বনাশা। আনন্দ, বাহ খুব সুন্দর লিখেছে, ধন্যবাদ আনন্দ সুন্দর একটা কবিতা লেখার জন্য। সামান্তা লিখেছে, বিয়ে করবো কেডা প্রজাপতি না বসাই ভালো। আচ্ছা, সামান্তাও বিয়ে করতে চায় না, সে চিরকুমারী থাকতে চায়, ভালো, দেখ কতদিন থাকা যায় দেখা যাক, বাবা মার চাপ রয়েছে না। শফিক ভাই লিখেছে, রাহুল দেব বর্মনের গান শুনেছেন, গানের কথাগুলো কত সুন্দর, মনে হয় স্বচক্ষে সব দেখতেছি, সত্যি তাই, আগে সব গানই এরকম, এবং যারা গান লিখত, ওই যে আমার মনে পড়ে মানে গৌরীপ্রসন্ন মজুমদার, আপনি যে মান্নাদের গানগুলো, কিংবা অনেকের গানই লিখেছে, অনেক সিনেমার সুন্দর সুন্দর গান লেখা, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, আরও কী কী নাম মনে আসছে না, অদ্ভুত লেখা তাদের। হ্যাঁ, এবং আর ডি বর্মনের গানগুলো খুব সুন্দর। আচ্ছা, মুকুল ভাই নামাজ পড়ে আসেন, আমি নামাজের বিরতিতে গিয়েছিলাম, নামাজ পড়ে এসেছি। শফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি রুবি রায় গানটা শুনে খুব ভালো লাগলো আমার। সামান্তা, ইলিশ মাছের ভাব বেশি, ইলিশ মাছের আসলে একটু ভাব বেশি বেড়ে গেছে, আরো অনেক কিছু, আর এর মধ্যে হোয়াটসঅ্যাপের অনেক কমেন্ট জমে গেছে, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়তে তো সময় লাগবে অনেকগুলো, এর আগে আমরা একটা গান শুনে ফেলি না, একটা বিজ্ঞাপন শুনে একটা গান শুনে ফিরে আসছি।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে 7:22। আর একটা কথা, মানে একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আর এর মধ্যে ভাবনা আমাদের সাথে জয়েন করেছে। ভাবনা লিখেছে, তুমি একজন, তোমার কাছে কথা শিখতে চাইলেও তুমি যেভাবে খাবার কথা বলছো, আর বাকি রইল কি, সে তো তোমার কাছে আর আসবে না কথা শিখতে। আচ্ছা, আর ভাবনা বলেছে সে যদি আমার সাথে কখনো দেখা হয় আমাকে সে ইচ্ছা মতো মানে সব ধরনের বিরিয়ানি খাওয়াবে ইনশাআল্লাহ। ওকে ভাবনা, অনেক খাওয়া পাওনা রইল আমার। হ্যাঁ, শফিক ভাই যেমন দাওয়াত করেছে, শফিক ভাইয়ের বাসায় খাবো, তারপরে আমার অবসান ভাই রান্না করে খাওয়াবে, উত্তরা যেতে হবে, তারপর সামান্তা আমাকে খাওয়াবে থালা সাজিয়ে। আমার এটা খুব দেখতে ইচ্ছা করছে যে কখনো যদি এরকম থালা সাজিয়ে বসতে পারি আর কি। হ্যাঁ, সামান্তা থালা সাজিয়ে খাওয়াবে, ভাবনার সাথে দেখা হলে খাওয়াবে। বাহ, অনেক দাওয়াত, আমার কোনো চিন্তাই নেই, চাকরি টাকরি সব ছেড়ে দিই, খালি মানুষ খাওয়াবে। আচ্ছা, এটা কিন্তু খুব সোজা, আমার একটা ভালো বুদ্ধি আসলো। দেখেন তো, এই দেখেন আপনারা, 30টা মানুষ যদি আমার দায়িত্বটা নেন কোনো সমস্যা না, আমি কিন্তু না শো না করলে তো আমার দায়িত্ব নেবেন না, না এটা একটা প্রবলেম না। আচ্ছা, মানে 30টা মানুষ যদি 30 দিন আমাকে খাওয়াতেন তাহলে কিন্তু আমার চাকরি টাকরি কিছু করা লাগতো না কিন্তু, না ওনা সমস্যা আছে, আমার তো বউ বাচ্চা আছে, আবার আম্মা আছে, তো দেখতে হবে তাই না, খালি আমি একা খেলে তো হবে না, এরা আবার না খেয়ে থাকবে তো, না কাজকর্ম করতে হবে। আচ্ছা থাক, না এমনি যদি খাওয়ায় 30 দিন আমাকে, 30 জন খাওয়ালে তো আমার তো অনেক প্রেশার কমে যায় আর কি, ঘুরে ঘুরে খাবো, কাজ অফিস আসবো, না না এরা ভেজালে বেবো, থাক আপনারা দেখা হলে খাওয়ায় আমাকে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যখন চাকরি টাকরি ছেড়ে দিব তখন আমার খাওয়াবেন, 30টা মানুষ দরকার, 30টা মানুষ হলে আমার ঝামেলা শেষ। কয় টাকা লাগবে তাই না, আমি সকালে নাস্তা খেয়ে ঘুরতে চলে যাবো, আপনার জ্বালাবো না, আবার দুপুরবেলা ঠিক আড়াইটার সময় এসে আপনার ভাত তাত খেয়ে আবার চলে যাবো, ঘুরে টুরে আমি ঠিক আবার 8:30 সময় আপনার বাসায় হাজির হবো, ভাত খেয়ে এসে বাসায় এসে ঘুমিয়ে থাকবো। খুবই ভালো। আচ্ছা, চাওয়ার তো শেষ নাই, পরে আবার বলবো যে কেউ যদি আমাকে একটু থাকতে দিত, না এরকম অবস্থা। আচ্ছা, এফএম পোকা মমিন সিং থেকে অনেক বড় একটা এসএমএস লিখেছে, সে তো ছোট ছোট লেখা লেখে, এটা তো সে ভাব সম্প্রসারণ করেছে। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। চমৎকার একটা কথা, সত্যি তাই, এবং আল্লাহ যার জন্য যা রিজিক রাখে, ওই যে বলে না যে তোমার একদম শস্য দানা পরিমাণ, ওই রিজিক তুমি যতক্ষণ না খাবা তোমার মৃত্যু হবে না, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রেখেছে, ওকে, এবং আপনার জন্যই বরাদ্দ রেখেছে, এটা আমার জন্য না, আমার জন্য আবার আলাদা তাই না। এটা খুব সুন্দর করে লিখেছে যে আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে, সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারো ভালো দেখলেও আমার কাতর হই না। চমৎকার, খুবই ভালো একটা চেষ্টা, এটাই আমি সবসময় বলি যে কারো কোনো কিছু নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে ভাববেন, কার কি আছে এটা আমার কিছু যায় আসে না, আপনার নিজে, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে, আপনার পার্সোনালিটি নিয়ে আপনি চলবেন, কোনো পাত্তা দিবেন না, কোনো গাড়ি আছে না বাড়ি আছে না কি এগুলো নিয়ে পাত্তা দেওয়ার কিছু নেই। পাত্তা দিবেন কাকে, সম্মান করবেন হচ্ছে মনুষ্যত্ব যার মধ্যে আছে, যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, সে গরিব হলেও সে ছোট কাজ করলেও আপনি তাকে সম্মান দিবেন। হ্যাঁ, এখানে আপনি ধনী গরিবের মিলাবেন না, যে যার মধ্যে মনুষ্যত্ব আছে, যে আপনার সাথে ভালো ব্যবহার করবে তাকে আপনি সেই রিটার্নটা দিবেন, ওকে, এই জায়গায় হচ্ছে আসল ব্যাপার। আর তাছাড়া আপনার পার্সোনালিটি নিয়ে থাকবেন। আচ্ছা, যেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারো ভালো দেখলে আমি কাতর হই না, জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না বলে বিশ্বাস করেছি, সেই জন্য আফসোস হয়নি কখনো, আমি একটা শান্তি দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা লেখা লিখেছে, আমার খুব ভালো লাগলো এফ এম পোকা মোহন সিং এর, এবং সত্যি তাই, এবং আমিও এভাবে দেখি জীবনটাই এরকম, রিজিক আল্লাহ আপনার জন্য যা রেখেছে এর কানা করতেও আপনি বেশি পাবেন না কমও পাবেন না। ওকে, তারপর কি এটাকে আরেকজন আমাকে এসএমএস করেছে, তহুর, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাদের ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আসতে চাই। ওকে, কোনো সমস্যা নেই, যখন ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামটা প্রচারিত হবে, শুক্রবার রাতে হয় তাই না, যখন অনুষ্ঠানটা প্রচারিত হবে তখন আপনি ওই অনুষ্ঠানের নিচে আপনি কমেন্টসের মধ্যে লিখবেন যে আপনি আসতে চান, তখন ওই কমেন্টসগুলো পড়া হয় আর যারা পড়ে পড়ে দেখে যে কারা আসতে চায় তখন আপনার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ, আপনাকে রিপ্লাই দিবে। আপনি ওই ফেসবুকে যখন প্রোগ্রামটা আপলোড করা হবে তখন আপনি সেই প্রোগ্রামের নিচে আপনি কমেন্টস করবেন যখন প্রোগ্রামটা চলবে, ওকে। আর তাছাড়া আপনি ভালোবাসার বাংলাদেশে আসতে চাইলে ওই একই নাম্বার, ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে 01841904904, এখানে আপনি প্রথমে লিখবেন যে ভালোবাসার বাংলাদেশ। আর আমার যদি আমার শোতে আসতে চান জীবন গল্পে, জীবন গল্পে যদি আপনি আসতে চান তাহলে জীবন গল্প লিখবেন, লিখে স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং লোকেশন লিখে পাঠিয়ে দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে আমরা যোগাযোগ করবো। আপনি যে প্রোগ্রামে আসতে চান সেই প্রোগ্রামের নাম লিখতে হবে, যদি জীবন গল্পে আসতে চান তাহলে জীবন গল্পের নাম লিখবেন, জীবন গল্পের প্যাটার্ন একরকম, আর যদি ভালোবাসার কথা বলতে চান তা ভালোবাসার প্রোগ্রামে আসলে ভালো। আর জীবন গল্প যে একদম ভালোবাসার কথা আসবে না তা নয়, কিন্তু জীবন গল্পটা একটু স্ট্রাগলের গল্প, কিংবা আপনার ভালোবাসায় যদি কোনো অন্যরকম কোনো বাঘ থাকে, মোড় থাকে, বাঘ মোড় বলতে বুঝাচ্ছে আর কি, যে কোনোরকম টুইস্ট থাকে, তাহলে আপনি আমার জীবন গল্পে আসতে পারেন। আর এমনিতে সোজা সাপটা যদি ভালোবাসার কথা বলতে চান তাহলে ভালোবাসার বাংলাদেশে আসলেই ভালো। আচ্ছা, তারপর আমাদের মুসলিমা পিঠাকর থেকে, মুকুল ভাই মাগরিবের নামাজ পড়েছেন বলে ছিলেন, সূরা ওয়াকিয়া তর্জমা দেখবেন, দেখেছিলেন নাকি? আচ্ছা, আমি দেখার সময় পাইনি, আমি আপনি বলেছেন যেহেতু আমি সূরা ওয়াকিয়া সম্পর্কে দেখেছি যে অনেক কিছুর মধ্যে সূরা ওয়াকিয়ার কথা বলা আছে, দেখবো, হ্যাঁ, আমি সময় পাইনি, আসলে ভুলেই গিয়েছিলাম গত সপ্তাহে যে বলেছিলাম যে সূরা ওয়াকিয়া সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, তারপর আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছো বিকেলে? আচ্ছা, একটু বেডটা টেনে নেই। আচ্ছা, বেড শুনে আবার বুঝবেন না যে বিছনা টানতেছি ঘুমানোর জন্য, মানে বেড হচ্ছে যে আমি যে কথা বলি যে এই কথার নিচে যে শব্দটা এটাকে বেড বলি আর কি, হ্যাঁ, জ্ঞান দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? বিকেলে আপনি যে মেসেজটা পড়েছিলেন, আপনাকে একজন মেসেজ দিয়েছে, আপনাকে ওর দুলা ভাইয়ের মতো লাগছে, আপনার দাড়ি নেই কিন্তু ওনার আছে, আপনাকে নিয়ে অনেক কিছু লিখেছে, ওই মেসেজটা আপনাকে লিখে নিই, ওইটা ছিল, আচ্ছা, রিদমের জন্য, রিদম তো মেসেজ পড়েছে, তাহলে আপনি আবার ওই মেসেজটা পড়তে গেলেন কেন? আচ্ছা, মাম্পি লিখেছে, ওই মেসেজটা পড়তে গিয়েছে কেন, মানে একই প্যানেলে তো, আমি তো বুঝতে পারি নাই যে এটা রিদমের, মানে আমার সব সময় এসএমএসটা করবে কিন্তু এটা ওই একই প্যানেলের মধ্যে ছিল, এই কারণে আমি পড়েছি, মাম্পি, বোঝা গেল তো, মানে একই জায়গায় আসে জিনিসগুলো লেখা, তা এখন ওই আগেরটা কোন খেয়াল করিনি আমি। আচ্ছা, আরেকজন লিখেছে এটা কি, আক্তারুন্নেসা চৌধুরী, আচ্ছা চৌধুরী সাহেবান কি বলেন? আসসালামু আলাইকুম মুকুল আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ, সিরাজাম মুনিরা, আচ্ছা আপনার নাম হচ্ছে সিরাজাম মুনিরা, অনেকদিন থেকে শুনি কিন্তু এমবি থাকে না তাই মেসেজ করা হয় না, আপনার শো আমার খুব পছন্দের, অনেক ধন্যবাদ, জেনে খুব খুশি হলাম, আপনাদের ভালোবাসাই তো আমি বেঁচে আছি, টিকে আছি, হ্যাঁ, আর কথা হচ্ছে যে রসিক আমার মন বন্ধুয়া।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: স্টুডিওতে 7:34 সময় দৌড়াচ্ছে, আর আচ্ছা সময় দৌড়ালো, আমি আছি আপনাদের সাথে। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরের। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, অনেক ধন্যবাদ জানিয়ে দিলাম। আর এর মধ্যে হৃদয়ের মাঝে হোগলার ভাইয়া লিখেছে, এক্সের মাথায় হাত রেখে কইছিলাম যে তারে ছাড়া আর কোনো মাইয়ার লগে কথা কমু না, কিন্তু সে চলে যাওয়ার পরে আমার আর একলা ভালো লাগে না, অন্য কারোর সাথে কথা কইতে ইচ্ছা হয়। এখন যদি অন্য কারোর সাথে কথা কই, এতে কি এক্সের কোনো সমস্যা হইব? এই ব্যাপারে কেউ জানলে আমাকে একটু জানায়। কোনোই সমস্যা হবে না, আপনার এক্সও আরেকজনের সাথে কথা বলছে, কোনো সমস্যা নাই, কারোর জন্য জীবন থেমে থাকে না। আচ্ছা, মোহাম্মদ রিয়াদ লিখেছে, মুকুল ভাই আমি নিজেও প্রতিজ্ঞা করেছি আজীবন চিরকুমার থাকবো। কি সর্বনাশ, মানে এরা কি শুরু করলো? এই সামান্তাও বলে বিয়ে করবে না, রিহাদও বলে বিয়ে করবে না, সব চিরকুমার থাকবে। তা আমাকে এতদিন খুঁজে বের করেন না কেন? আমাকে আগে বলতেন, তাহলে আমিও বিয়ে করতাম না। আমরা সেই রবীন্দ্রনাথের চিরকুমার সভার মতো একটা সভা করতাম, সবাই থাকতাম সেখানে, আমি সভাপতি হতাম। হ্যাঁ, আমি চিরকুমার সভার সভাপতি থাকতাম, আমি একটা অন্যরকম ব্যাপার থাকতো। হ্যাঁ, আমরা ঘুরে বেড়াতাম, কোনো চিন্তা ভাবনা নাই, পরিবার নাই, কিছু নাই, ভবঘুরে মানুষ। আচ্ছা, কিন্তু রিহাদ, আচ্ছা এগুলো নিয়ে পরে আরেকবার কথা বলবো, যে বিয়ে শাদী করলে কি গুণ, কি সমস্যা, না করলে কি সমস্যা। ওকে, আচ্ছা রেজান ইসলাম শান্ত, আমার প্রিয় মানুষটা চলে আসছে, আসছি ভাই, শুনছি মুগুল স্টিউস্টল, টিউন করতে দেরি হয়ে যাচ্ছে, এই যা সমস্যা। এটা কোনো সমস্যা না, এই যে ভালোবাসার টানে আপনি যে চলে আসেন, এর উপরে তো আর কিছু নেই।

না উম্মে রায়হান আমাদের সাথে জয়েন করছিল, মুকুল ভাইয়া কি ভাইয়া আর কি রায়হান মুকুল ভাইয়া, তারপর কি বলতে চাও ভাইয়া আর কিছু তো বলে নাই। সামান্তা লিখেছে ভালোবাসার নেশা ভয়ঙ্কর নেশা, এ নেশা জীবন শেষ অবধি বয়ে বেড়াতে হয়। একটা পণ্ডিত আসছে আমাদের মাঝে আর কি, মানে সে মানে একদম কয়েকশো প্রেম করছে, ভালোবাসার নেশা একটা এরকম ভয়ঙ্কর নেশা, এই নেশা মৃত্যু অবধি থাকবে, মানে এটা আমার বললে সাজে তাই না। আমার একটা বয়স হয়েছে জীবনে প্রেম করেছি আর কি বেশ কয়েকটা, তা আমি বলতে পারি তাই না। কিন্তু এই সামান্তা কোত্থেকে আসলো একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ জীবনে ভালোবাসা নেশা ভয়ঙ্কর একদম ইচ্ছে পাকা হয়ে গেছে, কে বলছে তোমাকে এগুলো বলতে, হ্যাঁ বয়স অনুযায়ী ওজন অনুযায়ী কথা বলতে হবে, বা ভালোবাসার নেশা ভয়ঙ্কর নেশা, মানে সে একটা অভিজ্ঞ মানুষ আর কি, এমন একটা ভাব নিচ্ছে আর কি। যা কিছু বললাম না, রেডিওতে সবাই শুনে ফেলবে এই কারণে কিছু বললাম না আর কি। সামান্তা রেসপেক্ট টেসপেক্ট আমি করতে পারতাম না, না করলে না থাক ঘুমা মুরিকা। সামান্তা লিখেছে খুলে দাও মনের জানালা, এটা কি গানের নাম নাকি, খুলে দাও মনের জানালা এটা আবার কোন নাম। তারপর লিখেছে যারা কথা বন্ধুদের সাথে থাকে তারা এক্সের সুখী, কি বলো মুকুল, ঠিকই বলেছেন এক্সের সুখী তারা সত্যি কথা। আর আমাদের দিলওয়ালা কই গেল আজকে, আজকে দিলওয়ালাকে খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমাকে কে এস এম এস করেছে, নামটাই তো আক্তারুন্নেসা চৌধুরী, আচ্ছা সিরাজাম মুনিরা, সে আবার লিখেছে আপনার শো আমার পছন্দ, এটা তো একটু আগে দেখলাম আপনার শো এর গানগুলো খুব সুন্দর আর পছন্দের। আচ্ছা আপনার অন্য কোথাও এত সুন্দর গান পাই না, তা প্রতি সপ্তাহে আপনার শোয়ের অপেক্ষা থাকে, অনেক ধন্যবাদ, খুশি হলাম জেনে। আমি আসলে চেষ্টা করি, মানে আমি আপনাদের দীর্ঘদিন রেডিওতে কাজ করেছি, আমি একটু আপনাদের পছন্দগুলো একটু বোঝার চেষ্টা করি যে কে কী গান বাজালে মানুষ পছন্দ করবে, এই চেষ্টাগুলো আমার থাকে। হ্যাঁ এই কারণে একটু গানগুলো সুন্দর হয়, এটা একটু একটু এটা অভিজ্ঞতার একটা ব্যাপার আর কি, একটা একটা একটা একটা অভিজ্ঞতার ফসল আর কি এই গানগুলো আর কি। হ্যাঁ যদিও গানগুলো আমি গাই না, আমি খুঁজে বের করি আর কি, তা একটা অভিজ্ঞতার ব্যাপার একটা ব্যাপার আছে না, মানে অভিজ্ঞ একটা লোক মানে এই হচ্ছে ব্যাপার আর কি। কত আর নিজের প্রশংসা করব বুঝতে পারেন না, আপনারা কেউ চিনতে পারলেন না আমাকে, আমার কেন আমার প্রশংসা করতে হয়, আপনারা একটু বেশি করে প্রশংসা করলেই তো হয়। আচ্ছা টি স্টলে সবাই যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতেছে, আনন্দের মতো কাস্টমারের খোঁজ নেওয়ার টাইম আছে, এটা কি আবার আমাদের সাইফুড খেপে গেল কেন হঠাৎ করে, হ্যাঁ হ্যাঁ একটা মন খারাপ একটা ছেলে, কথা বলে না কিছু বলে না, হঠাৎ করে দেখি আবার রংবাজ হয়ে গেল। আচ্ছা সিঙ্গেল লাইফ অনেক ভালো, আমারও মনে হয় না ঝামেলা ঝামেলাহীন লাইফ। এই তো আমাদের অমৃত বসু তো আসছে, সেও তো দেখি যে চিরকুমার সভার সব সভা সদস্য হতে চায়, কি ব্যাপার সব বিয়ে সাদি কি বাদ দিয়ে দিবে নাকি। আচ্ছা ভাইয়া কেমন আছেন, মোশারফ হোসেন মহারাজের জন্য দোয়া করবেন, ব্যবসা বেশি ভালো যাচ্ছে না, ব্যবসা তো ভালো যাবে সামনে, সবসময় কি ব্যবসা ভালো যায় নাকি। এখন ভাদ্রের গরমের মধ্যে পিঠা খাবে কজন, এখন হচ্ছে মোটামুটি মানে ক্ষুধা লাগলে পিঠা খাবে, আপনার ব্যবসাটা হবে হচ্ছে নভেম্বর থেকে, হ্যাঁ একদম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে তো রোজা চলে আসবে, তারপরও শীতের সময় হচ্ছে পিঠার আয়োজন আর কি। আপনি ব্যবসাটার একটা পরিবর্তনের চিন্তা করেন, পরিবর্তন বলতে হচ্ছে আপনি শীতের টাইমে পিঠা আর এই টাইমটা আপনি অন্য কি করতে পারেন, এই গরমের সময় আপনি একটু জুস রাখতে পারেন, আপনি পিঠার পাশাপাশি যদি জুস করতে পারেন, একটা ব্লেন্ডার কিনে নেবেন, আর আপনি নানা রকম জুস আছে, লেবুর জুস খাওয়ালেন, তারপর আপনি ধরেন পেঁপে, আপনি চিন্তা করতে পারেন আর কি, জুস সবাই পছন্দ করে খেতে পারে, যদি আপনি হাইজিন মেনটেন করে আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে করতে পারেন ভালো হবে। তা এখন হচ্ছে গরমের সময় হয়তো অনেকে একটু পিঠা টিঠা কম খায়, আবার অনেকে মজার সিঙ্গারা সমুচা, আমি যেমন পাগল, আমি খালি খুঁজতে থাকি যেখানে যে আমি সিঙ্গারা সমুচা টেস্ট করি, মানে আমার এটা প্রিয় জিনিস হচ্ছে সিঙ্গারা সমুচা আর হচ্ছে প্যাটিস, আমি প্রচুর খাই আর কি, মানে আমার প্যাটিস দেখলে আমার মুখ সামলাতে পারি না, প্যাটিস খেতে হবে, আর সিঙ্গারা সমুচা আমি খুব পছন্দ করি। হ্যাঁ ওকে, তারপর আমাদের জাকারিয়া এসেছে, দাদু আগে বিয়েটা করে নেই তারপর আমি বলবো যে আমি চিরকুমার থাকবো আর বিয়ে করব না, বিয়ে হয়ে গেলে তো আর চিরকুমার থাকার প্রশ্নই আসে না। আচ্ছা আমার সব পছন্দের গানগুলো আপনার শোতে থাকে থাকি শোনা, আচ্ছা আমার সব পছন্দের গান আমাদের সেই বন্ধুটার আমার শোতে থাকে, এই কারণে তার ভালো লাগে। আচ্ছা মুকুল স্ত্রী স্টল, ওকে সাইফুর এই ছবিটা আমাদের মুকুল স্ত্রী স্টল গ্রুপে একটু পোস্ট করে দাও তুমি, ছবিটা তো সুন্দর হয়েছে, আমাদের সামান্তা চা বানিয়ে বিক্রি করছে, ভালো লাগছে। ওকে সময় শেষ হয়ে আসছে, আরেকটা গান শুনে এসে তারপরে আবার বিদায়ের ঘন্টা বাজবে, আরও কমেন্ট আছে পড়ে নিবনি। এবার কি গান শুনবো, আমাকে তো প্রশ্নের মুখে ফেলে দিল, আমার গান নাকি খুব ভালো, এখন সব চিন্তা করে বাজাতে হবে, কোনো গান যাতে খারাপ না লাগে, কারণ না এটাও ভালো লাগবে।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শেষবারের মতো আসলাম, কারণ স্টুডিও হতে 6:45 কথা বলতে হবে, গান বাজবে, সবকিছু মিলে বিদায়ের সময় হয়ে গেছে। সামান্তা লিখেছে, লেখিকার অভিজ্ঞতা বেশি, তুমি বোধহয় ভুলে গেছো আমি লেখিকা। হ্যাঁ, আপনি তো লেখিকা হচ্ছে, আমি লিখি না দেখে আর কি। হ্যাঁ, সব ভাব চলে যেত আমি যদি লিখতাম, আমি তো আপনাদের কথা চিন্তা করে লিখি না, কেন এরা করে করে খাক কিছু একটা করুক, আর আমি লিখলে তো সব বিপদে পড়ে যাবে। এত দুর্দান্ত লেখা এগুলো তো মানে মানে কি বলবো, এটা একদম মুড়ি মুরগির মতো বিক্রি হবে আর কি। যাক, সামান্তারা বেঁচে গেছে, আমি লিখি না দেখে বেঁচে গেছে। রিয়াদ ভালো লাগে, রিয়াদ অবশ্য আমার চেয়ে ভালো লাগে, আমি লিখলে রিয়াদের মতো, আমি সামান্তার চেয়ে ভালো লিখতে পারতাম, আমি ওকে মাফ করে দিয়েছি, ভালোবেসে মাফ করে দিয়েছি যে লিখে খা, করে খা কিছু একটা। আচ্ছা, রুয়েসা মাহের এতক্ষণ পরে আমার কমেন্টে চোখে পড়লো না, চোখে পড়বে কিভাবে, আপনি তো আসছেন এখন মাত্র। হ্যাঁ, রুয়েসাকে আমরা কখন থেকে খুঁজতেছি যে রুয়েসা মেহের কোথায় গেল, মেহের নাই, মেহের নাই, মেহের নাই। আচ্ছা, সময় মতো চলে আসবেন স্কুলে, হ্যাঁ, নাহলে কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিব, আগামী সপ্তাহে ঠিক মতো দেখতে চাই। তারপর উম্মে রায়হান, মুকুল ভাইয়া বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন, ইনশাল্লাহ ভালো রাখার চেষ্টা করবো, আমিও ভালো থাকবো, অনেক দোয়া করবেন। হ্যাঁ, রায়হান খুব ভালো মানুষ, আমার ভালো লাগে, উম্মে রায়হান সবসময় খুব সুন্দর সুন্দর করে আমাকে রেসপন্স করে। শ্যাম্পু লিখেছে, একদিন আমি বাসের হেল্পার হব, তোমার গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলবো, ওস্তাদ বামে প্রাচণ্ড। আচ্ছা, আমার তো গাড়ি নাই, কাকে বলতে চাও? আচ্ছা, মানে অন্যকে বুঝাচ্ছে, ওকে ঠিক আছে। বাসের হেল্পার, ওই যে গোলাপি বাসের হেল্পার হয়ে যান না, ওখানে তো কাজ করতে পারেন, এটা ভালো। হ্যাঁ, আপনি ওখানে চাইলে কিন্তু যে শশা, তারপর ওই যে পেয়ারা আমরা এগুলো বিক্রি করতে পারেন, বাদাম বিক্রি করতে পারেন। হ্যাঁ, মেয়েদের বাস ওখানে কেউ ডিস্টার্ব করবে না, কেউ, ভালো একটা ব্যাপার। ওকে, তারপর আসসালামু আলাইকুম মুকুল আঙ্কেল, কেমন আছেন? অনেকদিন পর জয়েন হলাম, লেট হয়ে গেল, আর আরবিতে নাম লিখেছেন, আমি কিভাবে পড়বো পড়তে পারছি না, এত এত নাটক আপনাদের নামের মধ্যে, আমি বুঝতে পারি না কিছু। তারপর জামাইয়ের লগে কক্সেস বাজার জওয়ানের বয়সে 150 টাকা দিয়ে কেমনে পুরা মাস চলুম, ওই হিসাব করতেছি। আচ্ছা, এটা ঠিকই বলছে শ্যাম্পু, শ্যাম্পু লিখেছে আর কি, যে জামাইয়ের সাথে কক্সবাজারে যাওয়ার বয়স আমার, আর এখন আমি 150 টাকা দিয়ে পুরা মাস কিভাবে চলবো এই চিন্তা করতেছি আর কি, চুপচাপ বসে থাকেন। 150 টাকা দিয়ে চলা অবশ্য কঠিন হয়ে গেছে, খুব ডিফিকাল্ট, হ্যাঁ, সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। তারপর পুরো গোষ্ঠী হাজির হওয়ার কি দরকার, তুই জ্বর তুই আসতেই পারিস, সাইফুল লিখেছে, কিন্তু তোর সাথে মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি, কাশি, সবাইকে নিয়ে আসবি কেন রে ভাই, একসাথে এতজনে এন্ট্রি কেন, বিয়ে বাড়ি পাইছিস নাকি, একজন আসবি, শান্তিতে আসবি, পুরো 14 গোষ্ঠী নিয়ে হাজির হওয়ার দরকার কি? আচ্ছা সাইফুল, আল্লাহ মাফ করে দেখ, বেচারা মনে হয় খুব ঠান্ডা জ্বর কাশির মধ্যে রয়েছে, তাই না, সব একদম একসাথে এসে পড়ছে, সর্দি কাশি সব কিছু মিলে, বুকের ব্যথাও বেড়ে গেছে সাইফুরের। ওকে, তারপর FM পোকা মমিন সিং থেকে লিখেছে, বিয়ের আগে আগে পর্যন্ত সব ম্যানহেটার বিয়ে করলে, আচ্ছা, বিয়ে একটা করে ফেললেই সারাদিন শুধু কুচপুচ কি, তারপরে কি, আমি পড়তেই পারছি না আপনার কথাটা। আচ্ছা, যাই হোক, মানে বিয়ের আগে সবাই পছন্দ করে না অনেক কিছু, বিয়ের পরে আবার আরেক রকম হয়ে যায়, এটাই বুঝাতে চাচ্ছেন। তারপর এটা কি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আমি এতদিন বাটন ফোন ফোনে শুনতাম, আমার নাম হচ্ছে রাহুল। আচ্ছা রাহুল, প্লিজ পড়বেন, রাহুলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। রাহুল, আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন, আর আগামী মাস থেকে নতুন একটা শো আমাকে শুনতে এবং দেখতে পাবেন, সেই শোটার নাম হচ্ছে জীবন গল্প, প্রতি বুধবার রাত 11টা প্রচারিত হবে আগামী মাস থেকে। ওকে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে আপনারা শুনতে পারবেন রাত 11টা প্রতি বুধবার জীবন গল্প, এবং ভালো লাগবে আশা করি, মানুষের সুখ দুঃখের কথা আমরা শুনবো সেখানে। তারপর সব সময় মেসেজ দিতে ইচ্ছে করে, কিন্তু আপনি তো SMS পড়েন না, শুধু হোয়াটসঅ্যাপের ফেসবুকের কমেন্টই পড়েন। আচ্ছা, মেসেজের তো অপশন নেই, এই কারণে তো পড়ি না আর কি। ও আচ্ছা, মোবাইলে আছে, কিন্তু আমি চোখে দেখি না, তো এই কারণে মোবাইলের মধ্যে ছোট লেখা পড়তে ইচ্ছা করে না, আমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের দিকেই নজর দিই, আর এতগুলো পড়া সম্ভব না, কেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আমার তো প্রচুর SMS আসে, আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন, তো এই কারণে আমার SMS বেশি আসে, তাই আমি কত পড়বো, আবার যদি SMS ও পড়তে যাই পাগল হয়ে যাব পুরো একদম পুরো। আচ্ছা, আমি অনেক আগে থেকেই শুনি সামান্তা আপু আর সাইফুর রহমান ভাইয়া আসারও অনেক আগে থেকে আপনাকে শুনি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমি জেনে খুশি হলাম যে আমার অনেক আগে থেকে আপনি আমাকে শুনেন, দোয়া করবেন আমার জন্য। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আর ও আপনার জন্য আরেকটা সুখবর হচ্ছে যে আমার প্রোগ্রামের গানগুলো পছন্দ করে, এই যে এখন একটা সুন্দর গান বাজাবো, এটা আমার খুবই পছন্দের গান, খুব ভালো লাগে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি। সকল কবরবাসী পিতামাতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক এবং সকল জীবিত বাবা মাদের আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক এই প্রত্যাশা করি। আগামী সোমবার আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর যেতে যেতে শুনবো কিশোর কুমারের কণ্ঠে আমার খুবই পছন্দের একটা গান,
2: নীলে নীলে আম্বার।
1: সামনে সপ্তাহে কথা হবে, টাটা। বাহ,
2: চাঁদ জব আয়ে।
1: ওফ, আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমি গানটা শুনে যাবো আর কি, ঘর থেকে বেরোবো গানটা শুনে আমি।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
2: ঢাকা FM 90.4।
3: হ্যালো।
4: হ্যাঁ বলো।
3: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
4: আচ্ছা নেটে কল দাও তো।
3: আহা, এখানে কি হলো?
4: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকা।
2: এই লন।
1: ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে,
2: আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধে নিউজিল্যান্ডে আইন প্রণয়ন। মার্কিন অর্থনৈতিক অবরোধের হুমকির জবাবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে জরিমানা ও আটকের পাল্টা হুমকি ইরানের। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএ কে 5 উইকেটে হারালো বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ
2: পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা

0: সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয় উপকার ভোগের সংখ্যা বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ না করা হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়ন যোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে অন্যান্যের মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন উপস্থিত ছিলেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য দশ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও সাদাত হোসেন শামীম। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা, সেই সঙ্গে পরিবারের নিরাপত্তার দাবি জানান তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: নুসরাত হত্যার রায় শোনার পরপরই সন্তুষ্টি প্রকাশ করেন নুসরাতের মা শিরিন আক্তার। বিভিন্ন হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হলো।
2: নিরাপত্তার প্রয়োজন, আমি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রমাণের কাছে ধন্যবাদ। আমার তিনটা ছেলের প্রতি রাখে।
1: নুসরাতের বাড়িতে পুলিশ নিরাপত্তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বেতারকে জানালেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
3: নুসরাতের বাড়িতে নিরাপত্তার জন্য, তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
1: এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী।
4: আমাদের যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি। তবে এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি।
1: উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট স্বজনরা এখন অপেক্ষা করছেন দ্রুত রায় কার্যকরের। আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
0: বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পানি ও বর্জ্য ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন এই সকল খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে

0: আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
1: ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা, তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকে।
0: বৈঠকে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 2030 সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন। 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আজ পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2রা সেপ্টেম্বর এবং সারাদেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23শে সেপ্টেম্বর থেকে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল SSC-র ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় এসেছে নতুন কাঠামো, যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ PPPA কে একীভূত করে গঠিত এই সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সরকারের সেবা আরও কার্যকর হবে এবং অর্থনীতিতে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর গেজেট প্রকাশের পর বিডা, বেজা ও PPPA কে একীভূত করে গঠিত দেশের শীর্ষ বিনিয়োগ সেবা প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ রোববার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ।
3: বাংলাদেশ আইন 2026-এর আওতায় গ্যাজেট প্রকাশের পর রবিবার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বিডা, বেজা ও PPPA কে একীভূত করে গঠিত এই নতুন সংস্থা এখন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সেবা আরো সহজ, দ্রুত ও সমন্বিত করা। বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এখন একটি প্রতিষ্ঠানের আওতায় এসেছে।
2: শুধু সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করাই নয়, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগও রয়েছে নতুন প্রতিষ্ঠানের।
3: একই সঙ্গে বাংলা বিজের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। আমরা 14 দিনের ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশে আরো দ্রুত পূর্বানুমানযোগ্য ও বিনিয়োগ বান্ধব ব্যবসা পরিবেশ তৈরির পথে আমরা এগিয়ে যেতে চাই।
2: সংশ্লিষ্টরা বলছেন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতি আনতে চায় ইনভেস্ট বাংলাদেশ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়। উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বঙ্গভবনে সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা, জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মামলার জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 938। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1,235টি শিশু। ঢাকা শহরসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সঠিক সময়ে চিকিৎসা নিতে না পেরে মারাও যাচ্ছেন অনেকে, তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বর্ষা শুরু থেকেই সারা দেশে উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। গত 24 ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরো 3 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 994 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 30,000। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে চিকিৎসা ও সচেতনতার অভাবে পরিস্থিতি জটিল রূপ নিতে পারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী জানান, তীব্র জ্বর, মাথা ব্যথা, র‍্যাশের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
6: যারা গর্ভবতী, যাদের বয়স 65 বছরের বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, যাদের জটিল কিডনি রোগ আছে, যারা ডায়ালাইসিস পাচ্ছেন, যথা যারা কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গু আক্রান্ত হন অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
5: চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ঔষধ না খাওয়ার পরামর্শ দেন তিনি। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। বসত বাড়ির ছাদ, ফুলের টব, ব্যবহৃত টায়ার কিংবা ভাঙা প্লাস্টিকের পাত্রে 3 দিনের বেশি জমে থাকা পানি এডিসের প্রধান প্রজনন ক্ষেত্র। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের উপর নির্ভর না করে ব্যক্তিগত স্তরে সচেতনতা গড়ে তোলাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি।
7: যেহেতু এডিস মশা দিনের বেলায় কামড় দেওয়ার প্রবণতা বেশি থাকে, সে কারণে আমরা যখনই আমাদের বাচ্চারা বাইরে খেলাধুলা করবে, মাঠে যাবে, তখন তারা যাতে ফুল স্লিভের জামা কাপড় পরিধান করে, সম্ভব হলে মুজব পরে, অথবা অনেক রকম মসকিটো রিপিলেন্ট পাওয়া যায় এখন বাজারে, ক্রিম জাতীয়, স্প্রে জাতীয়, সেইগুলো যাতে ব্যবহার করে। তাছাড়া দিনের বেলা মসকিটো রিপিলেন্ট ব্যবহার করা উচিত, অথবা মশারির নিচে যাতে ঘুমান।
5: ডেঙ্গু কোনো একক সংস্থার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। ব্যক্তিগত সচেতনতা, চারপাশ পরিষ্কার রাখার অভ্যাস এবং লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই তিনের সমন্বয়ে আটকানো সম্ভব ডেঙ্গুর বিস্তার। তাওহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ।
8: নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের আইন প্রণয়ন করে। এরপরে একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনকারী জাহাজগুলোকে জরিমানা সহ নিষেধাজ্ঞা আরোপ, বাজেয়াপ্ত কিংবা আটক করা হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে যাবৎকালের সর্ববৃহৎ আর্থিক অবরোধের হুমকি দেওয়ার পর ইরানের এই ঘোষণা পাওয়া গেল। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র একটি অর্থনৈতিক ডিডের মাধ্যমে দেশটির সঙ্গে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এবং ইরানের সঙ্গে আর্থিক অংশীদার যে কোনো দেশের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হবে। ইরান বেসেন্টের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ চলতে থাকলে তারা এই অঞ্চলে তেল রপ্তানি বন্ধ করে দেবে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়া ডারউইনে টপ অ্যান্টি টোয়েন্টি একটি ক্রিকেট টুর্নামেন্টে একাদশতম ম্যাচে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল পাঁচ উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স ১৭ ওভার ২ বলে পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এবং আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ই মার্চ। খবর শেষ হল।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: আমরা শুধুমাত্র এটা করছি না যে স্পোর্টস মানে শুধুমাত্র যে নিজেদের অ্যাচিভমেন্টটা, আমরা যখন নিজেরা কিছু করছি অ্যাট দ্য সেম টাইম আমরা একটা দেশ থেকে যখন ন্যাশনাল ফ্ল্যাগটা ধরি তখন এটা কিন্তু নিরসেলফ এমন হয় না যে না আমাকে জাস্ট একটা ন্যাশনাল ফ্ল্যাগ ধরলাম এই জন্য একটা মেডেল পেলাম। মানুষজন আমাদেরকে এটাও হিসেবে দেখে যে এই মানুষটা হি অর শি একটা ন্যাশনাল একটা স্ট্রেংথ হয়ে কিন্তু আমাদের সামনে আসছে, এবং তখন মানুষজন আমাদেরকে বলে ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ বলে, শুধু কিন্তু বলে না যে নসীন শর্মিলি, বলে নসীন শর্মিলি ফ্রম বাংলাদেশ।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো, দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
2: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
3: লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। ইয়াস, লাইফ আসলে কখনো থেমে থাকে না, চলতে থাকে প্রতিটা পথ প্রতিটা মুহূর্তে। গত পর্বে আমরা কথা বলেছিলাম নসীনাপুর কাছ থেকে, শুনেছিলাম ম্যারাথন আসলে সেই হাই অ্যাল্টিটিউড থেকে শুরু করে যে চমৎকার গল্প বলেছেন। আমরা লাদাখ সম্পর্কে শুনছি, আমরা হচ্ছে নেপাল সম্পর্কে শুনছি, শুনেছিলাম যেটা প্রত্যেকটা মানুষ আসলে ইন্সপায়ার দিচ্ছেন, এবং একজন মেয়ে হয়ে সে বিষয়টা আরও বেশি ইন্সপায়ার কাজ করছে। ইয়াস, মানুষ আসলে পারে, রিদম থাকতে হয় শুধুমাত্র। সে পর্যায়ে বলছি সুপ্রিয় শ্রোতা, সবাইকে ওয়েলকাম করছি, আমি আরজে হাসিব, এবং আমাদের প্রতিদিন রাত সোমবারে লেটস গো উইথ আরজে হাসিব শোতে একেবারে ঠিক ঠিক সময় হাজির হয়ে গেছি। আজকে আমরা কথা বলবো, গত পর্বে আমরা কথা বলেছি নসীনাপুর সেই চমৎকার অভিজ্ঞতা নিয়ে। আমরা আবারও আপুকে ওয়েলকাম করছি, আপু ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন আমাদের এই চমৎকার শোতে, ট্রাভেল শোতে। গত পর্বে আপনি চমৎকারভাবে বলেছেন, যেটার কানেক্ট করে আমার মনে হচ্ছে যে এত এত কথা রয়ে গেছে, শেষ না হোক, আর একটু স্লোতে, আরও একটু রিদম এগিয়ে যাক। আমরা আজকে হয়তো কথা বলবো আমরা থাইল্যান্ড নিয়ে, যেই ট্রেইল চ্যাম্পিয়নশিপের কথা বলা হয়েছিল, তার আগে আপনি কাছ থেকে শুনতে চাই হাউ ওয়াজ গোয়িং অন।
0: বেসিক্যালি গত বছর আমি থাইল্যান্ডে পার্টিসিপেট করেছিলাম 50 কিলোমিটার ক্যাটাগরিতে, এটা মানে চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাইড করা একটা ক্যাটাগরি ছিল অ্যাট দ্য সেম টাইম। তো এটা আমি ইন্টেনশনালি করেছিলাম, কজ সব অ্যাথলিটদেরই একটা আলটিমেট ডেস্টিনেশন থাকে, যেমন ক্রিকেটারদের থাকে যে ফাইনালে খেলবে তারা, তারা মানে চ্যাম্পিয়নশিপটা খেলবে, ফিফা যেমন আছে ফুটবলের ক্ষেত্রে, তেমনি মানে ট্রেইলের ক্ষেত্রেও একটা চ্যাম্পিয়নশিপ আছে। তো এই সিরিজের চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হয় বেসিক্যালি ফ্রান্সে। তো এই জন্য তো আমি যখন খেলছি, খেলেই যাচ্ছি, যখন পারফর্ম করছি, তো আমার ইচ্ছা খুব যে আমি একটা চ্যাম্পিয়নশিপ হলে, একটা হলো এই ট্রেইলের চ্যাম্পিয়নশিপে আমি যাব। তো এই জন্য করে এই ট্রেইল রেসগুলো করার চেষ্টা করছি, পয়েন্ট গ্যাদার করার চেষ্টা করছি, যাতে আমার প্রোফাইলটা যেন আর একটু ভারী হয়। তো ওই জন্য এই যে শুনছেন যে কখনো নেপালে যাচ্ছি, কখনো থাইল্যান্ডে যাচ্ছি, এই জোকের কামড় খাচ্ছি, কোনো কিছু আসলে এরকম না যে আসলে সেধে নিচ্ছি, ওই যে জায়গাটায় যেতে চাই তার মধ্যে যেগুলো আসছে এগুলো সবকিছুরই একটা মানে জার্নি আর কি, এবং এটা এটা একটা অংশ আর কি। তো এই রেসগুলোতে বেসিক্যালি যেতে হলে আপনার কতগুলো মানে স্টেপ থাকে, তার মধ্যে একটা হলো যে আপনি যখন মোবাইল গেমস খেলেন তখন হয় কি, একটা করে স্টেপ কমপ্লিট করছেন আর একটা পয়েন্ট গ্যাদার হচ্ছে, আপনি একটা ধাপ আনলক করছেন। দিস ইজ লাইক ওই অ্যাডভেঞ্চার আপনার ওই গেমস এর মতোই। সো আপনি আনলক গুলো করার সঙ্গে সঙ্গে আমার কিছু পয়েন্টস অ্যাড হচ্ছে, এবং অ্যাডস হওয়ার সঙ্গে সঙ্গে তখন কি আবার কোয়ালিফাই করার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। তো এই মোটিভটা নিয়ে আসলে, এই মোটিভটা নিয়ে অ্যাকচুয়ালি এগোচ্ছি, এবং যেটার জন্য করে দেখা যায় যে সারা বছর জুড়ে তো ট্রেনিং লেগেই আছে, ট্রেনিং ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নেই। আমার খুব সীমিত একটা জায়গা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে যে এতটুকু একটা জায়গা, এবং এখান থেকে আমার সর্বোচ্চ যেটা আর কি বের করে নেশে ট্রাই করি। তারপরও আমি সামটাইমস ফিল করি যে আমার যেরকম ক্রিকেটাররা যখন দেখবেন যে বাংলাদেশে খেলে আর কি কোন একটা ফিল্ডে, অন্য কোনো ফিল্ডে, তো তখন দেখবেন যে তারা কিন্তু ফিল্ড চেঞ্জ করে করে বিভিন্ন জায়গায় গিয়ে খেলে। তো এই জিনিসগুলো হয় কি যে আমার ট্রেলের ক্ষেত্রে যদি হতো যে এইখানে না হোক অন্য কোনো জায়গায়, যেমন বান্দরবনে হোক, ওই জায়গাগুলোতেও যদি আমি একটু ট্রেল কলার মানে রানিং করার জন্য, প্র্যাকটিস করার জন্য গ্রাউন্ড পেতাম। তো প্রথমত হলো যে আমাদের পাহাড়ের অবস্থা আমরা সবাই জানি যে খুব বেশি একটা ভালো না, সেই জায়গাতে আবার অ্যাজ এ ফিমেল যাব, তাও আবার আমি একা, আবার সেই জায়গাতে আসলে আমার ওই রকম অ্যাক্সেসটা থাকে না। সেই জায়গায় একটা অবস্ট্যাকল আমার আছে। সেকেন্ড হলো যে সেকেন্ড লার্জেস্ট যেটা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইস্যুসটা, এটা বিগ ইস্যুস, কারণ সারা বছর ট্রেনিং এর জন্যই তো খরচা বহন করেই যাচ্ছে। আবার যখন এই চ্যাম্পিয়নশিপ গুলো আসে সেখানে একত হচ্ছে যে আপনাদের এই যে ফান্ড দেখাতে হবে, আপনার ভিসার জন্য করে আপনি ক্যাপাবল কিনা, এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে আমাকে মানে পারমিশনের জন্য করে যে আমি যেহেতু যাচ্ছি, আমাদের ভিসা পেতে নিয়ে সবার খুব সমস্যা হয়, আমরা কম বেশি জানি, আমাদের 35 কান্ট্রিজে অ্যাক্সেস থাকলেও তারপরেও অনেক ডিফিকাল্টিস আছে। সো সেই জায়গা থেকেও অ্যাজ এ অ্যাথলেট হিসেবে যে আমি মানে প্রিভিলেজ পাচ্ছি ব্যাপারটা তা না, আমার ডিফিকাল্টিস ফেস করতে হয় সেক্ষেত্রেও। তো তখন দেখা যায় কি যে সেটার ওয়ে আউটটা কে করে দিবে। আর যেটা হলে যে বললাম যে ফাইন্যান্সিয়াল ইস্যুসটাই বিগ ইস্যুস, এই জায়গাগুলোতে যাওয়ার জন্য করে একটা বিগ অ্যামাউন্ট আমাদের রাখতে হয় হাতে, এবং রেসের রেজিস্ট্রেশন ফি দেখা যায় যে লাখের উপরে চলে যায়, 2 লাখের কাছাকাছি সবকিছু মিলায় চলে যাবে। আবার আপনার সবকিছুরই একটা আলটিমেট ডেস্টিনেশন থাকে, ট্রেলের এই আলটিমেট যে ডেস্টিনেশনটা ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ যে চ্যাম্পিয়নশিপটা এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হয় এদিকে। তো ওই জায়গাগুলোতে রেজিস্ট্রেশন ফি, এয়ারফেয়ার, থাকা খাওয়া, এই যে জিনিসগুলো, এবং শুধু তো তা না, এখানে কিছু আপনার ভেতরে যে আপনি করবেন মুভমেন্ট করবেন ভেতরে, শুধু তো ওখানে গিয়ে একটা রুমে তো থাকবেন না, এর মধ্যে আপনার যাতায়াত খরচ, ফুড অ্যাকোমোডেশন, অনেক কিছু খরচ আছে আর কি। তো এই জিনিসগুলো মিলে দেখা যায় কি যে আপনি এতগুলো ধরেন ওই রেসের টাকা দিয়ে হয়তো আপনি অনেকগুলো দেশে রেস করতে পারছেন অল্প অল্প করে, আর সেটাকে অ্যাকুমুলেট করেই একটা চ্যাম্পিয়নশিপ হয়। এবং প্রতিটা যারা স্পোর্টসে আছে তাদের সবারই এই চ্যাম্পিয়নশিপের আই গেস এটা কম বেশি সব, যেমন ট্রায়াথলেটদের আছে, আমি আলট্রা ট্রেল রান করছি, রোড রেসের ক্ষেত্রেও আছে, যেমন বলেছিলাম যে লন্ডন ম্যারাথন হয়, বার্লিন ম্যারাথন হয়, এগুলো হচ্ছে যে রোডের ক্ষেত্রে মেজর রেসেস, এগুলো তো ওখানে গেলেও কিন্তু আপনার একটা কষ্ট ধরে রাখতে হয়। তো এই চ্যাম্পিয়নশিপটা মানে কোয়ালিফাই করাও শুধু যে চ্যালেঞ্জ তা না, ফাইন্যান্সিয়ালি বিগ একটা চ্যালেঞ্জ এটা।
3: হিউজ, ইউ সেড বিফোর দ্যাট যে অ্যারাউন্ড 7 লাখস,
0: এটা জাস্ট একটা ছোট করে বলা, 7 লাখস, মোর দ্যান 7 লাখস,
3: ওহ হিউজ অ্যামাউন্ট। সো এই চ্যাম্পিয়নশিপের যেটা হয়, যেটা বলেছিলেন শুরুতে যে ফ্রান্স, সুইজারল্যান্ড, দেন ইতালি,
0: মানে ফ্রান্সে পৌঁছাতে হয়, দেন ওখান থেকে আপনি কতগুলো মানে ইতালি সুইজারল্যান্ডের বর্ডার ঘেঁষে আর কি রানটা কন্টিনিউ হয়ে যাবে আর কি।
3: এটা কতদিনের জন্য?
0: রেসটা ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে, আমি এখন 50 কিলোমিটার হলে দেন খুব বেশি একটা তো দিন লাগে না, একদিনই এটা শেষ হয়ে যায়, অথবা হয়তো বা 14-15-16 এরকম কোন একটা, এক্সাক্ট আমার সময়টা মনে এরকম একটা ঘন্টায় শেষ হবে। আমি যদি 100 কিলোতে করি দেন আমার হয়তো বা মোর দ্যান 24 আওয়ার্স থাকতে হবে। আর যদি আমি মাইলে খেলতে যাই, ঠিক আছে, তখন দেখা যাবে যে এটা আরো অনেক বেশি সময় নিবে, আরো বেশি,
3: দুই দিন
0: নিয়ে।
3: এটা কি প্রতি বছরই হয়?
0: প্রতি বছর হচ্ছে।
3: বাংলাদেশ থেকে পার্টিসিপেন্ট কেমন থাকে?
0: বাংলাদেশ থেকে পার্টিসিপেট করেছে যারা এ পর্যন্ত, তাদের মধ্যে একজন গিয়েছিলেন, সম্ভবত ওয়েদার ইস্যুজের কারণে হয়তো বা ওনার একটু সমস্যা হয়েছিল, কমপ্লিট করতে পারেননি। এই বছর বাংলাদেশ থেকে 3 জন করেছেন, তবে সবাই মেল, কোনো ফিমেল না। আমি এটার জন্য করে দীর্ঘদিন ধরে চেষ্টা করে লেগে আছি আর কি, এবং কোন জায়গায় যখন দেখছি যে না আমাকে সিঙ্গেল এটাকে হেল্প করবে আমাকে প্রোফাইলটাকে ভারী করতে, প্রবাবিলিটিস, কজ আপনি এটাতে শুধুমাত্র রেস করলেন, একটা রেসে জয়ী হয়ে আসলেন, শেষ করে আসলেন মানেই যে আপনি চান্স পাবেন তা না, এটাতে লটারি হবে, আপনি পয়েন্ট গ্যাদার করবেন, যত পয়েন্ট হবে
3: ততবার
0: আপনার নাম আসবে। তো এই জন্য করে আর কি, মানে চাইলেই যে টাকা ফেললাম, টাকা এসে গেল, ফর এক্সাম্পল আমাকে কেউ বললো যে আপনাকে আমি ফুল রেসার স্পন্সর করে দিচ্ছি, আমি চাইলেই সেটা করতে পারবো না, আগে আমার লটারিতে নাম আসতে হবে।
3: এটা সিলেক্ট বোর্ড কারা করে? এটা কি
0: এটা ওরা তখন হচ্ছে যে লিংক ছেড়ে দেয় এবং তারা ডিক্লেয়ার করে দেয় যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য করে লটারি ছেড়ে দিচ্ছি, আপনারা এখন আপনাদের প্রোফাইলটা ওখানে অ্যাড করে দিন, আপনাদের ইন্ডেক্সে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্ট নিয়ে যতবার আপনার নাম আসে এখন, এটা বাই লাক।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পয়েন্টগুলো হচ্ছে যেমন আপনি লাদাখে করেছেন, নেপালে করেছেন, ওখান থেকে পয়েন্ট গ্যাদার হয়েছে, থাইল্যান্ডে করেছেন,
0: আপনার বেসিক্যালি যে থাইল্যান্ডে যে লাস্টে করেছিলাম আর কি ইউটিএমবি, ওখানে আমার পয়েন্ট হয়ে গেছে।
3: ইউটিএমবি করতে হবে, তারপর হচ্ছে যে
0: ইউটিএমবি ইন্ডেক্স সহযোগিতা মানে বেশি একটা হেল্প করে না, বেশি করে করে না যে তা না, বাট ইটিএমবি যে আপনার পয়েন্ট যেটা আর কি ওয়ার্ল্ড সিরিজ মানে ইন্ডেক্স আর ওয়ার্ল্ড সিরিজ দুইটা আবার ডিফারেন্ট হয়। সো ওয়ার্ল্ড সিরিজের পয়েন্টটা থাকলে তখন আরেকটু প্রোফাইল ভারী হয়।
3: সো এই প্রসেসের জন্য যেটা আমরা আগের পর্ব বলেছিলাম একটা বিষয়, যেহেতু ট্রেল চ্যাম্পিয়নশিপ এটা আসলে হিউজ একটা অ্যাচিভমেন্ট, মানে অ্যাপ্লাই করাটাও তো একটা অ্যাচিভমেন্টের প্রয়োজন, মানে নিজের বাকেট লিস্টে কিছু থাকতে হবে।
0: সো
3: এই ক্ষেত্রে যদি নতুন কেউ যারা হচ্ছে আমাদের এখানে আছেন কিংবা যারা যদি পার্টিসিপেট করতে চায়, প্রথমত ওই দিন বলেছিলেন যে এটা হচ্ছে যে অ্যাটলিস্ট তাদের একটা ট্রেনিং লাগবে, এটা কি তারা কোনো মেজারমেন্ট করে, লাইক আমি ট্রেনিং করে আসলাম বাট হাউ দে উইল মেজার যে আমি আসলে পারফেক্ট কি কিংবা আমি এটার জন্য এখন প্রস্তুত?
0: এটা আসলে মানে প্রস্তুত বলতে গেলে যত আপনি ট্রেনিং করতে থাকবেন তত বেশি আপনার পারফরমেন্স ভালো হতে থাকে। ঠিক আছে, আপনি যেমন আগে
3: রিফ্লেক্ট করে পারফরমেন্স,
0: আপনি যেরকম আগে একটা রেস শেষ করতেন হয়তো বা এক ঘন্টায়, আপনি সেটা শেষ করে ফেলছেন 40 মিনিটে, আপনি 20 মিনিট সেভ করে ফেলেছেন, তো আপনার পারফরমেন্স ভালো। সো এটা আপনার ডে বাই ডে ট্রেনিং করে ইম্প্রুভ আসে, তারপরে গিয়ে আমরা এখন ফাইনাল একটা রেস, মানে ফর এক্সাম্পল আমি একটা রেস টার্গেট করলাম আগামী মাসে, আমি পুরো মাসটা ট্রেনিং করছি ওই আগামী মাসের ট্রেনিংটা মানে ওই রেসটাতে যাওয়ার জন্য। সো আমার যখন ট্রেনিং ইম্প্রুভ হয়ে যাচ্ছে তখন আমি ওই রেসে ঢুকে যাচ্ছি আর কি। তো কাইন্ড অফ যে এখানে আপনাকে কেউই নিশ্চয়তা দিচ্ছে না যে আপনি করতে পারবেন। আমি বলেছি যে ট্রেল সবসময় আনসার্টেন, এখানে কোনো মানে আপনাকে সার্টেনিটি কেউ দিতেই পারবে না, তো তার মানেই যে ট্রেনিং ভালো হয়েছেই হয়ে যাবে ব্যাপারটা অনেকে অনেকে ভালো ভালো ট্রেনিং করেও দেখা গেছে কি লাক খারাপ,
3: মানে ফিডব্যাকটা আউটকামটা ওইভাবে না আসার অনুরূপ না,
0: ওরকম মানে দেখেছে যে আমি ভালো ট্রেনিং করে গেছি কিন্তু তারপরে আমি করতে পারিনি, এরকম অনেকেরই হয়েছে। নট অনলি যে মানে ট্রেলেই হয় ব্যাপারটা, রোডেও হয়েছে, ট্রায়াথলেটই হয়েছে, অনেক সময় হয়েছে। সো সবকিছুই আপনি আসলে ট্রেনিং লাক সবকিছু মিলিয়েই আর কি এই রেসগুলো করা, কাইন্ড অফ আমরা এই রেসগুলো যখন করি, যেমন বিশেষ করে যারা চ্যানেল পাড়ি দেয় বা বাংলা চ্যানেল করে, সমুদ্রের মধ্যে অনেক সময় যদি কোনো প্রবলেম হয়ে যায়, তো কাইন্ড অফ আমরা কিন্তু আসলে আমাদের লাইফ নিয়ে জুয়া খেলতেছি আর কি, যে সবকিছু ভালো থাকলে হলো ভালো লাগ আর না হলে নেই। সো এই রেসগুলোতে যেতে হলে ট্রেনিং তো অবশ্যই থাকতে হবে, মাইন্ডসেট স্ট্রং রাখতে হবে যে আমি এটা কমপ্লিট,
3: এটা তো অবশ্যই, মানে এই রেসটা মানে মাথায় আসলেই তো তাকে ভাবতে হবে যে ভাই আমার এখানে জীবন মৃত্যু খেলা,
0: জীবন মৃত্যু খেলা, এবং সবসময় মাথায় রাখতে হবে যে বাইক হোক বাইক হোক আমি শেষ করবই, বাট ইন কেস যদি কোনো কারণে মনে হয় যে লাইফ থ্রেটনিং তখন পুশ না করাই ভালো। আমাদের সবসময় বলা হয় যে লিসেন টু ইউর বডি, এবং অ্যাট দ্য সেম টাইম যখন আমি পাহাড়ে ঝড় তুফানের মধ্যে পড়ে গেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে জীবনের প্রতি একটু মায়া করা দরকার, বিকজ যখন আমি দেখছি যে এত পাহাড় থেকে এত পানি নেমে আসছে, এত শিলাবৃষ্টি, এত বজ্রপাত হচ্ছে, কোথাও গিয়ে তো আমার শেল্টার নিতেই হবে এখন, বিকজ বজ্রপাত হচ্ছে পাহাড়ে, আপনি কি ধরে আর কি কিভাবে নিজেকে করবেন, কোনো একটা জায়গা তো খুঁজতেই হবে। তখন মনে হয়েছে যে না একটু নিজেকে একটু নিজের উপরে মার্সি করি,
3: দ্যাট ইজ ইম্পর্টেন্ট।
0: হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আর কি, মানে কোথায় থেমে যেতে হবে এটাও একজন অ্যাথলিটকে শিখতে হবে,
3: এটা আসলে সেটা করতে করতে একটা ম্যাচুরিটি
0: চলে আসে। এক্স্যাক্টলি,
3: সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন এবং আমার মনে হয় যে এমন চমৎকার অভিজ্ঞতা আমার মনে হচ্ছে প্রতি মুহূর্তে হচ্ছে শিউরে উঠছে যে এই হয়তো বা শেষ হয়ে গেল, এইখান থেকে হয়তো শুরু করতে হবে আবার নতুন করে। ইয়াস, আমরা ট্রাভেল শোতে আসলে আজকে আমাদের সাথে নসীন আপু আছেন, শেয়ার করছেন তার বিশেষ অভিজ্ঞতা ম্যারাথনের, সেই অভিজ্ঞতা থেকে আমরা আসলে আপনাদেরকে জানা দিতে চাই। আপনারা কিন্তু শুধুমাত্র আমাদেরকে শুনছেনই না, সারা বাংলাদেশে যেমন আমাদেরকে শুনছেন একইভাবে আমাদের কিন্তু ইউটিউবেও কিন্তু আপনারা ফেসবুকেও কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakkafm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। প্রোগ্রামের শুরুতে একেবারে একটা কথা বলেছিলাম, লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। ইয়েস, আমরা আসলে শুরুটা ইম্পর্টেন্ট, শুরু না করার আগ পর্যন্ত কোনোভাবে বলতে পারবো না কোথায় থেমে যাবো,
0: কোথায় থেমে যাবো।
3: সো এখান থেকে একটা বিষয় আমার মনে হলো যে আপনি বলেছিলেন আগের বার যে ম্যারাথনে গিয়ে নেপালের যে অভিজ্ঞতাটা হয়েছিল, লাদাখে যে অভিজ্ঞতাটা হয়েছিল, কম্পেয়ার টু এই যে বিরাট এক্সপিরিয়েন্স থেকে থাইল্যান্ডের যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, থাইল্যান্ডের এক্সপিরিয়েন্স একটু বেটার ছিল মেবি, খাবার দাবার কিংবা ফ্যাসিলিটি, সেটা তো ছোট করে জানতে চাচ্ছিলাম।
0: এখন হয়েছে কি যে থাইল্যান্ডে যে রেসটা হয় এটা বেসিক্যালি কমার্শিয়াল একটা রেস, এবং এটা একটা কোম্পানি যারা এটা বিভিন্ন মানে থাইল্যান্ডের এই রেসটা যে শুধু থাইল্যান্ডে হয় তা না, থাইল্যান্ডে এটা হচ্ছে এশিয়া মেজর রেস, এবং এই রেসটাতে যত প্রকারের ব্র্যান্ড আছে সবাই চলে আসে।
3: থাইল্যান্ড হচ্ছে একটা হোস্ট, মানে ওরা হোস্ট করে,
0: হোস্ট বলতে গেলে এটা হচ্ছে যে চিয়াংমাইটা হচ্ছে এই জায়গাটা এশিয়া মেজর হয়ে থাকে এই জায়গাতে, আবার থাইল্যান্ডে ওয়ার্ল্ড সিরিজের আরেকটা হয় বাট এটা মেজর রেস। মেজর রেসগুলোর গুরুত্ব একটু অন্যরকম হয় আর কি।
3: একটু থামাবো তার আগে আপু, এই যে আগের যে রেসগুলো ছিল, যেটা লাদাখে হয়েছিল, নেপালে হয়েছিল, অ্যামাউন্ট কি ডেফিনেটলি ভ্যারি করবে? অ্যামাউন্টটা কেমন হয়? আগেরগুলো কেমন হয়েছে? অ্যারাউন্ড 1 লাখ তো হচ্ছে রেজিস্ট্রেশন ফি চলে যায়। থাইল্যান্ডটা কেমন ছিল?
0: 1 লাখটা যেটা বললেন সেটা অ্যাকচুয়ালি নেপাল বা ভারত মানে ইন্ডিয়ার একটার ক্ষেত্রে হয়নি। এটা হয়েছিল যে এটা মানে চ্যাম্পিয়নশিপ বা অন্য জায়গাতে তখন এটা 1 লাখ ক্রস করে, বাট যখন থাইল্যান্ডেও পার্টিসিপেট করেছে সেটা বিলো 1 লাখই ছিল। বাট পুরো রেসটা কমপ্লিট করতে আবার শুধু মানে ট্রেনিং, নিউট্রিশন এগুলো ছাড়া শুধু রেজিস্ট্রেশন ফি, থাকা খাওয়া সবকিছু মিলে অ্যারাউন্ড 4 লাখ চলে গেছে।
3: ও, ফর হাউ মেনি ডেজ?
0: আই গেস 10 ডেজ হবে।
3: 10 ডেজ? সো হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স অ্যাবাউট 10 ডেজ? আমরা সেটাই শুনতে চাচ্ছিলাম।
0: আমার কাছে থাইল্যান্ডে গিয়ে, যখন আমি চিয়াংমাইয়ে গিয়েছিলাম, চিয়াংমাইয়ে আমার কাছে মনে হয়েছে যে খুব ভিনটেজ একটা জায়গা, মানে লাইক ইউরোপিয়ান যারা আছে তারা আসছে। থাইল্যান্ড বলতে আমাদের মাথার মধ্যে আসলে খুব মাথায় আসে যে পাতায়া এরকম কিছু, আমাদের মধ্যে অন্যরকম একটা কাজ করে, হয় নেগেটিভ না হয় কারো ফ্যান্টাসি। বাট থাইল্যান্ডের এই চিয়াংমাইয়ের জায়গাটা যখন গিয়েছিলাম, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, ইট বিউটিফুল, এত পিসফুলি ওখানে
3: হয়েছিল।
0: হ্যাঁ, ওখানেই হয়েছিল।
3: আচ্ছা আচ্ছা।
0: তো এটাকে আমি একটু কারেকশন করে দিব যে এটা ম্যারাথন, এটাকে বলি আমরা আলট্রা রেস।
3: আলট্রা রেস,
0: ম্যারাথন হচ্ছে যে 42.42 কিলোমিটার এর মতো একটা ডিস্টেন্স হয়ে থাকে, তো ওটাকে আমরা ম্যারাথন বলি। এটাকে যখন আমরা 50 কাছাকাছি চলে যাই, 50 ক্রস করে ফেলি, তখন আলট্রা হয়ে যায় এটা।
3: ওকে,
0: তো ওই আলট্রা রেসটা ওখান থেকে স্টার্ট হয়েছিল। ওখান থেকে হয়ে ওদের যে পাহাড়ি জায়গাগুলো আছে ওটার উপর দিয়ে নিয়ে এসে আবার একটা জায়গায় এসে শেষ হয়েছে, মানে যেখানে শুরু হয়েছিল আমার সেখানেই আমার শেষ,
3: সেখানেই শেষ হয়। মানে এর ভিতরে পাহাড় এবং উচ্চতা
0: নিচে, তারপরে অনেকগুলো ওয়াটারফল পড়বে। অনেকের তো দেখা গেছে যে আমার তো অনেক সময় পা অর্ধেক হাঁটু ভিজে গেছে পানি, ওর মধ্যে দিয়ে আমার যেতে হয়েছে কিছু কিছু জায়গায়। তো আমার কাছে স্টিল নাও মনে হয়েছে যে এই যে থাইল্যান্ডে যে রেসটা করা হয়েছে এটা কম্পারেটিভলি অন্যান্য রেসের থেকে, যে বলেছিলাম যে কমার্শিয়াল পারপাসে রেসের রেজিস্ট্রেশন যেমন বেশি ছিল, তেমনি ওরা ফ্যাসিলিটিসও অনেক ভালো দিয়েছে।
3: খাবারের কথা বলেছিলেন আগের
0: বার। হ্যাঁ, এবং আবার এট দ্য সেম টাইমে ইন্ডিয়ার অনেকগুলো রেস আছে, সেখানেও যে মানে রেজিস্ট্রেশন ফি বেশি রাখে না তা না, বাট যতটুকু রাখার দরকার তাই। কিন্তু নেপালের ক্ষেত্রে দেখা গেছে কি, নেপালের সবকিছুই ওন রিস্কে যাচ্ছে, মনে হচ্ছে কি যে জাস্ট আমি একটা টোকেন মানি দিচ্ছি, বাট আমি আসলেই যাচ্ছি ওন রিস্কে সবকিছু করতে।
3: মানে ওদের কাছে মনে হয় বাবা আমি আমি এই পরিবেশে এই খাবার খেয়ে অভ্যস্ত, তোমাকে এটা খেতে হবে, এরকম একটা বিষয়।
0: হ্যাঁ, এটাও আছে,
3: বড়ই দিচ্ছিল বললাম,
0: দে আর ভেরি কাইন্ড, এটা বলতেই
3: হবে। ইটস ট্রু, ভেরি ট্রু।
0: ওরা এত মানুষকে মানে দেখে, এবং আমার ওখানে প্রবলেম হলো দেখা গেছে কি যে ওরা ওদের জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করে গেছে, যে আমি অ্যাজ এ ফিমেল হয়তো বা কোনো কারণে প্রবলেম ফেস করছি, ওয়েদারের জন্য করতে পারি বা আরো অনেক কিছু ঝামেলাই হয়েছে, কিন্তু মানে ওরা যে মানে ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রিগুলোর আমি একটা খেয়াল করে দেখেছি যে ওরা আসলে তাদের দেশের ট্যুরিস্টদেরকে কিভাবে যে আপ্যায়নটা করে, এবং কেন আমরা যেতে চাইবো না। আমি দেখছি যে নেপালে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি দেখছি যে আমার নেপালের ট্রেল করে অনেক মানে আনসার্টিনিটি হচ্ছে, তাহলে আমি কেন যাবো? বাট ওদের বিহেভিয়ারটাই এরকম, ওয়েলকামিং অনেক বেশি, ওয়ার্ম ফিল হয়
3: অনেক অনেক অনেক। একটা দেশের হিসাব করে দেখেন, আমরা যেমন বলি আমাদের যেমন জিডিপি অধিকাংশ নির্ভর করে হচ্ছে কি বাইরের যে রেমিটেন্সটা আসে, আর ওই একটা দেশ চলেই হচ্ছে শুধুমাত্র ট্যুরিস্টদের উপর, মানে সবচেয়ে মেজর মানে চলে বলতে মেজরিটি হচ্ছে যে ওই জায়গা থেকে আর্ন হয়, এবং সবচেয়ে বেশি ডিফিকাল্টি কিন্তু তারা ফেস করে যে কোনো সময় হচ্ছে 2013 যেটা হলো, নেপাল তো বিধ্বস্ত হয়ে গেল,
0: দরবার স্কোয়ারে যে জায়গাটা ছিল
3: ওরে তো আমার ভিজিট করা হয়েছিল, এবং ওখানে অনেক কিছু তারা এক্সপ্লেইন করছিলেন যে এই বিষয়গুলো। সো এই জায়গা থেকে ওই মানুষের ওই মেন্টালিটি হওয়াটা আসলে এটাও টাফ, এবং তারা খুব ওয়েলকামিং হসপিটালিটি থেকে শুরু করে।
0: আমাদের দেশে প্রায় বোধহয় এটা বলা থাকে যে ট্রাভেলার আসছে না, এটার কারণ আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের ওয়েলকামিং হতে হবে অনেক বেশি। যত বেশি আমরা ওয়েলকামিং হব তত বেশি ট্রাভেলার আমাদের দেশে আসবে, এবং এই মেজর এটাই মেজর রিজন। আমি থাইল্যান্ডে যখন রেস করেছিলাম এটা রোড রেস ছিল, যখন চিয়াংমাই রেসটা করি তার আগে আমি আবার তার ঠিক 5-6 দিন আগে, 1 সপ্তাহ আগে বোধহয় হতে হ্যাঁ এরকম একটা সময়ে রোড রেস করেছিলাম। এটা থাইল্যান্ডের রানী এটা অর্গানাইজ করেন, এবং আপনি বিশ্বাস করবেন না এটা পুরো সিটিটাকে এঙ্গেজ করে, এবং পুরো সিটিটাকে এঙ্গেজ করার সাথে সাথে এটার একটা কমন সাইকোলজিটা হচ্ছে যে এটা মানে ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য রেসটা করা হয়ে থাকে। আমাদের দেশে সচরাচর হাতিঝিলে রেস হয়ে থাকে, তো হাতিঝিলে এভরি ফ্রাইডে, এবং ম্যাক্সিমাম মানুষের আমি প্রায় দেখেছি যে ট্রাফিক অ্যালার্ট নামে গ্রুপ আছে, তারা কমপ্লেন করে যে এরা কেন এই ধরনের কাজগুলো করে। তো একটা সাইডের রোড যদি বন্ধ হয়ে যায় তাতেই মানুষজন আমাদেরকে গালাগালি শুরু করে দেয়। কিন্তু থাইল্যান্ডে গিয়ে দেখলাম কি যে থাইল্যান্ডের রানী স্বয়ং ওই রেসে দৌড়েছেন, থাইল্যান্ডের রানী এত ফিট, মাই গুডনেস, মানে আমার দেখা সৌভাগ্য ওনাকে হয়েছিল, এত কাইন্ড। মানে দূর থেকে একটা মানুষকে দেখেই মনে হচ্ছে যে হাম্বলনেস একটা মানুষটা পা থেকে মাথা পর্যন্ত মানে ভরে যাচ্ছে। তো ওই জায়গা থেকে আমি যখন দেখলাম যে উনি পুরো সিটিটাকে এঙ্গেজ করিয়েছেন, এবং তাদের প্ল্যানটা এত সুন্দর যে আমি নিজেও গ্রো করছি, আমার পুরো দেশটাকেও সাথে নিয়ে করছে। মানে আমাদের দেশে হয় কি যে মন্ত্রী যারা থাকে তারা খাচ্ছে তো খাচ্ছি, কিন্তু ওনারা কি করলো যে আসো আমরা একসাথে গ্রো করি। আমার কনসেপ্টটাই পুরোটা দেখে তাই মনে হয়েছে। এবং ওই রেসে গত বছরে পার্টিসিপেন্ট ছিল আই গেস 40K এর মতো, এবার 60K হিট করেছে।
3: দ্যাটস দ্য বিউটি,
0: পুরো সিটি এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইজ অনেকে আসে, সবাইকে এঙ্গেজ করছে, সবাই আসছে এটাতে। এবং এত মানুষ যখন হয় অটোমেটিক্যালি একটা সেলিব্রেশন হয়, এবং এত মানুষ যখন ঢুকছে আপনার তো অটোমেটিক্যালি মানুষজন হোটেল বুক করছে, তার জন্য
3: ইকোনমিক চেঞ্জ
0: আসছে। দেখেন স্পোর্টসটা কিভাবে প্রমোট করছে তারা, স্পোর্টস ট্যুরিস্টের ক্ষেত্রে। যেমন যখন সে থাইল্যান্ডে আসবে সে কি শুধু ব্যাংকক ঘুরবে, সে কি ওখানে সে কিছু পারচেস করবে না? আমি স্পোর্টস এর জন্য যখন একজন মানুষকে ইনভাইট করে এতগুলো মানুষকে এঙ্গেজ করছি, সে এসে চিন্তা করছে যে একটা রেসে যাব, একটা ভালো দামি মানে শু হোক বা একটা যেটাই হোক না কেন এই জিনিসগুলা একটু পারচেস করি, বা একটা যেহেতু এত বড় রেস। এরপরে তাদের যে রেস অনুযায়ী একটা এক্সপো করা হয়, নাইকি অ্যাডিডাস থেকে শুরু করে, আমি এত ব্র্যান্ড এর আগে দেখিনি, এত ব্র্যান্ড ওখানে আমি দেখেছি যে সেই ব্র্যান্ডগুলোকে কোলাবরেট করে এই রেসটা, মানে ওরা কিভাবে প্ল্যান করেছে, পুরো সিটিটাকে এঙ্গেজ করছে, পুরো সিটি আপনি ভিজিট করছেন। সো সবকিছু মিলে এই যে বললাম যে আপনি যে ট্রাভেলের কথাটা বলছেন, দেখেন ওরা ট্রাভেলটাকেও নিয়ে আসছে, ট্যুরিজম বিজনেসটাকেও ওরা এনরিচ করছে, স্পোর্টসটাকেও প্রমোট করছে, হেলদি লাইফস্টাইলও প্রমোট করছে। দেখেন এটা কত নাইস কম্বিনেশন,
3: ওয়ান শট everything has been connected.
0: এবং এটা এই থাইল্যান্ডে যখন ডিসেম্বর লাস্টে, দেখুন এই সময়টাতে পুরো বিশ্বে ব্ল্যাক ফ্রাইডে চলে, সেল চলে, তখন সবাই চিন্তা করছে যে আমার সেল করছে আমি ম্যাক্সিমাম দিচ্ছি, ওই সময় যদি আমি স্পোর্টস প্রমোট করি তখন অটোমেটিক্যালি আমার সেলও তো বেড়ে যাচ্ছে। ওই সময় স্পোর্টসটাকে তারা, ওই ডিসেম্বরে রেস হচ্ছে, ওই সময় ব্ল্যাক ফ্রাইডে চলছে, ওই সময় আমার রেসও হচ্ছে, সবাই ডিসকাউন্ট দেখে তারা ডিসকাউন্টেড প্রোডাক্টও কিনে নিচ্ছে, প্রফিট তো সবাই কিছু না কিছু রাখে, তো সেল তো হচ্ছে।
3: সেলের নরমালি যেটা মানে যেভাবে হতো সেটা দ্বিগুণ হচ্ছে এই
0: ফেস্টিভ্যাল। স্পোর্টসটা কিভাবে ইকোনমিক্যাল ব্যালেন্সটা করছে দেখেন।
3: দ্যাটস ট্রু। আমরা তো রিয়েল এক্সাম্পল যদি দেখি, আপনি ওয়ার্ল্ড কাপ দেখেন, কাতার কি চেঞ্জ হয়ে গেছে,
0: কি চেঞ্জ হয়ে গেছে।
3: এবার আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট মনে আসছে না, আমি গত কয়েকদিন আগে রিপোর্টটা দেখলাম, ইউএসএ যে ওয়ার্ল্ড কাপ হলো, কি ম্যাসিভ চেঞ্জ, ওটা তো এমনি ডেভেলপড, তারপরে যে ইস্যুগুলো ছিল।
0: আমাদের দেশে যে শ্রীলঙ্কাকে দেখেন কিছুদিন আগে কি অবস্থা, শ্রীলঙ্কা গ্রো করে গেছে এবং
3: ঘুরে দাঁড়িয়ে গেছে।
0: আমি সিঙ্গাপুরের হিস্ট্রিটা যখন পড়লাম, সিঙ্গাপুর কোথা থেকে কোথায় উঠে এসেছে আর কি, আমি মোটামুটি প্রতিটা দেশেরই দেখা যায় কি যে যেহেতু স্পোর্টস পারপাসে যখন মুভ করি তখন স্পোর্টস মানে এরকম না একটা রেসে রেজিস্ট্রেশন করলাম, গিয়ে দৌড়ায় আসলাম, ন্যাশনাল ফ্ল্যাগ ধরলাম, একটা মেডেল পেলাম, ব্যাপারটা এটা না। তখন আমার ওখানে গিয়ে যেতে হলে আমার কিন্তু ওয়েদার ফরকাস্ট করতে হয় যে আমি যে দেশে পারফর্ম করতে যাচ্ছি ওই দেশের ওয়েদারের জন্য আমি ঠিক আছি
3: কিনা,
0: ফিট কিনা। তো ওই দেশে যদি ওয়েদার ওরকম থাকে ওটার জন্য করে আমার তাহলে কি এখানে প্রিপারেশনটা নিতে হবে, কিন্তু আমার দেশে হিউমিডিটি অনেক বেশি, আবার পার্শ্ববর্তী দেশ হিসেবে হিউমিডিটি বেশি হলেও এয়ার কোয়ালিটি অনেক ভালো, আমার দেশের এয়ার কোয়ালিটি তো খুবই বাজে। আমি লাস্ট একটা রেসে গিয়েছিলাম আমাদের দেশেই, রাত্রেবেলা 92% হিউমিডিটি ছিল রাত 3টায়, আর এয়ার কোয়ালিটি বাজে কন্টিনিউসলি আমাদের দেখায়। তো এই মানে ওভারঅলই বললাম যে স্পোর্টসটা ইটসেলফ একটা ন্যাশনালের কত বড় পরিচয় বহন করতে পারে, ইকোনমিক্যালি একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং স্পোর্টস ইটসেলফ একটা পজিটিভিটিও শো করে, যে স্ট্রেংথ শো করে যে আপনার দেশে এতগুলো যখন স্পোর্টস পার্সন তাদের স্পোর্টিক মাইন্ড যখন, দ্যাট মিন্স ডেফিনেটলি তাদের মাইন্ড সেটআপটা অন্যরকম। আর স্পোর্টস পার্সনদের আমাদের কিছু ব্যাপার আছে, যেমন আমরা যেখানে সেখানে চাইলেই ময়লা ফেলি না, আমাদেরকে ট্রেলে, আমরা যারা ট্রেলে পারফর্ম করি তাদের ক্ষেত্রে আরো ব্যাপারটা এরকম যে ডোন্ট লিটার আমাদেরকে ওখানে করাই থাকে। তো আমরা এটা পড়তে পড়তে, ধরেন পাঁচজনই হয়তো দেশ থেকে গিয়েছি ফর এক্সাম্পল, আমরা পাঁচজন মানুষ ওটা দেখতে দেখতে তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি মনে হয় যে আচ্ছা বলা হয়েছে এটা। আমি যখন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের হচ্ছে ট্রেনিং করি সেখানে যখন নরমাল মানুষজন আসে তারা হয়তো ওখানে পিকনিক করে এটা খেয়ে ফেলে রেখে গেছে, আমার কিন্তু খুব ইরিটেশন হয়। আমি গিয়ে কি করি, রাস্তায় পেলে আস্তে আস্তে করে টুকে একটা জায়গায় ফেলে মানে ফেলাই দিচ্ছি আর বলছি যে দেখেন এখানে এখানে নোংরা হয়েছে, আমার গাটা জ্বলছে তখন ওই সময়। তো এই যে আমার স্বভাবের একটা সুধার নিয়ে আসছে। আজ থেকে 5-6 বছর আগে যখন আমি এই সাইডে ছিলাম না, তখন দেখা যেত চুল যেখানে সেখানে ফেলা, একটু টিস্যু ওখানে ফেলা, কি স্বাভাবিক মনে হতো,
3: কিন্তু
0: এখন মনে হয় কি যে আমি এটা করছি, আমি আমার নেচারকে যখন এই জিনিসটা দিচ্ছি নেচার আমাকে কি ব্যাক করছে। সো স্পোর্টস কেন প্রমোট হওয়াটা দরকার, কেন স্পোর্টসে মানুষের ইনভলভ হওয়াটা দরকার, হ্যাঁ, তো এটা অনেক দিক থেকেই আমরা চাইলে ইম্প্যাক্টটা ফেলতে পারি। বাট আমাদের দেশে স্পোর্টসটাকে প্রমোট করা প্লাস স্পোর্টস পার্সনদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষজন
3: অনেক কম,
0: অনেক কম, এবং আমাদেরকে পদে পদে অনেক প্রুফ করতে হয় যে এটা কেন গুরুত্বপূর্ণ। আমাদের খুব এটা নিয়ে মানে আক্ষেপ আছে,
3: থাকাটা খুব স্বাভাবিক।
0: বাট আমরা চাই যে আমরা শুধুমাত্র এটা করছি না যে স্পোর্টস মানে শুধুমাত্র যে নিজেদের অ্যাচিভমেন্টটা, আমরা যখন নিজেরা কিছু করছি অ্যাট দ্য সেম টাইম আমরা একটা দেশ থেকে যখন ন্যাশনাল ফ্ল্যাগটা ধরি তখন এটা কিন্তু নিরসেলফ এমন হয় না যে না আমাকে জাস্ট একটা ন্যাশনাল ফ্ল্যাগ ধরলাম এই জন্য একটা মেডেল পেলাম। মানুষজন আমাদেরকে এটাও হিসেবে দেখে যে এই মানুষটা হি অর শি একটা ন্যাশনাল একটা স্ট্রেংথ হয়ে কিন্তু আমাদের সামনে আসছে, এবং তখন মানুষজন আমাদেরকে বলে ফ্রম বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ বলে, শুধু কিন্তু বলে না যে নসীন শর্মিলি, বলে নসীন শর্মিলি ফ্রম বাংলাদেশ। সো এটা ইটসেলফ একটা অন্যরকম পয়েন্ট অফ ভিউ তৈরি করে।
3: ডেফিনেটলি, মানে গল্পের স্রোতে হারালে আসলে শেষ করতে ইচ্ছা করে না। যেমনটা বলছিল আপু আগের কথায় সেটার সাথে আমি একমত হচ্ছি, শরীর মন ভালো রাখার জন্য স্পোর্টস আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা ছোটবেলায় পড়েছি। সময় স্রোত বলে দিচ্ছি শেষ করতে হচ্ছে একেবারে, লেটস গো উইথ আর জাহাসিফ শো। আমরা শেষ করব একেবারে শেষবারের মতো আপুর কাছে কয়েক সেকেন্ডের জন্য শুনতে চাই, কেমন লাগলো আজকে আমাদের এটা আমার সাথে এসে, কিংবা কি ছোট মেসেজ আপনি দিতে চান আপনার অডিয়েন্সকে।
0: প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য, কারণ মানুষের সামনে আসলে কথাগুলো না তুলে ধরলে আমার কাছে মনে হয় না যে পৃথিবীতে এরকম কিছু বিলং করে। আমি একটা কথা প্রায় বলি যে বাংলাদেশ মানে পুরো পৃথিবী না, বাংলাদেশের বাহিরে গেলে আপনি বুঝতে পারবেন যে কত ধরনের মানুষ আসলে বিলং করে এবং তারা কতভাবে সার্ভাইভ করে বেঁচে আছে। আমি পাহাড়ে গিয়ে অনেক সময় দেখেছি যে তারা কত কিলোমিটার দূর থেকে তাদের নিজের দৈনন্দিন দিনে যে জিনিসগুলো ব্যবহার করতে হয় সেগুলো অনেক নিচ থেকে তারা বয়ে বয়ে পাহাড়ে নিয়ে আসে।
3: নসীনাপুর গল্পের স্রোতে হারাচ্ছি, মনে হচ্ছে না থেমে যাই, চলতে থাকুক আমাদের কথা, চলতে থাকুক এই যে চমৎকার অভিজ্ঞতা দেশ থেকে দেশের বাইরে, নিজের দেশকে পতাকার সামনে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা, এটা আসলে কত ভালো লাগার যখন সামওয়ান টোল্ড হার যে ইয়াস নসীন ফ্রম বাংলাদেশ, এটার ফিলিংসটা অন্যরকম, যেটা আমাকেও গুজবাম্প ফিল করাচ্ছে এবং আপুকেও সেটা একইভাবে সেই গুজবাম্প হচ্ছিল। শেষবারের মতো আপু আপনার কাছে দুটো লাইন বলে একবার শেষ করতে চাই, আপনার কাছ থেকে শেষ করবো আজকে ট্রাভেল শো, কিছু অনুভূতি কিছু ভালো লাগা শেষবারের মতো অডিয়েন্সকে বলুন।
0: আচ্ছা, আপনাদের প্রথমত সবাইকে ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য, এবং অভিজ্ঞতা শেয়ার না করলে জানা হয় না যে পৃথিবীতে আসলে কত কিছু এক্সিস্ট করে, বিকজ বাংলাদেশটাই পুরো পৃথিবী না, এর বাহিরে অনেক কিছু এক্সিস্ট করে, এবং যত বেশি মানুষজন এক্সপ্লোর করে তো স্পোর্টস আমার কাছে মনে হয় যে যত মানে স্পোর্টসে ইনভলভ হওয়া যায় এক্সপ্লোর করা যায়, যেমন ট্রাভেল হচ্ছে অ্যাট দ্য সেম টাইম অনেক কালচারের সাথে মিট হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছেন যে আপনাদের দেশ মানে আমার দেশ থেকে যারা আমরা যাচ্ছি রেস কমপ্লিট করছি ন্যাশনাল ফ্ল্যাগটা ধরছি। তো ইটসেলফ এটা যে পার্সোনাল অ্যাচিভমেন্টটা না, আমরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন আমাদেরকে বলে যে নসীন ফ্রম বাংলাদেশ, সো আমরা অ্যাজ এ স্ট্রেংথ হিসেবেও সবার সামনে আসি। তো সবাইকে বলবো যে সবাই অবশ্যই সুস্থতার জন্য করে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, ফিটনেস রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা কন্টিনিউ করবেন, নিজের মেন্টাল হেলথের কথা খেয়াল রাখবেন, দৌড়াবেন, এবং আমি মনে করি দৌড়বিদ হিসেবে আপনাদেরকে বলবো যে দৌড়ের উপরেই থাকুন সারাক্ষণ, এবং অ্যাট দ্য সেম টাইম বলবো যে জীবনে স্পোর্টস বলেন বা ফিটনেস বলেন এটা আমাদের সবার জন্য খুব বেশি নেসেসারি, আমাদের যেরকম প্রতিদিন খাওয়া দাওয়া ঘুম সবকিছু যেমন নেসেসারি, স্পোর্টস বা এই ফিটনেস অ্যাক্টিভিটিটা নেসেসারি, এটা আপনাকে মানে আয়ু লম্বা না করলেও বাট সুস্থভাবে বাঁচতে সহায়তা করবে। সো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ আপনাদের সবাইকে,
3: অসংখ্য ধন্যবাদ একেবারে সবাইকে। আবারও বলছি আপু শেষ করে দিয়েছে অলরেডি, আমিও শেষ করছি, ভালো থাকুন সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, প্রিয় মানুষের খবর নিন, নিজের শরীরের প্রতি খবর রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট সোমবার রাত 9টায় লেটস গো উইথ আওয়ার জেহাদ সেফ শোতে। টেক কেয়ার, রিদম অফ ইউর জার্নি।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌ পরিবহন অধিদপ্তর।
1: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন টু কামিং সুন।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জেহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: স্যার আসব?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মাগার কথাজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: 101.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: How to say it? Tuesday to Wednesday from 5 p.m.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You know, I like that idea.
1: Yeah?
2: I

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: Talk FM 90.4.
1: Shara deshe.
0: Shaba sathe.
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

Boom.